এই আপনার আরেকটা লেখা পড়েছিলাম, ধন্যবাদ। আর কি লিখছেন? ইন্দ্রাণী ম্যাম, আমার শ্রদ্ধা ও প্রণাম নেবেন। দুখুমিয়া চিরাচরিত প্রথা শুনলাম, আপনার কণ্ঠস্বর সত্যি ভালো লাগে। আপনার সুস্থতার জন্য ভগবানের নিকট প্রার্থনা করেই চলেছি। কুহেলি মাইতি হাড়োয়া মহিষ্ঠকারী থেকে। এই কথাগুলো শুনলে না বিশ্বাস করুন সত্যি আবেগপ্রবণ হয়ে যেতে হয়। আপনারা আমাদের এত ভালোবাসেন এবং এই ভালোবাসার টানেই কিন্তু অনেক কিছু, কি বলবো, অনেক কষ্ট বা অসুবিধে উপেক্ষা করেই চিরন্তনীতে চলে আসি গল্প নিয়ে আপনাদের শোনাবো বলে। আর ছোট্ট করে, একদম ছোট্ট করে একটা কবিতা আমার গলার এই অবস্থাতেও একটু পড়ি। কাজী নজরুল ইসলাম মাকে নিয়ে এত সুন্দর একটা লেখা লিখেছেন, যেখানেতে দেখি যাহা মায়ের মতো আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না তাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান, মায়ের শীতল কোলে সকল যাতনা বলে, কত না সোহাগী মাতা বুকটি ভরান, যখন জন্ম নিনু কত অসহায় ছিনু, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। এরকম আরও অনেক লেখা, অসংখ্য গল্প, দেখা যাক আবার কোনো দিন শোনাবো। আজ কিন্তু সময় প্রায় একদমই শেষ। ও আচ্ছা, বলতে বলতে দেখি একজন কেউ এসেছেন, আজকে চিরন্তনী শুনতে পাচ্ছি না, খুব খারাপ লাগছে। প্রফুল্ল কুমার সিংহ রাঙ্গাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, তাই আপনি শুনতে পাচ্ছেন না কেন? আমাদের তো অনেকেই লিখলেন, তারা দিব্যি শুনতে পেয়েছেন, বলতে পাচ্ছি না দাদা। যাই হোক, পরের দিন আপনি নিশ্চয়ই আসবেন, কেননা আমরা প্রত্যেক দিনই চিরন্তনী নিয়ে, গল্প নিয়ে, গান নিয়ে আপনাদের কাছে চলে আসি। আর আজকে অবশ্য চিরন্তনী শেষ করার মুহূর্ত এসে গিয়েছে, আমার পরে ভোরাই নিয়ে নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন অরুণিমা ঘোষ। আর আগামীকাল আপনাদের কাছে চিরন্তনীতে গল্প শোনাতে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য। আমি আশা করছি রবিবার দিন আমার গলায়, সঠিক গলায় আপনাদের গল্প শোনাতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, যদিও ওয়েদারটা সত্যি খুব ডেঞ্জারাস হয়ে রয়েছে, প্রচণ্ড গরম, সাংঘাতিক ঘাম, এবং মেঘ গুড়গুড় যতটা করছে ততটা বৃষ্টি হচ্ছে না, এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হচ্ছে। তাই অনেকেই হয়তো আমার মতো পরিস্থিতিতে, আমি দেখলাম আরও কয়েকজনকে, তাদেরও বললাম ভাই তোমরা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও, নিজেকেও বলছি। আর আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই যারা আমার জন্য প্রার্থনা করছেন যে তাড়াতাড়ি গলাটা ঠিক হয়ে যাক, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। যখন যাবে তখন মনে হবে ইস এমনটা কী করে হলো। যাক, আজ কিন্তু সময় একদমই আর প্রায় শেষ, তাই আপনাদের কাছে আর একবার বলে রাখি সবার, যদিও জানেন যারা আসেন, যারা নতুন নতুন আসবেন বলে ভাবেন বা লিখবেন বলে ভাবেন, তাদের জন্য বলা অবশ্যই চিরন্তন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত, ঘড়ির কাঁটা বলছে, স্টুডিওতে সময় এখন 6:11, এখন থেকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে প্রভাত বীণার সুরে গোপা আছি আজ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, গান শুনতে শুনতে শুরু করি এই ভোরবেলা প্রভাত বীণা।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আজকে যে কথা আমরা শুনবো বা আমরা বলবো তা হলো কিছু ভালো কাজ। এবারে ভালো মন্দ এক একজন মানুষের কাছে এক এক রকম, কিন্তু সেই ভালো এবং মন্দের ভেতরে যে খারাপ লাগা এবং ভালো লাগা সেটা কিন্তু একই রকম থেকে যায়। মানে কোনো ভালো কাজ যদি আমি করি তাহলে আমার ভেতরে একটা ভালো লাগা থাকে, আর কোনো খারাপ কাজ যা আমাদের চারপাশে নেতিবাচক কিছু হাওয়া ছড়িয়ে দেয় বা যেগুলো আমাদের করলে মন ভালো লাগে না, ঠিক সেরকম কাজ কিন্তু যখন আমরা করি আমরা হয়তো তর্কের খাতিরে বলি যা করেছি ঠিক করেছি, এটাই উচিত ছিল, অনেক রকম তর্ক বিতর্ক অনেক রকম লজিক আমরা সাজাই, কিন্তু সাজালেও সেই খারাপ কাজের যে খারাপ লাগাটা সেটা কিন্তু আমাদের ভেতর থেকেই যায়। কিন্তু আজকে খারাপ কাজ নিয়ে কথা হবে না, আজকে কথা হবে কিছু ভালো কাজ নিয়ে। ভালো কাজ কীরকম ধরনের কাজের মধ্যে দিয়ে আমরা এগোতে পারি আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সময়, সেই রকম কাজ নিয়েই আজকে কথা হবে। তবে হ্যাঁ, শুরুটায় কাজ এবং খেলা পাশাপাশি আমাদের চলে, কখনো কাজ কখনো অকাজ, অকাজের মধ্যে দিয়েও কিন্তু অনেক ভালো ভালো কাজ আমাদের কাছে এসে যায়, সমস্ত কিছুই আমাদের সঙ্গে সঙ্গে চলবে। অনেকের কাছে অনেক ভালো কাজ, অন্য লোকের কাছে সেটা অকাজ হতেই পারে। তো কাজ অকাজ এগুলো নিয়েই চলবে, কিন্তু মন্দ কাজগুলো আমরা আজকে একটু দূরে সরিয়েই রাখব। তো এরকম কাজ অকাজের মধ্যে দিয়ে আমরা এগোবো, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক দিনের মতন আজকে থাকবে নানান শিল্পীর কণ্ঠে নানান ধরনের গান। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আমরা গান শুনতে শুনতে শুরু করলাম আজকের এই ভোরবেলাটা। আরও একটা গান শুনবো, শুনে ফিরে আসবো আমাদের কাজের কথায়। আর এই গান এই সকাল সকাল দিন শুরু করবার আগে খেলা ভাঙার খেলা খেলতে খেলতে আমরা খেলার মধ্যে দিয়ে কাজ করতে করতেই ক্রমশ এগিয়ে চলবো। তাহলে আপনি আমাদের সঙ্গে আছেন তো? গোপা কিন্তু আপনার সঙ্গে আছি সেই 7টা পর্যন্ত।

কমলিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে ওই কাজ আর কাজের কথায় আজকে আমরা এগোব। কাজ তো আমাদের সঙ্গে প্রত্যেক দিনই থাকে, তার মধ্যে এমন কিছু কাজ থাকে যে কাজ ভালোর জন্য করা, যে কাজের মধ্যে কিছু ভালো ভাইবস আমরা পাই এবং সেই ভালো কাজ ঠিক থেকে যায়। এ প্রসঙ্গে আমরা অনেকেই বলতে পারি ভালো কাজের কোনো মূল্য হয় না, ভালো কাজের কেউ মূল্য দেয় না, ভালো কাজ ক্রমশ করেই যেতে হয়, কিন্তু তার কাজটা করবার পরে আমরা কি ফল পাচ্ছি সেটা কখনোই ভালো ফল হয় না, এরকম অনেক তর্ক বিতর্ক আমাদের মধ্যে থাকতেই পারে। আমাদের মনে হতেই পারে যে কাজটা করলাম তার কেউ মূল্য দিল না, আমরা একটা কাজ করতে গেলাম মানুষজন সেটা উল্টো বুঝল, এবং ভালো মানুষ যারা ভালো কাজ করেন তাদেরই বেশি কষ্ট পেতে হয়, নানান কিছু সহ্য করতে হয়। এইভাবে আমাদের ভাবনা চিন্তাগুলো এগোতে থাকে, কিন্তু একটা না একটা সময়ের পর বোঝা যায় সেই সময় সেই কাজটা করবার পরে হয়তো কেউ হাততালি দেয়নি, সেই সময় সেই কাজটা করবার পরে কেউ হয়তো বলেনি বাহ তুমি কি ভালো কাজ করলে, সেই সময় সেই কাজটা কোনো অ্যাপ্রিসিয়েশন পায়নি, কোনো রকম ভালো কথা অন্তত ভালো কাজটা পায়নি। কিন্তু সেই সময় যেটা হয়েছিল, কোনো একটা কাজ করবার পর একটা মরে যাওয়া গাছকে বাঁচানোর পর সেই গাছে যখন একটা প্রথম ফুল এলো বা সেই গাছে যখন প্রথম ফল উঠল, তখন যে আমার মনের ভালো লাগাটা তার মূল্য তো আমার কাছে রয়েছে। খুব ছোট্ট একটা কাজ, একটা গাছ মরে যাচ্ছিল তাকে বাঁচিয়ে তুলে তাকে ফল বা ফুল তাতে এলো, খুব ছোট কাজ, তার কিন্তু

মোটেই কোনো মূল্য আমাদের জীবনে নেই। কিন্তু এইটা হওয়ার পরে আমার যে মনের ভালো লাগা, সেইটার মূল্য কে দেবে? বা সেইটার মূল্য, সেইটার যে জায়গা, সেটা তো কোটি কোটি কোটি টাকার থেকে অনেক বেশি। এবং এইটা একটা গাছ বেড়ে উঠে আমার প্রকৃতিকে, আমার চারপাশকে সে যে ছায়া দিল, অক্সিজেন দিল, এবং এইটুকু হওয়ার জন্যে আমার কিছু একটু কাজ করা ছিল সেই গাছটার জন্য, বা কিছু একটু করবার ছিল সেই গাছটার জন্য, এটার মূল্য বা এটার জন্য হাততালি বা এটার জন্য কোনো ভালো কথা আপনি সেই সময় শুনলেন না, শুনবেন না, উল্টে বরং অনেক কথা শুনতে হবে। গাছটা মরে যাচ্ছিল, ওকে বাঁচাবার কি দরকার ছিল, এমনটা কিন্তু শোনা যাবে। কিন্তু 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর বাদে সেই গাছের তলায় এসে কেউ যখন ছায়ায় বলবে, আহ কি আরাম, এই যে এতগুলো দিন আপনি মনে করে এলেন, আমি যে গাছটা বাঁচালাম, কেউ তো আমাকে কিছু বললো না, বা এই তো একটা ভালো কাজ করলাম, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, এই যে একটা মানুষ এতগুলো বছর বাদে ছায়ায় এসে, সেই ভালো কাজের ছায়ায় এসে বলল, আহ কি আরাম, এইটা কোন মানে কিসে দিয়ে তার কি দিয়ে তার হিসেব হবে? ফলে সবসময় হিসেব নিকেশ করে কিন্তু আমরা এগোতে পারি না। আমাদের যেটা করতে হয়, শুধু কাজটা করে যেতে হয়, ফলের আশা না করে কাজটা করে যাওয়া, সেটাই বারবার আমাদের মহান যারা মানুষরা রয়েছেন, যাদের আমরা নানানভাবে অনুসরণ করি, তারা বলেছেন, গীতায় বলেছেন, মা ফলেষু কদাচনম। কিন্তু ওই ফলের আশা আগে চিন্তা করলে, তারপরে এগোতে গেলে নানান রকমভাবে নানান কিছু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো আপাতত আমরা এগোই, হিসেব নিকেশ কিছু না করে, দেখা যাক শেষটায় গিয়ে একেবারে কী হয়।

দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। সত্যি তো কি পাইনি তার হিসেব এক্ষুনি মেলাতে রাজি নই। দেখা যাক এগোতে এগোতে এগোতে এগোতে আমরা কিভাবে সেই হিসেব মেলাতে পারি বা আদৌ হিসেব মিলিয়ে কোনো কিছু লাভ হয় কিনা। কারণ ভালো কাজ ঠিক থেকে যায়, ভালো কাজ কোথাও এদিক ওদিক পড়ে যায় না, ভালো কাজের যে আলো সেটা থেকেই যায় আমাদের চারপাশে কোনো না কোনো রকমভাবে। আমরা আমাদের প্রত্যেক দিনের প্রভাত বিনায় একথা বারবার উঠে আসে এবং প্রসঙ্গক্রমেই উঠে আসে যে আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলোকে আমরা খুব দূরে দূরে রাখি, একটু সরিয়ে সরিয়ে রাখি, যেগুলোকে প্রত্যেক দিন হয়তো বা প্রত্যেক সময় আমাদের মনে পড়ে না। আমাদের অনেক বড় কিছু অনেক বেশি করে আমাদের মনে পড়ে, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো হয়তো একটা সময় দেখা যায় অনেক বড় কিছুর থেকে অনেক বেশি হয়ে আসে আমাদের কাছে। যেমন কোনোদিন হয়তো খুব মন খারাপ নিয়ে বা বাড়িতে একটুখানি তর্ক বিতর্ক হয়েছে, এরকম অবস্থা হয়তো বাইরে বেরিয়েছি, মনটা তখন খুব খারাপ, হয়তো কেউ বাসের সিটটা ছেড়ে দিল, তখন আমাদের মনটার মধ্যে ভালো লাগে এবং ওই যে মানুষটি বাসের সিটটি ছেড়ে দিয়ে আমাকে বসতে দিল সেই মানুষটা দাঁড়িয়েই রইল হয়তো, কিন্তু তিনি একটা কাজ করলেন, এই কাজটার কিন্তু কোনো মানে আমার কাছেও সেরকম কোনো জায়গা নেই, তার কাছেও সেরকম কোনো জায়গা নেই, খুব স্বাভাবিকভাবেই একটা ছোট্ট কাজ, একটা বাসের সিট ছেড়ে একজনকে বসতে দেওয়া। কিন্তু এইটা হয়তো আমার মনটাকে, যে মনটা আমি খিচড়ে একদম বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেই মনটাকে কিন্তু ভালো করে দিতে পারে। আবার কখনো হয়তো দোকানে গেছি, খুচরো পয়সা হয়তো ফেরত দেওয়া যাচ্ছে না, কোনোভাবে অনলাইনেও পেমেন্ট করা যাচ্ছে না বা অনলাইনে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, সেই সময় হয়তো যিনি দোকানদার তিনি বললেন, দিদি খুচরো পয়সা দিতে পারছি না, দুটো লজেন্স নিয়ে যান, বলে দুটো লজেন্সের জায়গায় তিনি হয়তো চারটে লজেন্স আমাকে দিলেন, আপনি দুটো খাবেন, আমাদের ভালো লাগে। এটাও কিন্তু মানে এটা হয়তো লেনদেনের হিসেবের মধ্যে আসবে, কিন্তু এই যে মানুষটি ভেবে দিলেন যে দুটো লজেন্স দিলে ওনার ভালো লাগবে, এটাও কিন্তু কোথাও না কোথাও ছোট্ট একটা জায়গা আমাদের মনের মধ্যে রেখে দিয়ে যায়। হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে এমন হোঁচট খেয়েছি, পড়তে পড়তে পড়তে পড়তে বেঁচে গেলাম, কারণ কোনো একটা হাত হয়তো ধরলো আমাকে যে জায়গাটা থেকে আমি উঠে দাঁড়াতে পারলাম, কিছুই না বিষয়টা। আমাদের প্রত্যেক দিনের পথ চলতে চলতে এমন কতই আকছার হয়ে থাকে এবং কতই আমরা ভুলে যাই, কিন্তু সেই মুহূর্তের জন্য ওই যে আমাকে দাঁড়াতে সাহায্য করলো যে ছোট্ট একটু সাহায্য, সেটাও কিন্তু আমাদের জীবনে অনেকখানি আলো দিয়ে গেল। আমরা ছোট্ট ছোট্ট কাজগুলোকে সত্যি ভুলে যাই, আমরা অনেক বেশি টাকা অনেক বড় কিছুর কথা আমরা যতটা মনে রাখি, ছোট ছোট আটপৌড়ে জিনিস যা আমাদের প্রত্যেক দিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে তা কিন্তু আমরা খুব একটা বেশি ভাবি না, আর এই কারণেই হয়তো আমরা অনেক কিছু থেকে যে ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে প্রতি মুহূর্তে নিতে পারতাম সেগুলো হয়তো নেওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সম্ভব না হলেও আমাদের মন, সে তো বাউল মন, সে ঘুরে ঘুরে বেড়ায় এদিক ওদিক সেদিক চারদিক, আর সেই বাউল মন এমনই কিছু খুঁজতে থাকে যা খুব আটপৌড়ে, যা খুব ছোট্ট হয়।

তো নগণ্য, কিছুই না, কিন্তু তার আলো, তার সে আলোক বিন্দু, তার সে আলোক পথ অনেক অনেক অনেক যুগ বিস্তৃত। আর সেই মনের হাত ধরেই আমাদের পথ চলা হোক আজ। শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি, গোপা আছি আজ আপনার সঙ্গে। ভালো কাজ থেকে যায়।

চারদিক, আর সেই বাউল মন এমনই কিছু খুঁজতে থাকে যা খুব আটপৌড়ে, যা খুব ছোট্ট, হয়তো নগণ্য, কিছুই না, কিন্তু তার আলো, তার সেই আলোক বিন্দু, তার সেই আলোক পথ অনেক অনেক অনেক যুগ বিস্তৃত। আর সেই মনের হাত ধরেই আমাদের পথ চলা হোক আজ। শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি, গোপা আছি আজ আপনার সঙ্গে। ভালো কাজ থেকে যায়।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি
3: শুনছেন 100.1 FM Gold। এর ঘড়িতে এখন সময় সকাল 8:32 হয় 12 সেকেন্ড। মনের মেলোডিতে এখন থেকে একেবারে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে আছি আজ গোপা। কথা হবে নিশ্চয়ই, কথা হবে হোয়াটসঅ্যাপে, আর গান শোনা হবে নানা শিল্পীর কণ্ঠে। গান যখন শোনাই হবে, গান যখন আমাদের হাতে রয়েছে নানান শিল্পীর, সেই জন্য গান শুনতে শুনতে শুরু করি মনের মেলোডি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন

নিজের মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। মন ছুটেছে কিন্তু তেপান্তরে নয়, মন আজকে আমাদের ছুটেছে বা ছুটবে বাজারের দিকে। আজকে বাজারের দিকে যাব আমরা। এই সকাল সকাল অনেকেই হয়তো বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছেন, বা বাজারে যাওয়ার কথা ভাবছেন, বা ভাবছেন না থাকবে রবিবার দিন বাজার করব। বাজার নিয়ে এরকম নানান রকম চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে না চলতেই থাকে প্রতিনিয়ত। বাজার থেকে কি আনব, বাজারের যে লিস্ট সেটা মনে করে নিয়ে যাওয়া, এবং যারা ভাবেন যে তারা মনে করে লিস্ট ছাড়া সমস্ত কিছু নিয়ে আসতে পারবেন, তারা তো অনেক উন্নত মানের একজন কেউ এরকম অন্তত আমার মনে হয়। তো এই বাজার বিষয়টায় নানান রকম নানান দিক রয়েছে। এবার আমরা যখন মানে সেই আদিম যুগে যখন শিকার আর ফলমূল করে আমরা জীবন কাটাতাম, তখন তো আমাদের বাজার বলে আলাদা কিছু ছিল না। তারপর ধীরে ধীরে আমরা কৃষিকাজ শিখলাম, তার আগে আগুনের আবিষ্কার হলো, কৃষিকাজ শিখলাম, নানান রকম শস্য উৎপাদন করতে শিখলাম। মানে এবার আমরা আস্তে আস্তে আস্তে আস্তে মানুষ থেকে মানুষ যখন হয়ে উঠতে শুরু করছি, ঠিক সেই সময় সেই রকম একটা সময়ে আমরা এলাম যেখানে আমাদের বিনিময় প্রথা একটা চালু হলো। এই বহু বছর আগে, সে মানে হাজার হাজার বছর আগে, যখন একজন চাল দিত আর একজন মাটির হাঁড়ি দিত, অথবা কেউ পশুর দুধ দিত তার বিনিময়ে কেউ কাপড় দিত, এইরকমভাবে বিনিময় প্রথা চলতে চলতে এইবার আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন সভ্যতা গড়ে উঠতে থাকলো, এবং বিভিন্ন সভ্যতায় বিভিন্ন রকমের বাজারের প্রমাণ পাওয়া গেল মাটির নিচে, এবং হাট, বাজার, মেলা, এরকম নানাবিধ জায়গা যেখানে ওই জিনিসপত্র কেনা বেচার জায়গা তৈরি হলো। এর পরবর্তী সময় যখন আমাদের কাছে মুদ্রা এলো, বা মুদ্রার মতন এমন কিছু জিনিসপত্র এলো যেটা দিয়ে বিনিময় প্রথা নয়, যেটা দিয়ে আমি সরাসরি জিনিস কিনতে পাচ্ছি, সেই সময় বাজারটা আরও অনেক বড় হয়ে উঠলো এবং নানান রকম ভাবে বদলাতে বদলাতে আজকের শপিং মল। এবার এই যে এই হাট, বাজার, এগুলো সংস্কৃতি, এগুলো খুব পুরনো। এই পুরনো যে জায়গা, সেখানে এই যে হাটে বাজারে বা হাট বাজার যে জায়গাটা হলো, এইটা আজকের যে আমাদের এই যে এতখানি গৌরচন্দ্রিকা কেন করলাম, আজকে আমাদের মূল যে আড্ডার বিষয়টা হবে এই সকালবেলা, সেটা হচ্ছে বাজার সে কি শুধুমাত্র জিনিস কেনা বেচার জায়গা? না, আগেও ছিল না, এখনও নয়, এবং কেন নয় সেটা বলবো। বাজার হচ্ছে নানাবিধ জিনিসের একটা মানে পসরা সেখানে থাকে। সেখানে যেমন জিনিসপত্র থাকে, সেখানে তেমন খবর থাকে, সেখানে তেমন আড্ডা থাকে, সেখানে তেমন সম্পর্ক থাকে, সেখানে নানান রকমের জিনিসপত্র, নানান রকমের হাওয়া সেখানে যাতায়াত করে, যে হাওয়ায় হাওয়ায় আমাদের মন, আমাদের মস্তিষ্ক সমস্ত কিছু এদিক ওদিক ভেসে চলে যেতে চায়। বাজার শুধুমাত্র আলু পটল কেনবার বা লঙ্কার গুঁড়ো নুন কেনবার জায়গা নয়, বাজার আরও আরও আরও আরও অনেক কিছু। এই যে আরও অনেক কিছু, এই অনেক কিছুর মধ্যে একটা কিছু আপনার কাছে বাজার কি? মানে বাজার মানে শুধুই কি আপনার কাছে আলু পটল কেনবার জায়গা? না না না না, কখনো হতে পারে না। যদি সেটা হয় তাহলে বাজারে যাওয়ার এত আগ্রহ কিন্তু হয় না। 9903055992 এই নাম্বারে অবশ্যই আপনি আজকে চলে আসতে পারেন। বাজারে শুধুমাত্র কেনা বেচা ছাড়া আর অন্য কিসের টান আছে বলুন তো দেখি, সেই টানে আপনি বাজার যেতে চান, সেই কথাই আজকে বলবেন আমাদের 9903055992। আর সেই কথা শোনবার জন্যে গোপা

তো আছি, মানে বাড়িতে সবসময় লোক আপনাকে বলতেই থাকে কেন যে তুমি এত বাজারে যেতে চাও। গোপা কিন্তু আজকে বলছে কেন যে আপনি এত বাজারে যেতে চান, কিসের টানে, সে কথা নিশ্চয়ই আমরা শুনব। আর আপাতত গান শুনব, গান শুনতে শুনতে ফিরব কিন্তু আপনারই মেসেজ নিয়ে। তাই চটপট 9903050592 এখানে মনের কথাটা লিখে ফেলুন যে কেন বাজারে যাওয়ার এত টান আপনার রয়েছে জিনিসপত্র কেনাকাটি করবার ছাড়াও।

একদমই তাই, অবাক হলেও বাজারে তো যাবই, কিন্তু আজকে যেহেতু 29 তারিখ, মাসের প্রায় শেষ দিক, অনেকেরই ওই মুখ বেজার করে অমুক বাবুর মতোই বাজারে যাবেন বা বাজারে যাওয়ার কথা ভাবছেন। ঠিক এই মুহূর্তে আপনি বাজারে যান বা না যান, বাজার থেকে ঘুরে আসুন বা পরে যাবার কথা ভাবুন, যাই হোক না কেন, সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল আজকে আমাদের পক্ষ থেকে। একথা তো শুরুতেই হয়েছে, কেবলমাত্র আলু পটল টমেটো কেনবার জন্য বা লঙ্কারগুলো নুন কেনবার জন্য আমাদের বাজারে এত টান নেই, কিন্তু যখন বিশেষ করে বাজারে দাম চড়তে থাকে সেই সময় তো আরোই থাকে না, মাসের যখন শেষ দিক থাকে সেই সময় আরোই থাকে না, কিন্তু অন্য কিছু একটা টান তো আমাদের কাছে থাকেই, যে টানের খোঁজে আমরা কিন্তু বাজারে যাওয়ার জন্য

ছটফট করতে থাকি। কারুর কাছে বাজারে যাওয়া মানে স্বাস্থ্য চর্চা, কারুর কাছে বাজারে যাওয়া মানে নানান রকম খবর সংগ্রহ, খবরের কাগজ কেনা, এবং বন্ধুদের সঙ্গে আড্ডা আর তার সঙ্গে চা খাওয়ার একটা মজা রয়েছে বাজারে। এইটা যদি না হয় তাহলে বাজারের অর্ধেকটা সম্পূর্ণই হয় না। তো এইরকমভাবে কত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, কত কিছু নিয়েই আমাদের বাজার, যেখানে অনেক সময় ওই আলু পটল বা অন্যান্য নানান জিনিসপত্র কেনাটা হয়ে যায় হয়তো একটা উপলক্ষ। মন ভালো করতেও কিন্তু আমরা বাজারে যাই, কারণ মন বা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যারা আলোচনা করেন তারা বলছেন বাজারে গিয়ে রঙিন নানান রকম জিনিস দেখে একটু কেনাকাটি করলেও কিন্তু মন ভালো হওয়ার রসদ অনেকখানি জোগাড় করে নিয়ে আসা যায়। তাই বাজার কেবলমাত্র আমাদের ওই কেনাকাটির জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, অনেক কিছুর জায়গা হয়ে উঠছে। আর এই অনেক কিছুর মধ্যে একটা কিছু আপনার কাছে কি সেটা অবশ্যই জানাতে আপনি আসছেন আজকে। প্রথম যে মেসেজটা পেয়েছি সেই মেসেজে উনি বাজারে যাননি, ওনার আজকে শরীরটা খারাপ, কিন্তু উনি বলছেন প্রোগ্রাম আর গান শুনে ওনার মন ভালো হয়ে গেছে। যদি মন ভালো করা যায় সেটাও কিন্তু একটা অন্যরকম জায়গা। আর বাজারের কথা শুনতে শুনতে দেখুন না কত মানুষ কত কিছু বলবেন, আপনার মন আরও ভালো হয়ে যাবে। দুলু গাইন বসিরহাট রঘুনাথপুর বারবাড়িতলা থেকে তিনি লিখেছেন এই কথা। এইবার আমি চলে যাব বাজারের কথাতে। বাজার মানেই শুধু কেনাকাটার জায়গা নয় আমার কাছে, বাজার কেনাকাটা ছাড়াও বাজারে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, নানান রকম কথা শোনা যায়। এটাই হচ্ছে অনেকের ক্ষেত্রে একটা বিষয় যে অনেক কথা জানা শোনা হয় এই বাজারে। রজত বিশ্বাস বনপুর নদিয়া। এরকমভাবে শ্যামল বিশ্বাস তিনি বেহালা থেকে লিখেছেন, আমি একটু শান্তি কিনতে বাজারে যাই। হ্যাঁ, আমি একটু শান্তি কিনতে বাজারে যাই মানে বাড়িতে থাকলেই নাতি নাতনি তারা যদি স্কুলে না যায় তাহলে তারা কার্টুন দেখবে বলে দুজনে মিলে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে, আর বাড়িতে থাকলে গিন্নি বারবার নানান কিছু অর্ডারে দেবে বাজারে যাওয়ার জন্য, সেই জন্য আমি প্রথম থেকেই বাজারে গিয়ে বসে থাকি। এই যে চিৎকার চেঁচামেচি এবং এই বারবার অর্ডারে বারবার বাজার দেওয়া, বাজারে যাওয়া, সেইটা আমার একটু কমে। বাজারে একটা চায়ের দোকানের ঠেক আছে, সেখানে গিয়ে বসি, গিন্নি যা দরকার যখন দরকার বেশ খানিকক্ষণ বাজারে উনি থাকেন, তার মানে বোঝা যাচ্ছে উনি ফোনে বলে দেন যে এইটা এইটা আনো, মানে গিন্নিও যখন ভুলে যান আর কি তখন ফোনে বলে দেন, এবং সেই কারণে উনি বাজারে বেশ একটু শান্তি অনুভব করেন। জিনিসপত্র নিয়ে শান্তিকে নিয়ে উনি একবার বাড়িতে ফেরেন, মানে মনে মনে শান্তিকে নিয়ে ফিরলে ভালো হয়, না হলে আবার অশান্তির বন্যা বয়ে যেতে পারে আমাদের চারপাশে বা শ্যামলবাবুর বাড়ির চারপাশে। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো এই যে বাজারের যে নানান কিছু, নানান কিছুর মধ্যে একটা কিছু যেটা আপনার কাছে খুব প্রিয়, আপনার কাছে খুব পছন্দের, সেই রকম কিছু নিয়ে ফেরা। আর সেরকম কিছু নিয়ে ফিরতে ফিরতে যদি কোনো আগন্তুকের দেখা পাওয়া যায়, বা কখনো কখনো যদি কোনো ক্রেতা বিক্রেতার মধ্যে অঙ্ক কষাকষি বা দর কষাকষি যেটা চলতেই থাকে আমাদের বাজারে, সেটা নিয়ে কথা হয়, আর সে যদি এরকম কিছু অঙ্ক কষতে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে? শুনে দেখুন গানটা, ভাবতে থাকুন, আর অবশ্যই কিন্তু বাজারে কেন যাচ্ছেন বাজার করা ছাড়াও সেটা লিখতে থাকুন। গোপা আছি আজ আপনার সঙ্গে 100.1 FM গোল্ডে মনের মেলোডিতে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। আপাতত আমাদের সকলের সঙ্গে আছেন মান্না দে।

পাস দিন গুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম?

আমেরিকায় মোমবাত এসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

লেগে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। নো ডিয়ার, নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে।

0: দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না নাও, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: হয়েছে, এই অঙ্ক যদি আমাকে কষতে দেওয়া হয় তাহলেই হয়েছে, আমি বাজার ছেড়ে কোথায় যে গিয়ে পালাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমি জানি আপনারা প্রচুর অঙ্ক কষে দরদাম করে তারপর বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসেন, যেরকম বাজার আমার কাছে শেখায় দরদাম করা, দেখেছেন আমি বলেছিলাম, টাটকা শাকসবজি কেনা, মাছ কেনা এবং রবিবার চায়ের দোকানে বসে আড্ডা, সব ধরনের বিশেষজ্ঞ ওখানে আসে, রাজনৈতিক অরাজনৈতিক খেলাধুলা আবহাওয়া বিশেষজ্ঞ, যাদের কাছ থেকে নানান কথা শুনি আর অনেক অভিজ্ঞতা হয় এবং সঙ্গে মজাও হয়। সৌভিক সরকার, কসবা, হালতু। পরের মেসেজ হচ্ছে, আমি বাজার যাই অনেক ধরনের মানুষ দেখতে এবং চিনতে, কারণ বাজারই এমন এক জায়গা যেখানে সব ধরনের মানুষের জমায়েত হয়। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরকমভাবে বাজারের নানান দিক, বাজারের নানান কিছু আমাদের কাছে থাকে, কেবলমাত্র কেনাকাটাটাই যেখানে মুখ্য হয়ে ওঠে না, তাই জন্য একটু বাইরে বেরোনোর জন্য কিন্তু বাজার, আবার একটু হেঁটে বাজার করে ফিরে আসার মধ্যেও যে একটা হাঁটাহাঁটি করা হলো সেটাও একটা বাজার, আবার যে সময় আমাদের কাছে করোনা আসে সেই সময় বাজারে যাওয়ার হিড়িকটা যেন একটু বেশিই ছিল। যাই হোক, তখন অন্তত বোঝা গেছে যে আমরা কতখানি বাজারে যেতে ভালোবাসি বা কতখানি আমরা বাজারে যাই, আমাদের কাছে বাজারের টানটা কী। এইরকম বাজার নিয়েই আজকে আমাদের কথাবার্তা হচ্ছে, মানে আপনি বলছেন কথাবার্তা, যেরকম ঘরের কোন ছেড়ে হৃদয় বাজারে দেওয়া পারি, এই সুযোগে তাই ঘরের কোন ছাড়ি, চায়ের কাপে ওঠে ধোয়া, একটু আড্ডা চলে, এই কারণেই বাজারে যাওয়া ফাঁকি দেওয়ার ছলে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে তিনি লিখছেন এই কথা। এইরকম বাজার আপনার কাছে অনেক কিছুর মধ্যে একটা কিছুর কারণটা কী, কেন আপনি বাজারে যান, সে কথা অবশ্যই আজকে আপনি বলবেন আমাদের কাছে। 9903052992 এই নাম্বার খোলা আছে, 100.1 FM গোল্ড শুনছেন, আর ঠিক এই মুহূর্তে সহজ মায়ের এই গানটা শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: সহজ মায়ের এই গান আমরা শুনছিলাম, আর সহজ মায়ের এই গান শুনতে শুনতে আমি চট করে দুটো মেসেজ পড়ে নিই, তারপরে আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, তারপর আবার আপনার মেসেজ নিয়েই ফিরে আসবো। কিন্তু আমরা 100.1 FM গোল্ড শুনছেন মনের মেলোডি, আজ গোপা আছি আপনার সঙ্গে। আর কথা হচ্ছে, বাজারে যাওয়া কেবলমাত্র কি কেনাকাটা করবার জন্যই আপনি বাজারে যান, না অন্য কোনো কারণ রয়েছে বাজারে যাওয়ার? সেই কারণগুলোই আপনি বলছেন, যেরকম বাজারে গেলে আড্ডা, পরনিন্দা, পরচর্চা তো আছে, দোকানে ঘুরে ঘুরে চয়েস করবার এবং জিনিস কেনার একটা বড় সুযোগ থাকে, অনলাইনে বা মলে সেই চয়েস রেস্ট্রিক্টেড হয়ে যায়। আশিস দত্ত, সল্টলেক। আর পরের মেসেজে বলছেন আরেকজন, এক ভদ্রলোককে জানি, তিনি বাজারে গিয়ে এক তরুণী মাছ বিক্রেতার সামনে অনেক সময় কাটান, এটি বোধহয় তার বাজারে যাওয়ার আকর্ষণ। শিশির ঘোষ, মালদা। আমি কিন্তু কিছু বলিনি বাবা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে শেষকালে এসে যেন আমাকে আবার বলবেন না যে গোপা কিছু বলেছে। আপনি যেটা বলছেন আমাকে 9903050592, আমি সেটাই কেবলমাত্র বলছি আপনাকে। আপাতত বেজেছে 9:12, একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসব, আপনি কিন্তু সঙ্গে থাকুন আমাদের।
1: রিপোর্ট করতে শুরু করুন।

সুরজিতের গান আমি শুনছিলাম। না না, এই ব্যাপারে আমি কিছু বলছি না, মানে কার মন কিসের জন্য তিরিং বিরিং করছে সেটা আমি সে ব্যাপারে কিছু বলছি না। আমি চলে যাই আমি পরের মেসেজে। যেরকম আজ সকালে হাঁটতে বেরিয়ে বাজার করে নিয়ে এলাম, আমি তাই করি, কিন্তু তারপর বাজারে যাই আবার সন্ধেবেলায়, কারণ একটাই, অনেক লোকজন দেখতে পাই, আমার লোকজনের কাজকর্ম দেখতে খুব ভালো লাগে, আর নতুন কিছু জিনিস এসেছে কিনা তাও দেখতে পাই, আরও কিছু

বলছি না, মানে কার মন কিসের জন্য তিরিং বিরিং করছে সেটা আমি সে ব্যাপারে কিছু বলছি না। আমি চলে যাই আমি পরের মেসেজে। যেরকম আজ সকালে হাঁটতে বেরিয়ে বাজার করে নিয়ে এলাম, আমি তাই করি, কিন্তু তারপর বাজারে যাই আবার সন্ধেবেলায়, কারণ একটাই, অনেক লোকজন দেখতে পাই, আমার লোকজনের কাজকর্ম দেখতে খুব ভালো লাগে, আর নতুন কিছু জিনিস এসেছে কিনা তাও দেখতে পাই, আরও কিছু

সেই অঞ্চলের একটু বড় যে বাজার সেখানে হয়তো একটু বেশি তাড়াতাড়ি আপডেটেড জিনিসপত্র চলে আসে, তখন সেগুলোর খোঁজ খবর পাওয়া যায়। সবসময় যে মানুষের খোঁজ খবর বা অন্য কোনো জাগে, মানে ব্যাপারটা হচ্ছে সব কিছুর খোঁজখবরই অনেক বেশি করে পাওয়া যায়। তো তখন পরবর্তী সময়ে লোকাল বাজারে এসে সেই জিনিসগুলো যখন আসে তখন দাম টামগুলো একটু দেখাশোনা করে নিয়ে তারপরে আমরা যেতে পারি। আর এরকমভাবে বাজারের একটা বিরাট জায়গা আমাদের মনের মধ্যে থাকে, এবং এই মনের মধ্যে থাকে আরও একটা জিনিস যে বাজারে গিয়ে যতক্ষণ না, বিশেষ করে আমাদের বাঙালিরা বাজারে গিয়ে যতক্ষণ না ওই মাছের কানকোটা বেশ দেখে নিচ্ছি, মাছের কান মুড়িয়ে ততক্ষণ যেন মনে হয় না যে ভালো মাছটা কিনেছি। হাতে করে যতক্ষণ না জিনিসপত্রগুলো কিনে টমেটোকে একবারে দেখে দেখে, মানে প্রায় টমেটো সস হয়ে যাবে এমনভাবে চিপতে চিপতে, বা ওই ঢেঁড়সের ওই যে ছুচলো দিকটা যেটা থাকে সেটা মট মট করে ভাঙতে ভাঙতে যতক্ষণ না ঢেঁড়স কিনছি ততক্ষণ না ঠিক যেন মনে হয় না যে জিনিসটা কিনছি। আবার ধরুন লাউ, বা ধরুন যখন আমরা ওই লাউ জাতীয় জিনিসপত্র যখন আমরা কিনি সেই সময় ওই যে নখ দিয়ে দিয়ে কেমন একটা মানে দেখে দেখে নিতে হয় লাউটা কচি কি না, এই যে কী বুঝি নখ দিয়ে দেখলে সেটা কিন্তু আমি নিজেও বুঝি না। তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি সেই জিনিসটা না নেন তাহলে ওই যে আপনার নখ দিয়ে ফুটো ফুটো করে ওর গায়ে যে চিহ্ন এঁকে দিলেন আপনার বিশ্বাস এবং অবিশ্বাসের, পরবর্তী সময় যে মানুষটি কিনতে আসবে সে তো ওটা নাও কিনতে পারে, তখন ওই বিক্রেতাটির কী অবস্থা হবে? এইসব কথা কিন্তু আমরা বাজারে গিয়ে এত ভাবি কিনা জানি না, কিন্তু কিছু একটা ব্যাপার থাকে যে কারণে আমাদের বাজারে ছুটে যেতেই হয় বারবার। বাজারে এই যে একটা দরদাম করবার যে একটা বিষয় রয়েছে, যে জায়গাটা মূল জায়গা যে পঞ্চাশ পয়সাও, মানে পঞ্চাশ পয়সা তখন পাওয়া যাচ্ছে না, যখন পাওয়া যেত সে সময় পঞ্চাশ পয়সাও যদি দাম কমানো যায় বা যদি এক টাকাও দাম কমানো যায়, মানে একশো টাকার জিনিসটা যদি 99 টাকায় হয় তাহলে মানে আহ কী একটা যেন ব্যাপার হলো। এই যে দরদামের একটা হিসেব হাঁকা এটা কিন্তু একটা বড় জায়গা, এবং দরদাম করবার ছোটোবেলায় দাদু বাবা কাকা এদের সঙ্গে বাজারে যেতে যেতে কি দরদামের ব্যাপারটা এইখান থেকেই আমরা শিখি কি না বলুন দেখি, বুঝতে পারছি না। তো এরকম নানা কিছুর জন্য কিন্তু আমরা বাজারে ছুটি। বাজারে ছুটি বলেই আজকে আমাদের এই যে 9903052992 এই নাম্বারে অবশ্যই এসে আপনি বলতে পারবেন FM গোল্ডের আজকের মনের মেলোডিতে যে কেন, কী কারণে বাজারে যেতে আপনার এত ভালো লাগে, বা বাজার কী কারণে আপনাকে এত টানে। সেরকম কথাই তো হচ্ছে, আর কথা হতে হতে আমরা গানও শুনছি, গানেও চলে যাচ্ছি। এই মুহূর্তে যে গানটা শুনবো সেই গানটা আমার খুব ভাল লাগে, সেই গানটা শুনি আশা ভোসলের কণ্ঠে।

কে কাকে নিয়ে যে খেলা করছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপাতত আপনার মেসেজের দিকে এগোবো, কারণ বাজার নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্সের কথা সেখানে রয়েছে। যেরকম আমি চলে যাব প্রথমেই, যে আমি বাজারে যাই শুধু কেনাকাটার জন্য নয়, বাজারে চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে, নানান বিষয়ে আড্ডা দিতে, পরিচিত মানুষজনের সঙ্গে কথা বলে পুরো বাজার ঘুরে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে বাড়ি ফিরি, মনটা তখন ফ্রেশ হয়ে যায়। যাদবেন্দ্র পাণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। পরের মেসেজ, আমি মর্নিং ওয়াক করে এলে তারপর আমার পরিবার যায় মর্নিং ওয়াক করবার জন্য, সঙ্গে বাজারের ব্যাগটি নিয়ে যায়, নিজের পছন্দ মতো সবজি মাছ যাবতীয় কেনাকাটি করে নিয়ে আসে। যদি একদিন না যায় তাহলে সারাটা দিনের মধ্যে কোথাও যেন একটা শূন্যস্থান রয়ে যায়, কারণ যতই ভালো সবজি আমি কিনি না কেন, আমার পরিবারের মনের মতন সেটা হয় না। আর ভালোই দাম কষাকষি করে বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারে, বাজার করতে করতে বাজার করা ভালোই শিখে গেছে, আর সঙ্গে মর্নিং ওয়াকটাও হয়ে যায়। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। বাজার করতে করতে বাজার করাটা বেশ ভালো শিখে গেছে না, বাজারটা উনি ভালোই করতে পারতেন, সেটাকে আরও প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করে করে যত প্র্যাকটিস করবে তত ব্যাপারটা স্মুথ হয়ে যায় না, তো সেই রকম হচ্ছে বিষয়টা। পরের মেসেজ হচ্ছে, ও বাবা, পরের মেসেজটা একটু বড়। সারাদিন অফিসের কাজের পরে বাড়ি ফেরার পথে কোথাও হাট বসতে দেখলে আমি প্রায় নেমে পড়ি। সকালে সময়ের অভাবে বাজারে যাওয়া হয় না, তাই এই ফেরার পথে হাটগুলোই আমার কাছে আলাদা একটা আনন্দের জায়গা হয়ে উঠেছে। সপ্তাহের 5 দিন অফিস, আর প্রায় 5 দিনই কোথাও না কোথাও হাটবার থাকে। আমার খুব ভালো লাগে লোকাল মানুষের কাছ থেকে জিনিস কিনতে, কেউ নিজের গাছের ফল পেড়ে নিয়ে এসেছে, কেউ বাড়ির বাগানের শাকসবজি, কেউ আবার টাটকা মাছ বা কাঁকড়া বিক্রি করছে। এসবের মধ্যে একটা আলাদা সতেজতা আছে, একটা বাস্তব গন্ধ আছে, যেটা বড় দোকান বা বাজারে সবসময় পাওয়া যায় না। অনেক সময় বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, তাই বাড়িতে একটু অশান্তিও হয়, সবাই ভাবে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েও এত দেরি কেন হয়, কিন্তু আসলে এই হাটে ঘুরে বেড়ানোটা আমার কাছে শুধু বাজার করা নয়, আমার কাছে দিনের শেষে একটু নিজের মতন করে বেঁচে থাকা, মানুষের কাছাকাছি যাওয়া, আর ব্যস্ত জীবনে মাটির গন্ধকে অনুভব করা। সৌম্যদীপ ভূঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা। এরকমভাবে কত মানুষের কত রকম কারণ থাকে আমাদের এই বাজারে যাওয়ার। আর এই যে দর কষাকষির একটা ব্যাপার যে কথা হচ্ছিল, সেই কথাটায় যেটা বলতে বলতে তখন একটুখানি গুলিয়ে গেছিল আমার, সেটা হচ্ছে এই যে দর কষাকষির মতন একটা কিরকম নাটক থাকে, কিন্তু দুটো পক্ষ থাকে এবং সেখানে কখনো কখনো একটু অভিমান থাকে, দূর তোমার কাছ থেকে নেব না, তুমি দাম কমাও না। আবার হয়তো আপনি যদি বলেন, ওই তো ওই দোকানে দেখলাম 5 টাকা কম তোমার থেকে, তখন আবার কিন্তু বলবে বিক্রেতা, যান না ওই দোকান থেকে নিয়ে নিন। এসব ব্যাপারও থাকে, আবার একটু হাসি ঠাট্টাও থাকে, আর শেষ পর্যন্ত যেটা থাকে, যিনি বিক্রেতা তিনি বলবেন, আচ্ছা নিন, আপনার জন্যই দিলাম, আর যখন আমি সেটা নিচ্ছি, দাও, তোমার কাছ থেকে জিনিসটা রোজ নি বলেই নিলাম। এই যে একটা একটা মধুর একটা যে শেষ হয় ব্যাপারটার মধ্যে, একটা মিষ্টি আমেজ নিয়ে যে যাওয়া, যদি 5 টাকা কমানো গেলো তো খুবই ভালো, যদি 5 টাকা না কমানো গেলো তবুও থাক, সম্পর্কটা রয়ে গেল, আবার পরের দিন বাজারে যাওয়া যাবে, তখন হয়তো 10 টাকা কমিয়ে নেওয়া যাবে। এই যে একটা দর কষাকষির বিষয়, আমার মনে হচ্ছে, জানেন তো, এই যে আমরা নানান রকম অঙ্ক, মানে যেটুকুনি আমি করতে শিখেছি, মনে হচ্ছে ওই সন্ধ্যেবেলা বাজারে গিয়ে গিয়েই, মানে মায়ের সঙ্গে বা কখনো বাবার সঙ্গে, কখনো দাদুর সঙ্গে বাজারে গিয়ে গিয়ে দর কষাকষি শিখেছি। না, বাবার সঙ্গে বাজারে গিয়ে খুব একটা দর কষাকষি আমার শেখার কথা নয়।

0: কারণ আপনি বাবাকে যা বলবেন সেই দাম দিয়ে বাবা জিনিস নিয়ে চলে যাবে, বাবারও তো দর কষাকষি করবার সময় নেই। তো এরকম মানুষও কিন্তু থাকেন, দর কষাকষির অত সময় থাকে না, সেরকম মানুষের দেখাও আমাদের বাজারে পাওয়া যায়। কিন্তু আপাতত কোন গানের দেখা আমি পাবো বা কোন গানের দেখা আমি শুনতে চাইব, চলুন এর পরের গানটা স্বাগতর গান শুনে আসি।
1: জাটি নেতা কি হয়?

স্বাগতর গান শুনছিলাম, আর স্বাগতর গান শুনতে শুনতে এবার আমি চলে যাব একটুখানি মেসেজগুলোতে, কারণ প্রচুর মেসেজ আসছে, শুরু করেছে আর 9:23 হয়ে 24 সেকেন্ড, তাই বেশ কিছুক্ষণ আছি, কিন্তু তবুও মেসেজগুলো একটু চটপট পড়তে শুরু করে দিই। যেরকম এবারের মেসেজকে পাঠিয়েছেন অমিতাভ হোর, পাঠিয়েছেন, আমার মনে হয় বাজারে যাবার অনেক কিছু আকর্ষণ রয়েছে, একটু যাতায়াতের সময় একটু কারোর সঙ্গে আড্ডা দেওয়া, ভালো জিনিস একটু সস্তায় কিনতে পারা, এরকম নানা কিছুর সঙ্গে গিন্নির ঠেলা, সেটাও রয়েছে বাজারে যাওয়ার একটা কারণ, সেটা বটে। আর আমার কাকু এবং কাকিমার মধ্যে বাজারে যাওয়ার সময় যে ঝামেলাটা হয়, আমার কাকিমা সবসময় বলবেন লঙ্কা আছে এনো না, টমেটো আছে এনো না, আলু আছে এনো না, আর আমার কাকু সবসময় বলবেন তোমার কি লাগবে তুমি সেটা বলো না, যেটা লাগবে না সেটা কেন বলে ডিস্টার্ব করছো বা কনফিউশন তৈরি করছো। এবং এই যে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা না বলে যে জিনিসটা নেই সেই জিনিসটা বলা, এটার মধ্যে একটা মানে গুরুতর একটা কনফিউশন ক্রিয়েট করবার একটা বিশেষ জায়গা রয়েছে। তো আমি পরের মেসেজটায় যাই, গিয়ে পৌঁছে দেখি তিনি কি বলছেন। তিনি বলছেন আমি বাজারে যাই পুরনো অল্প ছেঁড়া ফাটা নোট দিয়ে আনাজ মাছ ইত্যাদি কিনতে, সোমনাথ ঘোষ, দমদম, ক্যান্টনমেন্ট। এটাও একটা কারণ অবশ্য হতে পারে এবং ভালো আইডিয়াও একটা হতে পারে। পরের মেসেজে প্রাতঃভ্রমণে বার হওয়ার সময় কয়েকটি ব্যাগ নিয়ে যান, ফেরার সময় বাজার করে বাড়ি ফির

বাড়ি ফিরলে বাজার করবার আগে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎকারে এবং চা খাবার খবরে যে চা খাওয়া এবং খবরের কাগজে নেই সদ্য ঘটে যাওয়া কিছু সংবাদ সংগ্রহ করে তারপর বাজার নিয়ে বাড়ি ফিরে এই সব কাজগুলো না হলে যেন মনের মধ্যে কত ক্ষতি হয়ে গেল নিত্যদিনের অভ্যেসে, এই রকম একটা মনে হয়। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। এরপর কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। বাজারই হতে ভালোই লাগে, আমি প্রতিদিন বাজারে যাই, না গেলে ভাত হজম হয় না। কত বিচিত্র অভিজ্ঞতা হয় বাজারে, এবং বাজারের এরকম নানান অভিজ্ঞতা, বাজারের এরকম নানান কিছু আমাদের প্রত্যেকের সঙ্গেই থাকে। আর খুব ভোরবেলার দিকে বা সকালবেলা যখন প্রথম বাজারটা বসছে, অথবা সন্ধ্যাবেলার দিকে যখন প্রথম বাজারটা বসে, তখন ওই যে টাটকা শাকসবজিগুলোর যে একটা সবজি রং, সেই রংটা কীরকম যেন অনেক মানুষকে টানে। আর আমার অবশ্য বাজার দেখলে সেখানে নেমে যেতে ইচ্ছে করে, কেন নেমে যেতে ইচ্ছে করে আমি জানি না, কিছু কেনার না থাকলেও কিছু নিশ্চয়ই কিনে নিয়ে বাড়ি ফিরবো, এইরকম একটা ব্যাপার নিশ্চয়ই থাকে। আর বিশেষ করে যদি কোথাও বেড়াতে যাই, তাহলে সেখানকার বাজারে নতুন কিছু কি পাওয়া যাচ্ছে সেইটা খুঁজে ফেরাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, মানিকতলা থেকে টুটু দে, তিনি বলছেন, সকালবেলা বাজারে যাওয়ার আমার মূল কারণ হচ্ছে কচুরি আর জিলিপি খাওয়া। আপনি রোজ সকালবেলা বাজারে গিয়ে কচুরি আর জিলিপি খান? মানে আপনার লিভার সেটা পারমিট করছে, বা সেই সৎ সাহস আপনাকে দিচ্ছে রোজ কচুরি আর জিলিপি খাওয়া? রবিবার দিন একটা খাওয়া যেতে পারে, কিন্তু আপনার যদি ভাগ্য ভালো থাকে এবং আপনার লিভার যদি খুব সুস্থ থাকে, তাহলে অবশ্যই আপনি খান প্রত্যেক দিন কচুরি আর আলুর তরকারি, অথবা ওই যে ডাল দিয়ে যে কচুরিটা দেয়, জিলিপি তার সঙ্গে আছে। কিন্তু আপাতত আমার একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করছে, কারণ রোজ তো আমি এটা খেতে পারি না। মাঝে মধ্যে রবিবার দিন অবশ্যই খাই, যখন খুব মনে হয় খাবো খাবো করছে আমার পাগলা মন। তো যাই হোক, বাজারের নানান রকম কারণ, নানান রকম কিছু সব নিয়েই আমরা থাকি, বাজারের মধ্যেই থাকি। আর আপাতত পাখিদের সঙ্গে আমারও মন একটু উঠতে ইচ্ছে করছে, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে ঘড়িতে সময় হলো সকাল 9:30 হয়ে 25 সেকেন্ড। যদি ঘড়ি মেলাতে হয় মিলিয়ে নিন। আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে 100.1 FM গোল্ডে।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: হর ঘর সূর্যঘর। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

মৌসুমী ভৌমিকের এই গান শুনছিলাম। বাজারে গিয়ে প্রত্যেকের দেখাশোনা এবং বোঝাটা কিন্তু আলাদা আলাদা রকমেরই হয়ে যায়। আপাতত আমি চলে যাব পরের মেসেজে। যেরকম বাজারে শুধু কেনাবেচার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, এটি হয়ে ওঠে মানুষের মিলন কেন্দ্র। আমাদের বাড়ি থেকে একটু দূরে যে বাজারটা আছে, আমি বেশিরভাগ ওই বাজার থেকেই বাজার করে থাকি বহুদিন ধরে, এবং এখনও আমি ওই বাজার থেকেই বাজার করি। বাজারের জিনিসপত্র আমার দেখতে হয় না, ভালো জিনিসটাই ওরা প্যাক করে দেয়, ওরা খুব বিশ্বস্ত। একবার আমি বাজার করে বাড়ি এসেছি, তারপর দেখছি টাকার ব্যাগটা আমার কাছে নেই। সেই টাকার ব্যাগটা বাজারের ওই দোকানেই গিয়ে পেলাম, ওরা যত্ন করে ব্যাগটা রেখে দিয়েছিল। এই একটা দোকানই নয়, এইরকম অনেক দোকানই আছে, ওদের কথাবার্তায় অনেক আন্তরিকতা প্রকাশ পায়, যেটা আমাকে অনেকটাই প্রভাবিত করে এবং আমি শান্তি পাই। কে পাঠিয়েছেন? দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। এরপরে আমি চলে যাই সুব্রা ভট্টাচার্য বাজরনি কলকাতা সত্তর। তিনি বলছেন, বাজারে তোর লাউ পটল আলু কেনার জন্যই যাওয়া হয়, তবে আমার কাছে বাজারের আসল টান হল পরিবেশ, বিক্রেতাদের হাঁকডাক আর দরদাম করার আনন্দ। সবচেয়ে বড় কথা, নিজের হাতে বেছে বেছে টাটকা সবজি কেনার পর বিক্রেতাদের দেওয়া ওই এক আধটা ধনে পাতা বা লঙ্কা ফ্রিতে পাওয়ার মধ্যে যে একটা দারুণ তৃপ্তি আছে, তা অন্য কোথাও নেই। বাজারে চেনা পরিচিত কাকা জ্যাঠাদের সঙ্গে দাঁড়িয়ে টুকিটাকি গল্প করা আর আড্ডা দেওয়ার টানেই বাজারে বারবার ছুটে যাওয়া। আর আরেকটি মেসেজ রয়েছে, দাঁড়ান আমি একটু পড়ি। আচ্ছা, মেলা থেকে বউ এনে দে গানটি বোধ হয় অংশুমান রায়ের। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অংশুমান রায়ের গান শুনে আমরা অভ্যস্ত, কিন্তু আজ আমরা যে গানটি শুনেছি সেই গানটা স্বাগতর গাওয়া। আর আমি এমন এক ভদ্রলোককে জানি যিনি কোনো বার্গেনিং করেন না বাজারে গিয়ে, ব্যাগ দোকানিকে দিয়ে বলেন সব সবজি 500 করে দিয়ে দে, দোকানি টোটাল যে দাম বলে তার থেকে 5-10 টাকা কমিয়ে তিনি খুবই খুশি হন। ঐশী সরকার, চিনার পার্ক। আরও মেসেজ নিশ্চয়ই আমরা পড়তে থাকবো ক্রমশ, কিন্তু আরও একটা গান শুনবার পর।

আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। শুনতে শুনতে মেসেজ এসে পৌঁছেছে আবার। আমি সুতপা বসু দমদম পার্ক থেকে। আমি যখন ছোট ছিলাম তখন মাঝে মাঝে বাবার সঙ্গে বাজারে যেতাম, বাবা খুব ভালো মিষ্টি খাওয়াবে বলে। আর যখন বড় হলাম তখন আর বেশি বাজারে যেতে পারতাম না, কারণ আমার মর্নিং স্কুল ছিল। তবে বিকেলে ছোট পিসির সঙ্গে বাজারে গিয়ে বাদাম চানাচুরা টফি খেতাম। আমাদের বাড়ির কাছেই বাজার ছিল। আজকে সব কথাই মনে পড়ে গেল। এরপরে বিষ্ণু পুরকায়েত হরিদেবপুর থেকে, তিনি বলছেন, আমি তো বাজারে যাই গিন্নির ঠেলায় এবং জিনিসপত্র আনতেই হয়, আর খুব তাড়াতাড়ি বাজারে পৌঁছানো যায় কারণ আমার বাড়ির পাশেই একদম বাজার। তাই বাজারের ওই চিৎকার চেঁচামেচি সমস্ত কিছুই বাড়ি বসে বা বাড়ির বারান্দায় বসে বা বাড়ির ছাদ থেকেই আমি শুনতে পাই। জিনিসপত্র আনা ছাড়াও আর যে কারণে আমাকে বাজারে ছুটতে হয় সেটা হচ্ছে আমার বিড়াল। আমার বাড়িতে একটি বিড়াল আছে যিনিও প্রত্যেক দিন সকালবেলায় বাজারে যান বিভিন্ন মাছের কাঁটা নিয়ে আসতে। ফলে আমার বাড়িতে প্রচুর মাছের কাঁটার পাহাড় জমে সকালবেলা, এবং তাকে বাজার থেকে মোটামুটি সে সকালবেলা উঠেই বাজারে পৌঁছে যায়। তাকে বাজার থেকে নিয়ে আসবার জন্য বারবার আমাকে বাজারে পৌঁছতে হয়। এরকম কিন্তু বাড়ির কাছাকাছি যদি বাজার থাকে এবং কারুর বাড়িতে যদি বিড়াল থাকে তাহলে সেও কিন্তু সত্যি সত্যি সকালবেলা বাজারে যায় মাছের কাটার খোঁজ খবরের জন্য। সুতরাং দেখেছেন, বাজারটা এমন একটা ইন্টারেস্টিং জায়গা যেখানে কিন্তু মানে কেবলমাত্র মানুষ নয়, অন্যান্য অনেকেই পৌঁছায়। এবং বাজারে প্রচুর আমাদের চারপে যে সারমেয় বন্ধুরা রয়েছে তারা প্রচুর থাকে। তারা জানে কোন দোকানে কে কী খেতে দেবে না দেবে, কোন মানুষ কে কী খেতে দেবে না দেবে। সুতরাং মানুষের সঙ্গে এদেরও কিন্তু একটা সখ্যতা গড়ে ওঠে এই বাজারে। এবং বাজারের বিভিন্ন দোকান সম্পর্কে এরাও কিন্তু খুব ওয়াকিবহল, কোথায় কী পাওয়া যায় এবং কোন দোকানে বৃষ্টিতে একটুখানি আশ্রয় নেওয়া যাবে, কোন দোকানে গরমে একটুখানি ছায়া পাওয়া যাবে, এগুলো কিন্তু সব এরা জানে। সুতরাং ভাববেন না আপনি একা দোকান সম্পর্কে, বাজারের দোকান সম্পর্কে সব কিছু জানেন, এরাও কিন্তু খুব জানে সব ব্যাপারেই। আর পরের আর একটা মেসেজ কি টুক করে পড়ে দেওয়ার সময় হবে? হ্যাঁ হবে, কারণ ছোট্ট একটি মেসেজ। ইনি বলছেন ওনার হবি হচ্ছে বাজারে যাওয়া, প্রত্যেক দিন বাজারে যাওয়া ওনার হবি। প্রণব কুমার, কলকাতা 18 থেকে। তো এরকমভাবে বিভিন্ন বাজারের গপ্প শুনতে শুনতে আমরা মূলত এগিয়ে চলেছি।

এখনও বেশ কিছুক্ষণ আপনার সঙ্গে রয়েছি, তবুও এই গানটা আমরা শুনব, শুনে ফিরছি। আপনি কিন্তু লিখতে থাকুন চটপট 9903055992, এরপরে কিন্তু আর মেসেজ এলে আমি পড়তে পারবো না।

মেসেজের দিকে, কারণ সময় ক্রমশ এগিয়ে চলেছে আর কিছুক্ষণ মাত্র রয়েছি আপনার সঙ্গে FM গোল্ডে। এখানে বলছে বাজারের কথা শুনলে আমার খুব বিরক্ত লাগে, আমাকে দেখে দাম বেশি চায়। আমার মা ভাই বাজার করে, তবে বাজার দেখতে আমার বেশ ভালো লাগে। বিক্রমজিৎ, পায়রা, গণেশ্বরপুর, মহেশপুর, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে তিনি পাঠিয়েছেন এই মেসেজ। আর এরপর, শপিং মলগুলিতে বিভিন্ন অফার আমাদের দরকারের বেশি কিনতে বাধ্য করে। লক্ষ্মী দে সুভাষ গ্রাম থেকে তিনি পাঠিয়েছেন। পরের মেসেজে পৌঁছই, পরের মেসেজ হচ্ছে হাওড়া জগাছা বারবাড়িতলা থেকে পূর্ণা ঘোষ। তিনি বলছেন, ঘরের চার দেওয়ালের মধ্যে থেকে বার হয়ে খোলা আকাশ বাতাসের মধ্যে খানিকক্ষণ সময় কাটানো যায়, তাছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হয়, বিভিন্ন টাটকা খবর পাওয়া যায়, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎও হয়ে যেতে পারে, কোন জিনিস ভালো কোন জিনিস খারাপ এটাও অভিজ্ঞ মানুষদের থেকে জানা যায়। কীভাবে সঠিক দামে সঠিক জিনিস কিনতে হয় বাজারে গেলে অনেক রকম অভিজ্ঞতা সঙ্গে এটাও সঞ্চয় হয়। পরের মেসেজ হচ্ছে, আমরা চার বন্ধু বাজারে যাই কিন্তু কিনি একজন, বাকিরা হচ্ছে ফ্রি অ্যাডভাইজার। সবাই বলে এই দোকানে দাম বেশি, এখান থেকে নিস না, পরের দোকানে চল। এইভাবে ঘুরে ঘুরে আমাদের বাজার হয়। তারপরে সঙ্গে করে নিয়ে যাই একটা এক লিটারের বোতল। আমাদের ওখানে আমাদের বাজারের কাছে একটি দুধের দোকান আছে যেখানে ওই মানে বোতলে করে দুধ পাওয়া যায়, তো ওখান থেকে দুধ কিনে চারজনে মিলে সেই দুধ খেয়ে ওনারা বাড়িতে ফেলেন। নীল হাজরা শখের বাজার থেকে পাঠ। ও, শখের বাজার মানে তো সেখানে পুরোটাই নিশ্চয়ই বাজারেরই জায়গা, তো শখের বাজার থেকে পাঠিয়েছেন। আর নানান রকম মানুষের নানান রকম কারণেই কিন্তু বাজারে যাওয়া, এবং সবাই যে কেবলমাত্র কচুরি জিলিপি খেতেই যান এমনটা নয়, কেউ কেউ দুধ কিনে খেতেও কিন্তু যান, সেটাও দেখা গেল। আপাতত আমরা পরের গানের দিকে এগোই। পরের গানের দিকে এগোতে এগোতে আমরা সময়ের সঙ্গে সঙ্গেও কিছুটা এগোতে থাকি।

সুভাষ চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একেবারে শেষ দিকে আমরা এসে পৌঁছেছি। যে কটা মেসেজ আমার হাতে রয়েছে আমি চটপট এবার পড়ে দেব, চলে যাই। কিশোর, হাওড়া বালি থেকে। বাজার করতে খুব ভালোবাসি। বাজারে গেলে কিছু চেনা মানুষের সঙ্গে দেখা হয় এবং একটু হাসি, দাঁড়িয়ে কথা বলার সময় দেখা হয়, ওইটুকুই। একটু হাসি, একটু দাঁড়িয়ে কথা বলবার সময় থাকে না। তবে চায়ের দোকানে ঢুকলে আপনাকে আর পেপার পড়তে হবে না, কিছু মানুষ আছে পাড়ার খোঁজ, কার বাড়িতে কি হলো, কার সঙ্গে কার খেলা, আজকে কোথায় ফাংশন, সব খবর তাদের কাছে রয়েছে। আমি শুধু ভাবি এই মানুষগুলোর কত সময়। কেউ বাজারে ব্যাগ নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে, কেউ চাকরি থেকে অবসর নিয়েছে, কেউ সরকারি চাকরি করেন, কেউ বেকার কথায় আদান প্রদান করছে, কিন্তু তবুও বাজারের একটা কিন্তু মাহাত্ম্য রয়েছে। কথা না বলতে পারলে ভেতরে ভেতরে সেই কথা জমতে থাকে এবং কথা বলাটা খুব দরকার। আর এই বাজারটা কিন্তু সেই রকম একটা জায়গা হতে পারে যেখানে অনেক বেকার মানুষ, তাদের বেকার কথা বলতে বলতে অনেক কথা তাদের বলা হয়ে যায়, যেটা কিন্তু একটা অন্যরকম ভালো একটা দিকও রয়েছে তাদের, মানে কথা ভেতরে জমিয়ে না রেখে বলে ফেলা। আপনি যেভাবে ঢ্যাঁড়স এবং লাউ কেনার কথা বললেন তাতে মনে হলো আপনি অনেক হিসেবি মানুষ। হিসেবি নয়, জিনিসটা কীরকম একটা দেখতে হলে সেটা কিনতেও তো অসুবিধা হয়, তখন সেটা বিক্রেতাদের দ্বারা অসুবিধা হয়, সেই কথাটাই আমি বলেছিলাম। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে তিনি পাঠিয়েছেন। আমি সপ্তাহে একদিন বাজারে যাই মাছ কিনতে, কারণ আমার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই এখন আর প্রতিদিন বাজারে দেওয়া হয় না। পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম। এরপর না আর তো মেসেজ কিছু আমি পাচ্ছি না আপাতত। ও আচ্ছা, অপর্ণা ভট্টাচার্য, হুগলি দাঁতপুর থেকে। আমার বাজার খুব ভালো লাগে, মানে ঘুরে ঘুরে দেখে সমস্ত কিনতে ভালো লাগে, সে কথাই উনি বলেছেন। বাজার মানে এমন একটা জায়গা, যে কথা শুরুর থেকেই হচ্ছে, যেখানে অনেক কিছু রয়েছে। শুধু কেনাকাটা নয়, একটা আলাদা পৃথিবী, যেখানে চা, মাছ, ফুল, ফুলের গন্ধ, মানুষের কথাবার্তা, সমস্ত কিছু নিয়ে একটা অন্য রকম জীবন, অন্য রকম একটা তাজা সকাল আসে বাজার

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, অনুপ্রবেশকারীরা নিজে থেকেই চলে গেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের জন্য রাজ্যের 11টি হোল্ডিং সেন্টারে এ পর্যন্ত 386 জনকে রাখা হয়েছে। বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে, 3রা জুন সেটি এসে পৌঁছানোর কথা। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাসে ভয়াবহ সংক্রমণের প্রেক্ষিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী 3 দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো দর্শক ও খেলোয়াড়দের সংক্রমণ ঠেকাতে ত্রিপাক্ষিক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে অনুপ্রবেশ রোধে যে সকল ব্যবস্থা নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় গতকাল তিনি বলেন, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার কাজ করা হয়েছে। শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীরা যদি নিজে থেকেই ভারত ছেড়ে চলে যান তাহলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী দিনে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
1: আজ অখবারো মে দেখ রে হ্যাঁ, পহলে মমতা কে শাসন মে হর রোজ ঘুসপেট হতি থি, আব ঘুসপেট করনে ওয়ালে আপনে আপ ওয়াপিস জানে লগে হ্যায়। শুভেন্দু জি নে ভাজপা বঙ্গাল সরকার নে ডিটেনশন সেন্টার বনায়ে হ্যায়, মগর হম সব লোক চাহতে হ্যায় কি জো ঘুসপেট কর কর অবৈধ তরিকে সে আয়ে হ্যায় ও আপনে আপ জহাঁ সে আয়ে হ্যায় ওয়াহ ওয়াপিস চলে যায়। অগর ও আপনে আপ চলে যাতে হ্যায় তো বঙ্গাল সরকার ভি উন পর কোই কেস নাই করেগি, জানে কে লিয়ে উনকি সহায়তা ভি করেগি।
0: অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গান্ধীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার নেতৃত্ব গঠিত উচ্চ পর্যায়ের কমিটি দেশজুড়ে এই জনবিন্যাসের পরিবর্তনের কারণগুলি খতিয়ে দেখবেন, এর প্রতিকারে কী ব্যবস্থা নেওয়া দরকার এবং কোনো নির্দিষ্ট আইন তৈরির প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে এই কমিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হারামিনালা এবং খাঁড়ি পরিদর্শন করছেন। তিনি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করার পাশাপাশি ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন। রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু করা হয়েছে বিশেষ হোল্ডিং সেন্টার। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রগুলিতে বর্তমানে মোট 386 জনকে রাখা হয়েছে। সরকারি নথি অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীন 3টি শিবিরে সবচেয়ে বেশি সংখ্যক আটক রয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে বিদেশি নাগরিক বা পরিচয় নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার পর তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। ভারতমুখী ও বিশাখাপত্তনমগামী একটি তেলের ট্যাঙ্কার সাফল্যের সঙ্গে হরমুজ প্রণালী পেরিয়েছে, 3রা জুন নাগাদ বিশাখাপত্তনমে সেটি এসে পৌঁছানোর কথা। মিসেস কেরস নামে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই তেলের ট্যাঙ্কারটি 21শে মে

0: জর্জা থেকে যাত্রা শুরু করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৩টি বাণিজ্যিক জলযানকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারক মূ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই এই চুক্তি চূড়ান্ত হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মূ স্বাক্ষর হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত আপাতত ঠিক করা সম্ভব হবে। খসড়া সমঝোতাপত্রে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা সমস্ত জাহাজ নির্বিঘ্নে ওই পথ অতিক্রম করতে পারবে। আরও বলা হয়েছে, ইরানকে আগামী ৩০ দিনের মধ্যে সমস্ত সামুদ্রিক আইন এই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। দীর্ঘ ৯ মাস পর আগামী ৩১শে মে থেকে জম্মু থেকে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হবে। কাঠুয়া এবং মাধুপুর রেলশাখা ১৭ নম্বর সেতুর সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পরই ট্রেন চলাচল শুরু হবে। গত বছর আচমকা বন্যায় রেল সেতুর ক্ষতি হয়। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি ৩১শে মের পর আবার যাতায়াত শুরু করবে। সাবস্ট্রেট প্রস্তুত প্রযুক্তি ভারতে নিয়ে আসার জন্য সমঝোতাপত্রে সই করায় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকার ইন্টেল ও ৩ডিজিএসকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমের বার্তায় মন্ত্রী বলেন, এর ফলে দেশে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আরও উন্নত হবে। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলাত আজ বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সিদ্দারামাইয়াকে তাঁর দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সিদ্দারামাইয়া গতকাল লোকভবনে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং শিবরাজ সিং চৌহান আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিংহের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাজনাথ সিং বলেন, কৃষকদের স্বার্থে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবিচল অঙ্গীকার তাকে দেশবাসীর অন্তরে জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩১শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআই নিউজ কলকাতাতে। আবহাওয়া দপ্তর এবছর জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। ২০২৬ বর্ষা মরশুমে দ্বিতীয় দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, এই সময়ে দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তর পশ্চিম, মধ্য এবং দক্ষিণ অববাহিকায় জুন থেকে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে।
1: 2026 के मानसून ऋतु जून से सितंबर के दौरान पूरे देश में सामान्य से कम बारिश होने का सबसे ज्यादा संभावना है। दक्षिण पश्चिम मानसून ऋतु जून से सितंबर 2026 में उत्तर पूर्व भारत में सामान्य वर्षा होने का संभावना है। ये सामान्य का अर्थ है कि लॉन्ग पीरियड एवरेज का 94-106%। इसके साथ साथ मध्य भारत और दक्षिण प्रायद्वीपीय भारत में लॉन्ग पीरियड एवरेज की 94% से लेस यानी सामान्य से कम वर्षा होने की संभावना है और उत्तर पश्चिम भारत में 92% से कम यानी वहां भी सामान्य से कम बारिश होने का ज्यादा संभावना है।
0: পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে এবার দেশে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এইবারের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আগামী ২১ জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় ওই রাজ্যসহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনী ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আফ্রিকার বেশ কিছু অংশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওইসব অঞ্চল থেকে যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ত্রিপাক্ষিক স্বাস্থ্য বিবৃতি জারি করেছে। আগামী ফিফা বিশ্বকাপে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের কথা মাথায় রেখেই তিন দেশের এই সমন্বিত প্রয়াস বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের প্রশাসন ইবোলা ভাইরাস আটকাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইবোলা ভাইরাসের সংক্রমণ থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অধিকার বলেও রুবিও জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মহানির্দেশক তেদ্রেস আদনাম গেব্রিয়াসিস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার

ধারণ করেছে। সে দেশে চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ অন্যান্য বিভিন্ন কারণে ইবোলা নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে উঠেছে। কঙ্গোর রাজধানী কিনশাসার বিমানবন্দরে সাংবাদিকদের গেব্রুয়াসুস বলেন, ইবোলা শিকার হওয়া জনগণের পাশে থাকার বার্তায় তিনি সেদেশ পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার টু ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
4: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
3: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
6: স্টুডিওর ঘড়ি বলছে ঠিক দুপুর 1:13, আর এই সময়টা আপনাদের অনুরোধ রাখার সময়। আপনাদের পছন্দের গান, অনুরোধের গান আমরা বাজাবো। আমরা আজকে রয়েছি শ্রাবস্তী আর স্টুডিও 100.1 FM Gold। আর তোমায় গান শোনাবো নিশ্চয়ই, যে যে গান আপনারা রিকোয়েস্ট করেছেন। এবং আপনারা যদি সোমবার থেকে ইতিমধ্যেই বৃহস্পতিবার অবধি অনুরোধ করে থাকেন, তাহলে কিন্তু আজ আর অনুরোধ করবেন না। মানে সপ্তাহে একবার হলেও যদি অনুরোধ করে ফেলেন, তাহলে কিন্তু আর এই সপ্তাহে অনুরোধ করবেন না, এটাই কিন্তু নিয়ম।
7: আমরা বারবার করে এটাই বলি যে আপনারা প্লিজ সপ্তাহে একবারই অনুরোধ করবেন। এবার দেখুন, প্রত্যেক দিন এতগুলো করে আমরা গান শোনাই, মানে আমরা আজকে যারা হট সিটে রয়েছি প্রত্যেক দিনই এরকম দুজন বন্ধু থাকেন, আপনাদের দুজন বন্ধু, তো সেক্ষেত্রে অতগুলো নামকে কোয়ারি করে সেখানে খুঁজে বার করা যে আগে কে রিকোয়েস্ট করেছেন, কার গান আগে বাজানো হয়েছে, সেই ব্যাপারে আমার মনে হয় দুতরফ থেকে একটু ক্লিন থাকা উচিত। আমরা বারবার

0: চেষ্টা করি সেই রকমভাবেই গান সিলেক্ট করতে। তোমায় গান শোনাবতে আজকে যে শিল্পীর কণ্ঠের গান আমরা প্রথমে শোনাতে চলেছি, তিনি ফিরোজা বেগম।
1: একেবারেই তাই, অনুরোধ করেছেন সুকান্ত, রিজু, রিভু, স্বাতী ভট্টাচার্য, গোবরা গোরস্থান রোড থেকে।

0: একবারে শুরুতেই আমরা শুনছিলাম নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে। চলে যাব পরের গানে। পরের গানটি যে ছায়াছবি থেকে নেওয়া হচ্ছে সেই ছায়াছবির নাম স্বপ্নচনার, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: একেবারেই তাই, হেমন্ত মুখোপাধ্যায়েরই সুরে এই গান শুনব আমরা। অনুরোধ করেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। তাহলে শুনে নেওয়া যাক সেই গান।
2: বসে আছি বছর যে ফাগুনের গান বেয়ে

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটির শিল্পী হৈমন্তী শুক্লা, গানের কথা চিরঞ্জিত বসু এবং সুরকার বুদ্ধদেব গাঙ্গুলি। এবং কে শুনতে চেয়েছেন শ্রাবস্তী?
2: এই গান শুনতে চেয়েছেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলান নদিয়া থেকে। তাহলে শুনে নি সেই গান।

0: গানটি আমরা শুনছিলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে। চলে যাব পরবর্তী গানে।
1: বেশ, তোমার পছন্দের গান।
0: আমার পছন্দের গান, সেই পছন্দের গানটি শুনতে চেয়েছেন কে? শুনতে চেয়েছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে,
1: গুরু দক্ষিণে ছায়াছবির গান,
0: মোহাম্মদ আজিজের কণ্ঠে।
1: শুনে নিই।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: গানটি আমরা শুনছিলাম শিপ্রা বসুর কণ্ঠে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ করেছিলেন অনুপম দাস এবং মিঠু দাস, কসবা, কলকাতা 42 থেকে।
1: এর পরের গান শুনব শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে। তাহলে শোনা যাক সেই গান।

হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত।

কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গান শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, অনুরোধ করেছিলেন অর্ণব বসু হাওড়া ময়দান KMDA থেকে।
1: চলে যাব পরবর্তী গানে। পরের গানটির শিল্পী ভূপেন হাজারিকা, শুনতে চেয়েছেন নন্দিতা এবং স্বরাজ দত্ত হাওড়া থেকে, এবং সেই সঙ্গে হিতেন্দ্রনাথ দাস আসাম থেকে। শুনব সেই গান।

0: গানটি শুনছিলাম ভূপেন হাজারিকার কণ্ঠে, গানের কথা শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং সুর শিল্পীর নিজের। গানটির জন্য অনুরোধ করেছিলেন হিতেন্দ্র দাস আসাম থেকে এবং নন্দিতা এবং স্বরাজ দত্ত হাওড়া থেকে।
1: একেবারেই তাই। এরপর আমরা শেষ গানে যাব, একটা নজরুলগীতি শুনবো আমরা শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে। শুনতে চেয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় ডিহা বাঁকুড়া থেকে। আর তারপর কিন্তু এই গান শুনতে শুনতেই তোমায় গান শোনাবো থেকে বিদায় নেব শ্রাবস্তী আর সুদীপ্ত। আবারও কিন্তু ফিরে আসবো দুপুর 2:30। আর আজকে 2:30 সুরেরা সফরে থাকবে মেলোডি মেকার, এবং সেই মেলোডি মেকারে থাকবেন তিনজন থ্রোই মেলোডি মেকার্স। তাহলে শুনতেই হবে সুরেলা সফর 2:30 থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: पर्सनल लोन ऑफर सर।
4: आबार एक्खुनी ब्लॉक करछी।
3: दुबई फ्री ट्रिप।
4: इटाकेओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold। সুরেলা সফর। সুরেলা সফরে আজ মেলডি মেকার্স। মেলডি মেকার্স।
7: স্টুডিও ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 36 সেকেন্ড। আর সুরেলা সফরে ভর দিয়ে আমরা ভেসে চলব ঠিক 4টে পর্যন্ত। স্টুডিও প্রান্তে আমি সুদীপ্ত।
8: আর আমি শ্রাবস্তী। আর আজ শুক্রবার, অর্থাৎ আজ সুরেলা সফরে আমরা ভেসে যাব সেই মেলোডিতে, মেলোডি মেকার্স। একেবারেই মেলোডি মেকার্স, কারণ একজন মেলোডি মেকার নয়, আজ তিনজন মেলোডি মেকার থাকছেন আজকের সুরেলা সফরে। আমাদের সফরে আমরা বরঞ্চ গান শুনি। গান শুনতে শুনতে আপনারা ভাবুন কোন তিনজন, কোন ত্রয়ীকে নিয়ে আমরা আজকে থাকব মেলোডি মেকার্সে।

0: এই যে রোম্যান্টিক গান আমরা শুনছিলাম শান এবং সাদনা সরগমের কণ্ঠে, এর পেছনে যেই মেলোডি মেকার্সরা ছিল তারা তিনজন, শঙ্কর, এহসান, লয়, SEL, এই থ্রুই আমাদের কাছে একটা যুগান্তকারী নাম। কারণ বলিউডে 90 দশকের শেষে যখন হিন্দি সিনেমায় মেলোডি এবং চিরাচরিত একটা ধারার গান রাজত্ব করছে, খারাপ নয় কিন্তু ভীষণভাবে চেনা রকম একটা গান, সেই সময় কিন্তু এই তিনজন মিলে ভারতীয় সঙ্গীতের সাথে ওয়েস্টার্ন রক, পপ, ইলেকট্রনিকা, ক্লাসিক্যাল ফিউশন সব কিছুর একটা অনন্য মেলবন্ধন ঘটান।
1: আর তাদের এই অসাধারণ পথ চলার গল্পটা যদি আমরা এইভাবে ভাবি যে প্র্যাকটিক্যালি তিনটে ভিন্ন পথের মিলন কিভাবে হয়েছিল, মানে এই ত্রয়ীর প্রত্যেকেই মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার আগে নিজেদের মানে স্বস্বক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠিত ছিলেন।
0: একেবারেই তাই। এবং দেখো, শঙ্কর মাধবন কিন্তু একেবারেই মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলেন না। হ্যাঁ, তিনি মানে সঙ্গীত ভালোবাসতেন, সঙ্গীত চর্চা ছিল সব কিছুই, কিন্তু তিনি

0: পেশায় ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমাদের কাছে কিন্তু ভীষণ পছন্দের শিল্পী, মানে কম্পোজার তো নিশ্চয়ই, কণ্ঠশিল্পী হিসেবেও শঙ্কর মহাদেবন ভীষণভাবে হ্যাঁ পছন্দের। তার ছিল শাস্ত্রীয় সঙ্গীতে কর্ণাটিক হিন্দুস্থানির তে একটা পড়াশোনা, দারুণ পারদর্শী ছিলেন। এবং পরবর্তীকালে তার একক অ্যালবাম যেটা ব্রেথলেস, সেটা কিন্তু ভীষণভাবে হিট
1: হয়। এরপর ধরো আরেকজন নেত্রীর এহসান নুরানি, লস অ্যাঞ্জেলেসের মিউজিশিয়ান ইনস্টিটিউট থেকে গিটার বাজানো শিখে আসা এহসান ছিলেন ব্লুজ আর রক মিউজিকের ভীষণ ভীষণ ভক্ত,
0: এবং সেই সময় তিনি করছেন বিজ্ঞাপনের জিঙ্গল। এবং এই থ্রোয়ের আরেকজন যিনি, তিনি লয় মেন্ডোসা, তিনি ছিলেন ভীষণ ভালো একজন পিয়ানো বাদক এবং কিবোর্ডিস্ট। এবং তিনি তখন সেই সময়টায় যখন তাদের একসঙ্গে কোলাবোরেশন হবে, তা সেই সময়টা তিনিও কিন্তু বিজ্ঞাপনের জিঙ্গল, কুইজ শো এর সিগনেচার টিউন,
1: কুইজ টাইম,
0: হ্যাঁ একদম সেই সমস্ত তিনি করছেন। এবং সেই সময় নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় একটা বিজ্ঞাপনের জিঙ্গল, সেটা ছিল একটা ঠান্ডা পানীয়ের একটা বিজ্ঞাপন। সেই সময় কিন্তু বলিউডের পরিচালক মুকুল আনন্দ সেই বিজ্ঞাপনটি পরিচালনা করছেন, এবং এই লয় মেন্ডোসা এবং এহসান নুরানি একসঙ্গে সেই মানে জিঙ্গলটা কম্পোজ করছেন, এবং সেই জিঙ্গলটা গাইতে আসবেন শঙ্কর মহাদেবন। এবং গাইতে আসলেন, এবং সেই সময় থেকেই তাদের তিনজনের মধ্যে একটা ভীষণ ভালো বন্ধুত্ব হলো, এবং সেই বন্ধুত্ব থেকেই পথ চলা শুরু, এবং আমরা উপহার পেলাম এত সুন্দর সুন্দর গান। এবং মুকুল আনন্দ কিন্তু পেয়ে গেলেন এই ত্রয়ীকে তার সিনেমা দাসের জন্য
1: 1997-এ। সেই ফিল্মের সঙ্গীত পরিচালক হিসেবে তাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কাজ চলাকালীন পরিচালকের আকস্মিক মৃত্যুর কারণে সিনেমাটি অসমাপ্ত থেকে যায়। তবে সেই অ্যালবামের একটা বিখ্যাত গান কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং দেশাত্মবোধক গানের তালিকায় আজও সেটি অন্যতম সেরা একটি গান।
0: একেবারেই তাই, সোনো গর্সে দুনিয়া ভালো সেই গানটা। কিন্তু আমরা এই সিনেমার থেকে নয়, একেবারে তাদের 99 সালে যে সিনেমা রকফোর্ড এবং শুল সিনেমায় তারা একসঙ্গে কাজ করেন, সেই শুল সিনেমার একটা গানে চলে যাই বরং, সেই গান শুনি স্বয়ং শঙ্কর মহাদেবনের কণ্ঠে। কারণ সময় কম, সব গান আমরা কিন্তু একটা সুরেলা সফরে শোনাতে পারবো না।

0: শুল ফিল্ম থেকে যে গানটি আমরা শুনছিলাম, শুনতে শুনতেই বুঝতে পারছিলেন নিশ্চয়ই যে এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা আবহ সঙ্গীত একেবারে অন্যরকম। রামগোপাল ভার্মার যে ঘরানার যে সিনেমাগুলো সবসময় আবহ সঙ্গীতের একটা ভূমিকা সেখানে থাকে, এই সিনেমার ক্ষেত্রেও যে একটা রিয়েলিস্টিক আবহ ধরে রেখেছিলেন টোটাল ব্যাকগ্রাউন্ড স্কোরে, মানে সিনেমার যে প্লট ছিল একটি বিশেষ জায়গার অপরাধ এবং রাজনৈতিক চক্রের অন্ধকার জগৎকে কেন্দ্র করে পুরো সিনেমা জুড়ে তেমনই একটা রুক্ষ তীব্র ড্রামাটিক মিউজিক পিস ব্যবহার করেছিলেন, যার প্রতিটি মারপিটের দৃশ্য এবং মানোজ বাজপেয়ীর যে রাগান্বিত আর অসহায় মুহূর্তগুলোর উত্তেজনা দর্শকদের মধ্যে বহু গুণ বাড়িয়ে দিয়েছিল সেই মিউজিক্যাল পিসগুলো।
1: একেবারেই তাই। এই 99-এর এই সিনেমার পর চলে যাব 2000 সালের 2000-এর মিশন কাশ্মীরের গানে। এই গানের সুরগুলো কিন্তু একদম অন্যরকম, এবং যেহেতু তিনজন তিন রকম সঙ্গীতের থেকে বিলং করতেন সেই জন্য এই অ্যালবামে কিন্তু এবং প্রত্যেকটা অ্যালবামে কিন্তু আমরা প্রচুর ফিউশন পাই। লোকসঙ্গীতের ছোঁয়ার পাশাপাশি আধুনিক পপ, মেলোডি, কখনো পার্টি মিউজিক, সব রকম দেখা যায়। এবং এই মিশন কাশ্মীর সেই সিনেমাতেও কিন্তু আমরা বিভিন্ন রকমের গান শুনতে পাই আর কি। বুমরো যে গানটা, সেই গানটা কিন্তু একদম সুফি এবং লোক উৎসবের আমেজকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। এবং তারপর চুপকে সে শুন, এই গানটাও মানে আমরা সব গান তো শোনাতে পারবো না,
0: কিন্তু
1: একেবারেই তাই। কিন্তু এবং সোচোকে ঝিলোকা, এই গানটাও প্রত্যেকটার আবেগ প্রেক্ষাপট আলাদা আলাদাভাবে ভীষণভাবে কিন্তু আলাদা আলাদা রকমের এবং আলাদাভাবে সুন্দর, একদম ইউনিক প্রতিটা গান। কিন্তু তবুও এই মিশন কাশ্মীরের পরেও কিন্তু একদম যে হিট হয়ে গেছিল তা নয়, মিশন কাশ্মীরের গানও মানে খুব হিট নয়, তার জন্য খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল এই ত্রয়ীকে। আমরা মিশন কাশ্মীর থেকে বুমরো গানটাই শুনি বরং, এবং তারপর ফিরে আসছি এই ত্রয়ীর আরও গল্প নিয়ে।

0: গানটা শুনতে শুনতেই বোঝা যাচ্ছে যে এটি একটা উৎসবের গান। কাশ্মীরের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই গান। সুফিয়ার লোক উৎসবের আমেজকে পর্দায় ফুটিয়ে তুলতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। আর বিশেষ করে প্রীতি জিন্টা এবং ঋত্বিক রোশনের দুর্দান্ত নাচ এবং গানটির এই যে তুমুল একটা গতি, এটাকে বলিউডের সর্বকালের অন্যতম সেরা ডান্স ট্র্যাক হিসেবে পরিণত করেছিল। আজও যে কোনো অনুষ্ঠান উৎসবে এই গানটা অত্যন্ত জনপ্রিয়,
1: একেবারে ডান্স নাম্বার। এবং ঠিক এর পরেই কিন্তু যেটার কথা বলছিলাম যে আর একটু সময় অপেক্ষা করতে হয়েছিল ওই টার্নিং পয়েন্টটার জন্য, সেটাই কিন্তু এসেছিল তার পরের বছর 2001 সালে দিল চাতা হে দিয়ে। এবং ফারহান আখতারের যে দিল চাতা হে ছবি, এই ছবি হাত ধরে বলা যায় এই ত্রয়ীর ভাগ্য বদলে যায়। এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার মিউজিকটাও কিন্তু একটা বিশাল বিপ্লব আনে বলা যেতে পারে।

0: ক্রমাগত বলিউড ধারার বাইরে গিয়ে তারা একদম ফ্রেশ আরবান ওয়েস্টার্ন রক ঘরানার সাউন্ড নিয়ে আসেন, এবং এই সিনেমাতেও এক একটা গান এক এক রকম। কই গায়ে কেহতা রহে, এই গান জানি কিউ লোক প্যার করতে হে, এর থেকে শুরু করে টাইটেল ট্র্যাক, এই প্রত্যেকটা গান, হ্যাঁ এই প্রত্যেকটা গান কিন্তু তরুণ প্রজন্মের মন জয় করে নেয় ভীষণভাবে। এবং এটা বলা হয় যে যারা খুব বলিউড মিউজিক শুনতেন না তাদের কিন্তু শুনতে বাধ্য করেন শঙ্কর এহসান লয়ের এই দিল চাহতা হে।
1: এবং দেখো এই ফিল্মের গানগুলো লিখেছিলেন জাভেদ আখতার, এবং প্রত্যেকটা গানের এই যে তুমি যেটা বলছো যে প্রত্যেকটা গানের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যেন আলাদা আলাদাভাবে এক একটা গানকে আবিষ্কার করা যায়, অথচ গানের কথার ক্ষেত্রেও কিন্তু সেটাই মেনটেন করা হয়েছিল, যে কারণে গানগুলো কিন্তু আজ পর্যন্ত একটার থেকে একটা সম্পূর্ণ ভিন্ন ধারা।
0: একদম তাই। এবং তোমার এই কথা প্রসঙ্গে একটা গল্প বলতে ইচ্ছে করছে যে এই দিল চাহতা হে কিন্তু প্রথমে এআর রহমানের কম্পোজ করার কথা ছিল, এবং ওই ডেট শিডিউলের জন্য যেটা হয়ে থাকে আর কি, আর রহমানেরও তখন প্রচুর কাজ চলছে, করতে পারেনি। এবং শঙ্কর এহসান লয় বলেন যে ভাগ্যিস করতে পারেনি, আমরা এই অপরচুনিটিটা পেলাম, এই সুযোগটা পেয়ে গেলাম। এবং 20 বছর পরেও দেখো অসম্ভব জনপ্রিয় এই অ্যালবাম, এবং এই গানের মিউজিকটা করার জন্য ওই বলে না একটু যেরকম লেখকদের রাইটার্স ব্লক কাটাতে একটু কোথাও ঘুরতে যেতে হয়, হাওয়া বদলে যেতে হয়, সেরকম শঙ্কর এহসান লয় এবং ফারহান আখতার লোনাফ্লাই গিয়ে 4 দিন একদম রিল্যাক্স করেছিলেন, জাস্ট ওই ফ্রেশ হওয়ার জন্য এবং একটা দারুণ সাউন্ড ট্র্যাক লেখার জন্য। এবং বলে যে ওই দিল চাহতা হে যে টাইটেল ট্র্যাকের যে শুটটা শঙ্কর মহাদেবনের মাথায় আসে যখন ওই লোনাফিলতে একদিনকে ব্রাশ করছেন, হ্যাঁ দাঁত মাজতে মাজতে হঠাৎ এই সুরটা মাথায় আসে। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে এই সুরের ওপর যখন জাভেদ আখতার, তুমি বলছিলে যে লিরিক্স লিখেছেন, ওই চমকিলে দিন এইটা না ফারহান আখতারের খুব একটা পছন্দ হয়নি, উনি বলছিলেন কিরকম একটা কাপড় কাচা সাবানের মতন শুনতে লাগছে। এবং কিন্তু দেখো ওই চমকিলে দিন ওইটা কি অসম্ভব ভালো লাগে আমাদের এখন গানটা শুনলে, কিন্তু বাবার উপরে কিছু বলতে পারছেন না তো, যে বাবার উপরে কি বলবো, তো সেই জন্য পছন্দ হচ্ছে না আবার বলতেও পারছেন না। কিন্তু দেখো ইট টার্নড আউট টু বি সো নাইস, আমাদের এখনো কতটা ভালো লাগে এবং খুব প্রিয় গান। আমি বেশি কথা না বলে বরঞ্চ শুনি একটু টাইটেল ট্র্যাকটা, তারপর দিল চাহতা হে থেকে আরো একটা গান না শুনলে কিন্তু
1: একটা গানের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা শুনে নিই।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।
1: এরপর এই ফিল্মের যে গানে আমরা যাব, জানি কিউ লোক প্যার করতে হে, এই গানটার কণ্ঠদান করেছিলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। আর এই গানটার মধ্যে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায় যে প্রেম নিয়ে দুই বন্ধুর ভিন্ন মতামতের একটা চমৎকার মিষ্টি বিতর্ক এই গানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই।
2: একদম তাই। এবং এই গানটা, আমি আগের গানটা যেটা শুনলাম শঙ্কর মহাদেবনের নিজের কণ্ঠে, এই গান কিন্তু উদিত নারায়ণ অলকা ইয়াগনিকের কণ্ঠে। এবং যখন আমরা কম্পোজারের কথা বলি, তখন গান কম্পোজ করছেন, ভীষণ ভালো কম্পোজ তো করতেই হবে গানটা হিট হওয়ার জন্য। আবার কখন কীরকমভাবে কম্পোজিশন হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে এবং কোন গান কাকে দিয়ে গাওয়াতে হবে, সেই সিলেকশনটাও ভীষণ ইম্পর্টেন্ট না, একেবারে কোন গান কার কণ্ঠে ভালো লাগবে। তারা কখনো শানকে দিয়ে গাইয়েছেন, কখনো সোনু নিগমকে দিয়ে গাইয়েছেন, কখনো উদিত নারায়ণ অলকা ইয়াগনিকের যে জুটি সেটা আমরা পেয়েছি এবং সেইটার সঙ্গে। এবং মজার কথা হচ্ছে, এই 2002 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে কিন্তু শঙ্কর এহসান লয় বেস্ট মিউজিক ডিরেক্টর, শান এই কই কেহতা রে এইটার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে নমিনেশন, অলকা ইয়াগনিক জানে কিউ এর জন্য নমিনেশন, এই সমস্ত পেয়েছিলেন। কিন্তু প্রচুর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু জিতেও ছিলেন। শঙ্কর মহাদেবন দিল চাতাহের এই টাইটেল ট্র্যাক যেটা, সেটার জন্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জাভেদ আখতার লিরিক্সের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং শঙ্কর এহসান লয় আর ডি বর্মন অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্ট, এইটা কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এই সেগমেন্টটাও কিন্তু জিতেছিলেন। এবং উদিত নারায়ণ জানে কিউ এর জন্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মানে একটা সিনেমার গানের জন্য কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জিতেছিলেন, এছাড়া অসংখ্য সেগমেন্টে নমিনেশনও আছে।
1: ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের গলার একটা নিজস্ব টিউন আছে, এবার গানের মুড অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী সেখানে ওই কাকে দিয়ে গাবো তার গলাটা সিলেক্ট করা, এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার।
2: একেবারেই তাই। তাহলে আমরা সেই গান শুনে ফেলি চটপট।

0: এই দিল চাতা হের গানের পর কিন্তু তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
1: এরপরে চলে আসবো আমরা 2003-তে। সেই বছর মুক্তি পেয়েছিল কল হো না হো। বলা যায় এই সিনেমার গানগুলো ভারতীয় পপ সঙ্গীতের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। শঙ্কর এহসান লয় এবং জাভেদ আখতারের এই অনবদ্য সৃষ্টি আজও পর্যন্ত একটা মাইলস্টোন হয়ে রয়েছে।
0: এবং একদম যদি আমরা এটা টাইটেল ট্র্যাকটা দেখি সুদীপ্তদা, এই যে জিয়া, যে ছোট্ট বাচ্চা মেয়েটা ছিল, প্রীতি জিন্টার বোন, সে তার মাকে জিজ্ঞেস করছে, জেনিফার, জয়া বচ্চন যে রোলটা প্লে করেছিলেন, যে হামারা এঞ্জেল কা বায়গা, আর তখনই ওই অর্কেস্ট্রা বাজে এবং এই কালো না হচ্ছে প্রিভিউটা, ঠিক তখন শাহরুখ খানের এন্ট্রিটা হচ্ছে, এবং মানে অসাধারণ একটা কম্পোজিশন।
1: মানে সত্যিকারের, মানে বলা যায় গানের শুরুতে এই যে ভায়োলিনের ব্যবহার, যেটা কথা বললে, মানে শ্রোতাদের শুরুতেই একটা অদ্ভুত বিষাদে ভাসিয়ে দিচ্ছে। এবং বলা যায় সোনু নিগমের ক্যারিয়ারের এটা একটা অন্যতম কাজ একেবারে।
0: এবং শঙ্কর এহসান লয় বলছেন যে খুব ব্যালেন্সড এই সিনেমাটার গানগুলো, এবং এই ব্যালেন্সটা আমাদের রাখতে হয়েছিল। আসলে ওই যে তুমি যেরকম বললে, ভায়োলিন কখনো ব্যবহার হচ্ছে, কখনো পিয়ানো ব্যবহার হচ্ছে, ওনারা যেহেতু তিনজন তিন ঘরানা থেকে বিলং করছেন, একেবারে সমস্ত আমরা সেই গান বরঞ্চ সোনু নিগমের কণ্ঠে শুনে নি, তারপর এই সিনেমার থেকে আরো কিছু গল্প না শুনলে হবে না।

0: অসাধারণ কিছু গান শুনছি আমরা শঙ্কর এহসান লয়ের কম্পোজিশনে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে আমাদের ওয়েদার আপডেটও আছে।
1: খবর পেয়ে গেছি বাইরে বৃষ্টি হচ্ছে, যদিও সে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, তবুও আবহাওয়ার যা খবর আমরা পেয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় আগামী দু তিন ঘন্টার মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, কাজেই একটু সাবধান থাকবেন। শুনলেন আবহাওয়ার খবর।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও।

0: মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
0: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
0: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর।
3: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
4: আবারও ফিরে এলাম কাল হো না হো নিয়ে। এই কাল হো না হোর যে গানের নির্মাণ, সেই গানের মূল থিম আর সুরের জাদু এই অ্যালবামের প্রধান বৈশিষ্ট্য যদি কিছু থাকে, তাহলে এর ব্যালেন্স বা ভারসাম্য। সিনেমাটা একদিকে যেমন গভীর দুঃখ আর ট্র্যাজেডি রয়েছে, অন্যদিকে তেমনই জীবনের প্রতিটা মুহূর্তকে উদযাপন করারও একটা বার্তা রয়েছে। আর শঙ্কর হাসান লয় এই দুই বিপরীত আবেগকে মিউজিকের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন।
5: একদম সুদীপ্তদা, এই যে এই সিনেমাটা, জাভেদ আখতার এটারও লিরিক্স লিখছেন, 1968 সালে করণ জোহরের যে কুচকুচ হোতা হে হয়েছিল সেই সময় জাভেদ আখতারের লিরিক্স লেখার কথা ছিল। কিন্তু এই যে কুচকুচ হোতা হে, এই মানে সিনেমা যে, হ্যাঁ, টাইটেল ট্র্যাক, এই শিরোনামের মধ্যে একটা অস্পষ্ট একটা যে ব্যাপার, সেটা না, সেটা মানে অর্থটা ঠিক বুঝতে না পেরে একটা অস্বস্তিতে পড়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। কিন্তু পরবর্তীকালে এই ছবি ভীষণ হিট হয় এবং জাভেদ আখতার ভীষণভাবে ভাবছিলেন বা বলেছিলেন যে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্যে একটু আফসোসই হয় বটে। এবং লয় মেন্ডোজা বলছেন যে জাভেদ সাহেব আমাদের বলেছিলেন যে করণ জোহরের কাছে তিনি 2 কুচের জন্য ঋণী, হ্যাঁ, সেই জন্যই সেই গানটা হয় হচ্ছে ওই কুচ তো হুয়া হে কুচ হো গায়া হে। কিন্তু সেই গান আপাতত আমরা শুনবো না। এই সিনেমায় দেখো, এই আমরা যে ভার্সিটালিটির কথা বলছিলাম, যে কখনো আমরা ফোক, কখনো আমরা সুফি, কখনো বলিউড ওই বিয়ের যে মিউজিক সেইটা শুনতে পাচ্ছি, কখনো ভীষণ দুঃখের গান শুনতে পাচ্ছি, এই যে একটা প্রিটি ওমেনে শুনছি, যে মানে ওই প্রিটি ওমেনকে একটা যে মেয়েটাকে খুব সুন্দর সেটা বলছে,
4: এই একদম
5: একদম সেটা একদম পার্টি মিউজিকের মধ্যে আমরা সেটাও পেয়েছি, কিন্তু বারবার পেয়েছি বিভিন্ন গানে পেয়েছি, ইটস দ্য টাইম টু ডিস্কোতেও পেয়েছি, একদম মানে পার্টি সং বলতে যেটা বোঝায় ইটস দ্য টাইম টু ডিস্কোয় পাই। কিন্তু আমরা যেই গান এখন শুনবো, আরও একটা গান শুনবো কাল হো না হো থেকে,
4: সেটা অদ্ভুত একটা মিক্সিং রয়েছে, কিন্তু মানে পাঞ্জাবি লোকসঙ্গীত তার সাথে আধুনিক পপ বিটস, এই দুয়ের একটা অদ্ভুত ফিউশন ঘটানো হয়েছে এই গানটার মিউজিকের ক্ষেত্রে।
5: একদমই তাই, এবং ওই যে একদম ওই ওয়েডিংয়ে এই গানটা ছাড়া কিন্তু এখনও চলে না, এবং এখনও চলে না বলতে আরও একটা কথা মনে পড়ল যে আবার যখন কাল হো না হো 20 বছর পর থিয়েটার্সে রি রিলিজ করা হয়, তখন পুরো হল মিলে কাল হো না হো, প্রিটি ওম্যান, ইটস দ্য টাইম টু ডিস্কো, মাহিবে, সবাই গাইছে। এটা কিন্তু একটা বিশাল সাফল্য যে 20 বছর পর সকলে লিরিক্স এবং
4: হ্যাঁ জনপ্রিয়তা এতটুকু কমেনি
5: না, এবং সকলে সেই সমস্ত লিরিক্স মনে আছে যে হল ভর্তি মানুষ একসঙ্গে গাইছেন, হাসছেন, কাঁদছেন এই গানের সঙ্গে, এইটা একটা বিশাল সাফল্য। এবং এই মাহিবের গানটা শুনে নি, এবং এই মাহিবে গানটা শুনতে শুনতে তুমি যেরকম বলছিলে যে আবার কিছুটা একটুখানি মন খারাপের গান ঢুকে পড়ে মাঝখানে টিউন, এবং জয়া বচ্চন তখন কাঁদছেন আর কি, ওই চন্দা মেরে চন্দা, তুঝে কেসে মে সমঝাও, মুঝে লাগতি হ্যায় তু কিতনি প্যারি রে, এই পুরোটার মধ্যেই একটা ভার্সেটালিটি রয়েছে এই গানটার মধ্যে। অনেকে মিলে গাইছেন, এবং সেই গানের কিন্তু গাইছেন সাদনা সরগম, সুজাতা, উদিত নারায়ণ, সোনু নিগম সকলে।

0: কল হো না হো থেকে গান শুনতে হলে মনে হয় এই সিনেমার সবকটা গান শুনি, কিন্তু সময় নেই, সময় সীমিত। কল হো না হো এই ছবির মেলোডি এবং টাইটেল ট্র্যাকের জন্য কিন্তু শঙ্কর এহসান লয় শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এই 2003 সালে।
1: আমরা চলে যাব এবার 2004। কোন ফিল্মে যাব আমরা?
0: লক্স।
1: এই সিনেমার প্রতিটা গান শুধুমাত্র কি বলবো এন্টারটেনমেন্টের জন্য নয়, মানে বিনোদনের জন্য নয়, বরং বলা যায় সিনেমার গল্প আর চরিত্রের যে মানসিক পরিবর্তন, মানসিক দ্বন্দ্ব, সেটার সাথে গভীরভাবে মিশে রয়েছে। শঙ্কর এহসান লয় আর তাদের আধুনিক সুর এবং জাভেদ আখতারের শক্তিশালী লিরিক এই ফিল্মের গানগুলোকে এক একটা মাস্টারপিস বানিয়ে তুলেছে।
0: একদম তাই। এবং এই সিনেমাতেও আমরা কিন্তু সেই ঋত্বিক রোশন এবং প্রীতি জিন্টা যেটা মিশন কাশ্মীর দিয়ে শুরু হয়েছিল সেটা আমরা আবার এই জুটিকে দেখতে পাই। এবং দেখো এই সিনেমার মধ্যে আমার মনে হয় দুটো ভাগ রয়েছে এবং মিউজিকেরও দুটো ভাগ রয়েছে। প্রথম দিকে যখন ঋত্বিক রোশন ভাবছে যে খুব স্টাক লাইফে, কি করব বুঝতে পারছি না, তার সেই সময়ের একটা মিউজিক
1: একদম,
0: এবং যখন আর্মি জয়েন করলো তারপর কিন্তু গানগুলোও একদম পেট্রিয়টিক গান হিসেবে চেঞ্জ হয়ে গেল। তো আমরা প্রথমের একটা গান শুনি প্রথমে, তারপর সময় দেখে চেষ্টা করবো আরও একটা গান। হ্যাঁ একদম, শানের কণ্ঠে সেই গান একটু শুনে নিই।

0: এই গানটায় যে নায়ক করণ শেরগিল, ঋত্বিক রোশন আর কি, লক্ষ্যহীন আর অলস জীবনকে ফুটিয়ে তুলেছিলেন। সে নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি কেন এমন। আর এই গানটা যেটা আমরা শুনছিলাম এতক্ষণ, প্রভু দেবার কোরিওগ্রাফিতে ঋত্বিক রোশনের রোবোটিক আর ফ্লেক্সিবল ডান্স ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একক ডান্স পারফরমেন্স হিসেবে গণ্য হয়। এবং শানের এই যে অলস একটা স্টাইলাইজড কণ্ঠ এই গানটার মধ্যে যে ড্রামাটিকভাবে তিনি ব্যবহার করেছেন সেটা একেবারে অনবদ্য, যে কারণে এই গানটা যখন আমরা শুনি অন্যরকম একটা ব্যাপার কাজ করে আমাদের প্রত্যেকের মনের মধ্যে।
1: একদমই তাই। এবং আবার যখন একদম ভীষণ দায়িত্ববান সৈনিক হয়ে যাচ্ছে তখন কিন্তু সিনেমার গানগুলো পাল্টে যাচ্ছে। আমরা পাচ্ছি পায়গা জো লাগ সে তেরা এই গান, আমরা পাচ্ছি কন্ধো সে মিলতে হে কন্ধে এই গান। এবং এই গানের, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করার জন্য কিন্তু প্রায় দেড় মাসের মতন সময় লেগেছিল। তারা বলছেন যে প্রচুর সময় লেগেছিল, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তারা চেষ্টা করেছিলেন একদম পারফেক্ট করার।
0: হ্যাঁ, মার্চিং ব্যান্ডের মিউজিক যেটা আর কি বলা হয়।
1: একদম একদম। এবং আরও একটা গান করতে তাদের অনেকটা সময় লেগেছিল, সেটা হচ্ছে কান্ধো সে কান্ধে। কারণ এই গান যেহেতু অনেক সৈনিক মিলে গাইছেন, অনেকজন সিঙ্গার লেগেছিল, অনেক গায়ককে লেগেছিল এই গান গাওয়ার জন্য। এবং এই গানে আমরা শঙ্কর মহাদেবনকে পাই, সোনু নিগম, কুনাল গঞ্জওয়ালা, রূপকুমার রাঠোর, হরিহরন অনেককে পাই। এই গান আমরা শুনব। আরও একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, একটা কাজ করার পরে তার স্বীকৃতি স্বরূপ আমাদের একটা গর্বের মুহূর্ত দরকার হয়। এবং তাদের সেই সময় কার্গিল দিবসে, কার্গিল দিবস যেটা, সেই কার্গিল দিবসে কিন্তু আহ্বান করা হয়েছিল লাক্স গানটা সকল সৈনিকদের সামনে, ওয়ার ভেটারেন্সদের সামনে গাওয়ার জন্য। এবং এহসান বলছেন যে সে যে কি অপূর্ব এক অভিজ্ঞতা, ভীষণ ভীষণ ভালো লেগেছিল যে সমস্ত সৈনিকের সামনে সেই সময়
0: সমস্ত সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে প্রেজেন্ট করছে, মানে অদ্ভুত একটা, মানে ভাবতে গেলেই একটা অন্যরকম শিহরণ চলে আসে।
1: একদম তাই। আর তাহলে সেই কান্ধে সে কান্ধে মিলতে হে এই গান শুনে নিই আমরা।

0: 2004 লেকশা, এরপরেই চলে যাব 2005-এ, একেবারে আউট অফ দ্য ট্র্যাক। বলা যায় যে গানের যে মুডের গান আমরা শুনছিলাম, একেবারে শিরদাঁড়া সোজা হয়ে যাওয়ার মতো একটা গান। এরপর যে গানে যাব, যে ফিল্মের গানে যাব, সেটা কিন্তু একেবারে অন্য মুডের। বান্টিয়া ওর বাবলি,
1: একেবারেই তাই। মানে আমরা কখনো দেশাত্মবোধক গান পেয়েছি, আমরা কখনো লোকসঙ্গীত পাচ্ছি, কখনো সুফি পাচ্ছি, কখনো বান্টি অর বাবলি, যেটা একদম টাইটেল ট্র্যাকটা, সেটা একদম ভীষণ মজার একটা গান, সুখবন্দর সিং এবং শঙ্কর মহাদেবের নিজের কণ্ঠে সেই গান পাচ্ছি। কখনো এই সিনেমারই কিন্তু আবার যদি আমরা চুপ চুপকে দেখি, সেটা কিন্তু ভীষণ মেলোডিয়াস রোম্যান্টিক একটা গান, সোনু নিগম এবং মা লক্ষ্মী আইয়ারের। আবার একটা ভীষণ পেপি সং যাকে বলে ধারক ধারক, সেটাও আমরা পাই। আবার এই সিনেমার বলা যেতে পারে সেই সময় কিন্তু খুব মানে আন্ডাররেটেডই ছিল, সিনেমা রিলিজের আগে বলা যেতে পারে, কিন্তু তারপর এই সিনেমার সব থেকে হিট গান কজরারে, একদম মানে বিগেস্ট হাইলাইট বলা যেতে পারে। এবং সেখানে আমরা ডান্স পারফরমেন্স, অমিতাভ বচ্চনের ডান্স পারফরমেন্স, ঐশ্বরিয়া রায়, সবার সকলেরই ডান্স পারফরমেন্স দেখতে পাই এই গানে। একদম মানে ভীষণ একটা দারুণ একটা নাম্বার,
0: অমিতাভ আর তার সঙ্গে তো ঐশ্বরিয়া, অভিষেক, মানে অনস্ক্রিন রসায়ন যেটা ছিল এই গানটার সময় সেটা কিন্তু একটা ব্যাপার। আরও একটা ব্যাপার যেটা খেয়াল করে, সেটা হচ্ছে ভারতীয় পপ সংস্কৃতির অন্যতম নিদর্শন বোধহয় আমরা বান্টি অর বাবলিতেই প্রথম দেখি।
1: একদম। এবং এই সিনেমার জন্যও কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে এই ত্রয়ী। তাহলে শোনা যাক এই গান কজরারে, আলিশা চেন্নাই, শঙ্কর মহাদেবন, জাভেদ আলীর কণ্ঠে।

0: ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, আমরাও তাই স্কিপ করে করে যাচ্ছি 2007, তারে জমিন পর, শঙ্কর হাসান লয় এবং প্রসূন যোশী। প্রত্যেকটা গান এই ফিল্মের আমাদের আলাদাভাবে ভাবায় এবং সিনেমার মূল চরিত্র ঈশানের মানসিকতা, তার বেড়ে ওঠা, তার সমস্ত কিছুর গল্পকে দারুণভাবে ফুটিয়ে তোলে।
1: একেবারেই তাই। আর এই সিনেমাতেও আমরা যেরকম ভার্সেটালিটির কথা বলছিলাম সেরকম পেয়েছি আমরা। মা গানে কিন্তু ভীষণ আবেগঘন হয়ে পড়ে শ্রোতারা, চোখে জল এসে যায়। আবার বাম বাম বলে সেখানে একজন টিচার ভীষণ মজা করে গানের ছলে পড়াচ্ছেন। আবার তারে জামিন পর এই গানটা কিন্তু
0: টাইটেল ট্র্যাক যেটা,
1: হ্যাঁ, এখনো ভীষণভাবে এতটাই জনপ্রিয় সুদীপ্তদা, পরে যখন সিতারে জামিন পর আসে এই সিনেমা সিকুয়েল, সেটা কিন্তু আমাদের ততটা মনে ধরেনি। তাহলে আমরা তারে জামিন পর
0: আসলে ওই গানটার মধ্যে ওই মানে শিশুর শৈশব, তার কল্পনা, তার সেই মানে তার ইনোসেন্স, সবকিছু ওই আকাশের তারার সাথে একটা তুলনা করা হয়েছে।
1: একদমই তাই, শুনে নি সেই গান।

0: আমরা শুনছি তারে জামিন পারের গান এবং প্রচুর সিনেমার কথা বলা হলো না, রকনের কথা। এই রকন, তুমি ভাবো, একজন উর্দু পোয়েট জাভেদ আখতার, তিনি লিখছেন একটা পপ ব্যান্ডের জন্য, একটা রক ব্যান্ডের জন্য, সেই ব্যান্ডটা গাইছে রকনে। এবং ডন, যেখানে আমরা দেখতে পাই যে একটা থ্রিলার, পরবর্তীকালেও আমরা ভাগ মিলখামা, ভাগ, টু স্টেটস, দিল ধড়কনে দো, রাজি, এই সমস্ত সিনেমায় অসাধারণ গান পেয়েছি। আমরা বন্দিশ ব্যান্ডিটসে পেয়েছি তাদের ক্লাসিক্যাল এবং মডার্নের একটা ফিউশন। এবং ২৫ বছরের বেশি সময় ধরে তিনজন একসঙ্গে কাজ করছেন, তাদের মধ্যে কখনো কোনো দ্বন্দ্বের কথা শোনা যায়নি এবং আশা করব শোনা যাবেও না। আমরা প্রচুর ভালো ভালো গান উপহার পেতে থাকব।
1: আরও একটা ফিল্মের কথা বোধহয় আমরা মিস করে যাচ্ছিলাম, ২০০৬ এর ব্লকবাস্টার ছবি কভি অলবিদা না কেহনা, এর যে সাউন্ডট্র্যাক শঙ্কর হাসান লয়ে এই ত্রয়ী, এবং সেই সঙ্গে আবার জাভেদ আখতার। আমরা ত্রয়ীর কথা বলছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে জাভেদ আখতার কিন্তু কলম ধরেছিলেন তাদের সুরের সঙ্গে। তো এই ফিল্মের প্রত্যেকটা গানও কিন্তু আমাদের নতুন করে ভাবায়। টাইটেল সং যেটা রয়েছে কভি অলবিদা না কেহনা, সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের গাওয়া, ছবির যে মূল থিম একটা অত্যন্ত বিষাদ ঘন, অত্যন্ত মধুর একটা লাভ সং, দুটি হৃদয়ে না বলা কথা এবং বিচ্ছেদের যে যন্ত্রণা, এই গানটাতে একেবারে নিখুঁতভাবে ফুটে উঠেছে।
0: একেবারেই তাই, এবং তার সাথে বলবো যে এই ত্রয়ীর সঙ্গে আমাদেরও যেন অলবিদা না বলতে হয় এবং আপনাদের সঙ্গেও আমাদের যেন অলবিদা বলতে না হয়। তাই এই গান রইল আপনাদের জন্য, এবং এই গান শুনতে শুনতেই কিন্তু আজকের সুরেলা সফর থেকে বিদায় নেব শ্রাবস্তী এবং সুদীপ্ত। তাই বলবো কভি অলবিদা না কেহনা, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আসছে একটা নতুন ফোন নাম্বার থেকে। তাহলে কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: Well, that's the end of the advertisements, listeners. And now I think it's time for one next song. Beautiful, amazing and brilliant this singer is. And this singer talks about love and how much one can love somebody. Happy listening.

0: जो घटना हुई है ये अत्यंत
1: द इंसिडेंट इज वेरी अनफॉर्चुनेट इट शुड नॉट हैव हैपेंड नाउ दैट वी हैव अनाउंस्ड रीनीट इट शुड बी कंडक्टेड प्रॉपर्ली एंड डन विद केयर दिस इज आवर रिस्पांसिबिलिटी वी एक्सपेक्ट एवरीवनस कोऑपरेशन इन दिस वर्क
0: सभी का सहयोग हम अपेक्षा रखते हैं
2: Addressing the students, Mr. Pradhan assured them that the government understands their concerns and acknowledged that their trust had been breached. He said the authorities had taken a tough decision because they did not want even a single deserving student's future to fall into the hands of examination mafias or become a victim of irregularities. In West Bengal, Chief Minister Shubhendu Adhikari expressed apprehension over infiltration in the state and the resulting demographic changes, inaugurating the Principal Census Officers Conference at the State Secretariat Novanna. He stated that the previous government had failed to take action on the infiltration issue. He noted that the erstwhile TMC administration did not initiate census operations despite receiving timely letters from the centre. The Chief Minister attributed the demographic shift to inadequate fencing along the borders, highlighting that the border districts are the most affected. He emphasized that data collected through census operations would be used for policy making and for formulating various welfare schemes. The government has said that there is sufficient stock of petrol, diesel and LPG in the country and all the refineries are operating at the optimum level. Addressing inter-ministerial media briefing in New Delhi, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas, Sujata Sharma said that LPG production is all-time high, which is around 92,000 metric tons per day. She also informed that no dry out has been reported at any LPG distributorship. Speaking about the retail outlets, 150 districts have reported 30% growth in petrol, while 156 districts reported more than 30% growth. Benchmark domestic equity indices shed around 1.5% today after a sell-off across most sectors intensified in the final hour of the trade. The BSE Sensex plunged 1,092 points to close at 74,776. The NSE Nifty fell 359 points to settle at 23,548. In IPL cricket, Gujarat Titans will clash with Rajasthan Royals in the Qualifier 2 match in New Chandigarh this evening. The match will start at 7:30 p.m. The IMD has issued a red alert for thunderstorm and rainfall conditions today over parts of Delhi, Haryana and Chandigarh. According to the weather agency, Bihar, Haryana, Chandigarh, Delhi, Punjab, Rajasthan and Uttar Pradesh are likely to experience thunder squalls today with wind speed reaching gusting to 80 km per hour. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে দুই দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার ধীরে ধীরে দেশজুড়ে এক বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সক্ষম হয়েছে সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে রায়দান স্থগিত রাখার 3 মাসের মধ্যেই রায় ঘোষণা করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রিন্সেপ ঘাটের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু আসছে বিস্তারিত সংবাদে পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে দুই দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান ভারত সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে রাজ্যকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি দেয়া হয়নি চিঠির কোনো উত্তরও বর্তমান রাজ্য সরকার গত 11 মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত করা হবে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রশ্নমালায় 33টি প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিতীয় পর্বে আগামী ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন নবান্নে আজ

0: প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সঙ্গে থাকা দীর্ঘ বাংলাদেশ সীমান্ত এলাকায় অতীতে পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে যারা ভারতীয় নাগরিক নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হবে বলেও মন্তব্য করেন তিনি।
1: আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য।
0: জনগণনা সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আবেদন জানান মুখ্যমন্ত্রী। এ সংক্রান্ত তথ্য ও অভাব অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু করা হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ল্যান্ডলাইন নম্বর 0332335 9503। এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ জনগণনা দপ্তরের ওয়েবসাইটে। রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সে যোগ দিয়ে ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2027। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের রাখার জন্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া পিরোজপুর এলাকায় একটি সরকারি আবাসন প্রকল্পকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জয়ন্তপুর এলাকায় উপযুক্ত জমি ও পরিকাঠামো খুঁজে দেখা হচ্ছে। সিনিয়র পুলিশ ও প্রশাসনিক কর্তারা পিরোজপুরের ওই আবাসন প্রকল্প পরিদর্শন করেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে দাবি, বর্তমানে যেসব হোল্ডিং সেন্টার চালু রয়েছে সেখানে আটক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কংক্রিটের ভবনে থাকার ব্যবস্থা, পর্যাপ্ত পাখা, নিয়মিত খাবার রাখা হয়েছে, শিশুদের দুধ ও বেবি ফুডও দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন পোশাক, স্নানের সাবান এবং শ্যাম্পুও বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ধীরে ধীরে দেশজুড়ে এক বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সক্ষম হয়েছে। গুজরাতের ভুজে আজ ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফের G7 ও G13 চৌকির উদ্বোধন করে শ্রী শাহ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতের সীমান্ত আরও সুরক্ষিত, শক্তিশালী এবং অভেদ্য করে তুলতে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন।
2: हमारी सुरक्षा की सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर पर फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: সুপ্রিম কোর্ট দেশের সব হাইকোর্টকে নির্দেশ দিয়েছে রায়দান স্থগিত রাখা 3 মাসের মধ্যেই রায় ঘোষণা করতে হবে। রায়দানের দেরি হলে মামলাকারীদের প্রভূত ক্ষতি হয় একথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত জোর দিয়ে বলেছে, মামলা দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আরও বলেছেন, জামিনের আবেদনের ক্ষেত্রে রায়দান সেদিনই দিতে হবে, স্থগিত রাখলেও পরদিন তা ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা।

0: বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। আজ ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে। এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন।
1: छात्रों को आश्वस्त करना चाहते हैं कि जो गलती हुई है हमारी ट्रस्ट को ब्रिज किया गया है, जो रक्षक था वही भक्षक हुआ, जो शिक्षक को हमने जिम्मेवारी दिया था क्वेश्चन बनाने के लिए उन्होंने ही कॉम्प्रोमाइज हुआ है, उन्हीं के कारण ये अव्यवस्था शुरू हुई है। हमने एक कठोर निर्णय किया कि हमने एक भी सही विद्यार्थी के हक को परीक्षा माफियाओं के हाथ में सौंपना नहीं चाहते थे, उनके षड्यंत्र के शिकार नहीं होना चाहते थे। हम बच्चों की मानसिक स्थिति को सम्मान करते हैं, उनको संभालना चाहते हैं और हमको एक एरर फ्री एग्जामिनेशन देने का पूरा हमारी प्रयास।
0: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না। তিনি বলেন, দায়িত্বশীল দেশগুলির সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের অবস্থানে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভক্তি ও ধ্যানের মাধ্যমে অন্তর্নিহিত বিশ্বজনীন শান্তি লাভের উপর গুরুত্ব আরোপ করেছেন। বেঙ্গালুরুতে আজ আর্ট অফ লিভিং ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সেন্টারের 45তম বার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ভক্তির তাৎপর্য হল সার্বিকভাবে পরিবার, সমাজ, জাতি ও মানবতার প্রতি নিজেকে উৎসর্গ করা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ দুপুরে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় প্রবল ঝড় বৃষ্টির এবং ঘণ্টায় 70-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার লাল সতর্কতা জারি করা হয়। এরপরই শুরু হয় তাণ্ডব। ঝড়ের দাপটে কলকাতা শহরের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে। প্রিন্সেপ ঘাটের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন প্রাণ হারিয়েছেন। সল্টলেকে বিকাশ ভবনের কাছে গাছ উপড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর, ইন্দিরা ভবনের সামনে গাছ পড়ে এক বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে। ময়দানে মেয়র রোডের কাছে গাছ উপড়ে পড়ে গার্ডরেল ভেঙে পড়েছে। কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। দুটি বিমান রানওয়ে থেকে ফিরে আসে বলে জানা গেছে। প্রবল দমকা হাওয়ায় দক্ষিণ কলকাতায় একটি শপিং মলের কাঁচের কাঠামো ভেঙে পড়ে। টালা পার্ক, হাইল্যান্ড পার্ক, টালিগঞ্জ ময়দানের বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকা হাওয়ায় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের শেড ভেদ করে বৃষ্টির জল ঢুকতে থাকে। এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে হরিশ মুখার্জি রোড একটি চার চাকার গাড়ির উপর গাছ পড়ে যায়। সেই সময় গাড়িতে চালক ছিলেন, তিনি অবশ্য অক্ষত রয়েছেন। হাওড়াতেও প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটের কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে দুদফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ধীরে ধীরে দেশজুড়ে এক বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সক্ষম হয়েছে। খবর শেষ হল। পরের খবর সন্ধে 6:35।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষকদের টেট পাশ করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট দুদফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গত বছরের 16 জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে পশ্চিমবঙ্গকে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি, দেওয়া হয়নি চিঠির উত্তরও। বর্তমান রাজ্য সরকার গত 11ই মে এই জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এদিকে জনগণনা শুরুর আগেই সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, কিন্তু এই সীমান্ত এলাকায় এতদিন পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে যারা ভারতীয় নাগরিকই নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে

0: আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না, তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য।
1: জনগণনা সফল করতে সাধারণ মানুষকে সফলভাবে অংশগ্রহণের আবেদন জানান তিনি। উল্লেখ, এই সংক্রান্ত তথ্য অভিযোগ জানানোর জন্য দেশজুড়ে চালু হয়েছে 24 ঘন্টার টোল ফ্রি নম্বর 1855। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিস্তারিত তথ্য। এর ল্যান্ডলাইন নম্বর হল 0332335 9503। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনিউমারেশনের সুযোগ। নবানে আজ ডক্টর কমল জানান, জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2027। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্যে অনুপ্রবেশসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফকে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচল অবস্থার অবসান হতে চলেছে।
2: সুরক্ষা গিরির সবসে বড়ি কমি থি বঙ্গাল কি অধুরি বর্ডার ফেন্স। ভৌগোলিক পরিস্থিতি তো বদল নাই, মগর যাহা জমিন বর্ডার ফেন্স বন সকতি হ্যাঁ, হমে আব তক জমিন নেই। কুছ দিন পহলে হি বঙ্গাল কি জনতা কে আশীর্বাদ বঙ্গাল মে শুদ্ধ রূপ সে ভারতীয় জনতা পার্টি কি সরকার বনি হ্যাঁ, মুখ্যমন্ত্রী জি নে এক হি সপ্তাহ কে অন্দর ফেন্সিং কে লিয়ে সারি ভূমি দেনে কা ফেসলা সৈদ্ধান্তিক রূপ সে কর দিয়া হ্যায় অর কুছ জমিন তো দেনে কা ভি কাম হো গয়া হ্যায়।
1: বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পরিচয় যাচাই এবং প্রত্যর্পণ প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের রাখার জন্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া পিরোজপুর এলাকায় একটি সরকারি আবাসন প্রকল্পকে সম্ভাব্য হোল্ডিং সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জয়ন্তপুর এলাকাতেও উপযুক্ত জমি ও পরিকাঠামো খুঁজে দেখা হচ্ছে। উল্লেখ, রাজ্য সরকারের নির্দেশ মেনে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ধৃত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের 11টি স্থানে চালু হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছেন। সরকারি নথি অনুযায়ী সবথেকে বেশি সংখ্যক আটক রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে 3টি শিবিরে। অনুপ্রবেশকারীদের নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে যৌথভাবে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকবে তা কেউই চায় না, তবে অন্য সমস্যা থেকে মুখ ঘুরিয়ে শুধুমাত্র অনুপ্রবেশকারীরাই দেশের ও রাজ্যের সবথেকে বড় সমস্যার কারণ হিসেবে তুলে ধরলে তিনি তা মানতে নারাজ বলেও মন্তব্য করেন অধীরবাবু। রাজ্য সরকার উত্তরবঙ্গে বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্পে চলতি আর্থিক বছরে 300 কোটি টাকা খরচ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের জেলা শাসক, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও জিটিএর আধিকারিকদের সঙ্গে নবান্নে চা বাগানের সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে তাঁর কথা হয়েছে। চা শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটে যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন তা থেকেই এই অর্থ খরচ করা হবে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান আইএস মুরুগান আগামী 2রা জুন পাহাড়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। এই সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার আবেদনে আজ 2 বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ আগের নির্দেশের সামান্য সংশোধন করায় এরাজ্য সহ দেশের অন্যান্য প্রান্তে কর্মরত প্রাথমিক শিক্ষকদের সামান্য স্বস্তি হলেও পুরোপুরি সুরাহা মিলল না। মূল রায়ের যে সময়কাল ছিল তার থেকে এক বছরের মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে টেট

0: সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা বাস্তবায়িত করতে হলে কেন্দ্রকে অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে বলে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ মন্তব্য করেছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই রায়কে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর তাণ্ডবে সাতজনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে রাজ্য সরকার ৪ লক্ষ টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আহতদের চিকিৎসারও দায়িত্ব নেওয়া হবে বলে নবানে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান। এদিকে ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। একটি প্রতিবেদন
1: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর ফলে তীব্র অস্বস্তিকর গরম থেকে রেহাই মিললেও কলকাতা সহ বেশ কিছু জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতায় সর্বাধিক 88 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত প্রায় 41 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রিন্সেপ ঘাটে চক্ররেলের লাইনের কাছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। অন্তত 25টি জায়গায় গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকে বিমান চলাচল। ক্ষতিগ্রস্ত হয় ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ছাউনি। আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
2: আজকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী কিছু কিছু জায়গায় হয়েছে, যেমন আমাদের কলকাতাতেও আজকে কালবৈশাখী হয়েছে। আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হওয়া, আর কলকাতাতে মূলত আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তবে কালকে আজকের তুলনায় সম্ভাবনা একটু কম রয়েছে।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়। বহু মানুষ ফুলমালায় তাকে শেষ শ্রদ্ধা জানান। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
3: সময়টা যখন 8:02 হয়ে এই 10 সেকেন্ড, তখন আপনার কথা আপনি SMS, হোয়াটসঅ্যাপ আর ফোন এই তিনটে মাধ্যমে যে কোনো একটিতে আমাদের সাথে কানেক্ট করতে পারেন। কিন্তু কানেক্ট তো করবেন, কিন্তু কী নিয়ে কথা বলবেন? আপনি ইতিমধ্যেই লেখা শুরু করে দিয়েছেন, কারণ পোস্ট আপনি দেখেছেন, আপনি SMS করছেন, আপনি হোয়াটসঅ্যাপ করছেন, আপনি ফেসবুকে লিখছেন, ফোনও করবেন, সব কিছুই করবেন। কিন্তু তার আগে আমার সাথে একটু আলাপটা হয়ে যা, হাই গাইজ বলবো না, নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে রাজশ্রী, সেটা আপনি জানেন, এতদিন ধরে পরিচয়। কিন্তু আমরা কথা বলবো কি নিয়ে? আমরা কথা বলবো যে বিষয়টা, সেই বিষয়টা আজকের দিনে এটা হট টপিক, ভালো মন্দ সব কিছু মিশিয়ে আমরা যে জিনিসগুলো দেখি, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেই কন্টেন্টগুলো বারবার আসে, আমরা দেখি, কিছু বেশি দেখি, কিছু কম দেখি, কিন্তু আমরা দেখি। এটা নিয়েই কিন্তু যখন ভাবছি

এই ভাবতে ভাবতে আমার মনে এলো যে যদি এটা কি হতে পারে যে কন্টেন্ট ক্রিয়েশনই এখন আমাদের এই যুগে আধুনিক বিনোদন। পক্ষে বিপক্ষে আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন টেলিফোনে, আমাদের নাম্বার 2248-8085, ল্যান্ডলাইনের নাম্বার আপনি যদি মোবাইল থেকে করেন অবশ্যই প্রথমে 033 দেবেন, আর আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার 9903-05।

0: তারা তাদের মতো কাজ করছে, আপনার ভালো লাগুক খারাপ লাগুক সেটা অন্য জায়গায়। কিন্তু আমরা এখানে একটা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে কন্টেন্ট ক্রিয়েশনই হচ্ছে আধুনিক বিনোদন, আপনার পক্ষে বিপক্ষে আপনার নিজস্ব মতামত আপনি রাখবেন। আপাতত চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দীর্ঘ মেসেজ লিখেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। একটু ছোট করেই বলি, আজকের যুগে বিনোদনের সংজ্ঞা যেন বদলে গেছে। একসময় যেখানে টেলিভিশন, রেডিও কিংবা সিনেমাই ছিল মানুষের প্রধান আনন্দের মাধ্যম, আজ সেখানে কন্টেন্ট ক্রিয়েশন নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। মোবাইল ফোনের ছোট্ট পর্দায় এখন কেউ গল্প বলে, কেউ গান শোনায়, কেউ আবার নিজের দৈনন্দিন জীবনের মুহূর্ত ভাগ করে নিয়ে হাজার হাজার মানুষের মন ছুঁয়ে যায়। এই বক্তব্য রেখেছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। দীর্ঘ মেসেজ প্লিজ লিখবেন না, কারণ বুঝতেই পারছেন আধ ঘন্টার অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের সবার বক্তব্য শোনার, পড়ার। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে আমাদের লিখেছেন, অফ কিংবা অনলাইনে জনপ্রিয়তার শিহরণ নামটি তাহার এক নিঃশ্বাসে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও, টেক্সট এবং ইমেজ, বিভিন্ন প্রকার কন্টেন্টস, বিনোদনমূলক, শিক্ষণীয়, তথ্যবহুল, ট্যালেন্টস, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কথা উনি লিখেছেন। সেখানে তারা রিলস দেখছেন, ফটোগ্রাফি সৃজনশীলতার আলো ছড়ায়। শুধুমাত্র আয়ের তাড়নায় ইদানিং আক্রান্ত ক্রিয়েশন শালীনতার গণ্ডি পেরিয়ে বিভ্রান্তমূলক ভীষণ সোশ্যাল মিডিয়াতে পোস্টে দুষ্প্রাপ্য ছবি ও লেখা অন্তর্নিহিত গভীর দৃষ্টিতে তিন কাল যায় দেখা। মানে ওনার বক্তব্যটা অবশ্যই খুব প্রাসঙ্গিক যে আমরা যে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি সেই কন্টেন্টের কোথাও যে লক্ষণ রেখাটা হওয়া উচিত সেটা কিন্তু অনেকে মনে করেন না। অনেকে মনে করেন যে আমি যা তৈরি করবো সেটাই লোকে দেখবে এবং সেটাই বিনোদন, সেটা কিন্তু হতে পারে না। আমি বক্তব্য রাখবো না, আমাদের সাথে টেলিফোন এক বন্ধু আছেন, দেখি তিনি কি বক্তব্য রাখেন। নমস্কার, কে আছেন?
1: নমস্কার, আমি শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: হ্যাঁ শুভজিৎ বলুন।
1: আজকে কিন্তু খুব প্রাসঙ্গিক, মানে এখনকার দিনে এটাই হচ্ছে প্রাসঙ্গিক। আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের সংজ্ঞাটা একেবারে বদলে গেছে, এমন ভাবে ইভলভ হয়ে গেছে যে এখন কন্টেন্টও নেই, ক্রিয়েশনও নেই, আর বিনোদনটা তো গেছে। কারণ যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানায়, স্পেসিফিক্যালি যাদের মধ্যে সৃজনশীলতা আছে এবং কন্টেন্ট মানে যেটা, সেটা এতটাই ওভারশ্যাডো হয়ে গেছে। কারণ আমাদের চারিপাশে যেখানে মশারি টাঙানোর ব্লগ আর শ্রাদ্ধ ব্লগকে ছাপিয়ে যায় সবকিছু, এবং বালিশ গোছানো থেকে সবজি কাটা থেকে, সেখানে আমরা অরিজিনালি যারা কন্টেন্ট বানায় তাদের দুর্দশা। কারণ এইসব দেখে দেখে যেভাবে রিলস তৈরি হয়েছে এবং মনিটাইজেশনটা হয়েছে, চলছে, আমরাই তো দেখছি, আমাদেরই তো দোষ, আমরা না দেখলে তো হবে না। সেই জন্য এটার থেকে বেরোনোটা খুব দরকার, এবং আমার মনে হয় এইটা কিন্তু আমাদের দিয়েই করতে হবে। কারণ অ্যাপের পক্ষে ওই অ্যালগোরিদমটা ইয়ে করা সম্ভব নয়, যেখানে মনিটাইজেশনটা যদি পুরো হাটিয়ে দেওয়া যায় এইসব কন্টেন্টের জন্য। সেই জন্য যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাচ্ছেন তাদের জন্য খুব খারাপ লাগে, যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাচ্ছেন। কারণ আমাদের এখন কুরুচিকর ব্লগ এত বেশি আমরা চোখে পড়ে যাচ্ছে, যেটা আমাদের মনে হয় সভ্য সমাজে মানে দেখা যায় না এরকম।
0: বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। এটা ঠিকই যে যদি হাসির ব্লগ হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা হা হা হা দেওয়ার দরকার নেই, মানে সেটা এমনি লোকে হাসবে, তাই না? আমরা কি শিবরাম যখন পড়ি তখন কি আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হাসির কোনো আওয়াজ থাকে? তা তো না, আমাদের ভেতর থেকেই আসে। সেই রকমই মজার অনেকে ঘরোয়া ব্লগ করেন, আমি অন্তকে বেশ কয়েকজনের ফলো করি, আমার খুব পছন্দের, এবং তাদের মধ্যে বেশ একটা গ্রামের ছেলে তার বিভিন্ন মা কাকিমাকে নিয়ে ব্লগ করে, তার বেশ মজার মজার ঘরোয়া ব্যাপার, এবং সেই ঘরোয়া ব্যাপারগুলো কিন্তু আমরা এন্টারটেন হই সেখানে। কিন্তু কোথাও এই যে বন্ধু বলছিলেন অশ্লীলতা, সেই জায়গাটা কিন্তু নেই। আপনারা টেলিফোনে আসার পাশাপাশি কিন্তু ফেসবুকেও লিখতে পারেন, আমাদের FM গোল্ডের পেজে সেখানে পোস্টার আছে আপনার সময়, সেখানে কে লিখেছেন দেখা যাক। বেড়া চাপা বারাসাত থেকে লিখছেন, আমার নাম তুফান, আপনাকে জানাই শুভ সন্ধ্যা। ঠিক আছে, বেশ, অনেক ধন্যবাদ। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে যতটুকু অভিজ্ঞতার আমি শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয়ে নিজের কয়েক কথা লিখছি। আজকের যুগে বিনোদনের সংজ্ঞাটাই যেন বদলে গেছে। একটা সময় মানুষ শুধু টিভি, সিনেমা বা রেডিওর অপেক্ষায় থাকতো, আর এখন একটা মোবাইল ফোন এক চিলতে আইডিয়া আর একটু সৃজনশীলতাই তৈরি করছে নতুন যুগে স্টার। আজ কন্টেন্ট ক্রিয়েশন শুধু বিনোদন নয়, এটা মানুষের অনুভূতি, প্রতিভা এবং নিজের পরিচয় তুলে ধরার সব

0: সবচেয়ে শক্তিশালী মঞ্চ। কারো হাসির ভিডিও মন ভালো করছে, কারো গল্প অনুপ্রেরণা দিচ্ছে, কেউ আবার গান, অভিনয়, কবিতা বা জ্ঞানের মাধ্যমে লক্ষ মানুষের হৃদয় জায়গা করে নিচ্ছে। সবচেয়ে বড় কথা, আজকের দিনে কন্টেন্ট শুধু দেখা হয় না, অনুভব করা হয়। একটা ভালো ভিডিও, একটা সত্যি কথা বা একটা আবেগঘন মুহূর্ত রাতারাতি হাজার মানুষের মনে ঝড় তুলতে পারে। আমার মতে আধুনিক বিনোদনের আসল রাজা এখন কন্টেন্ট ক্রিয়েশন, কারণ এখানে শুধু তারকা নয়, সাধারণ মানুষও নিজের স্বপ্নকে আলোয় নিয়ে আসার সুযোগ পায়। এটাই নতুন যুগ, এটাই ডিজিটাল বিপ্লবের সবচেয়ে রঙিন মুখ। শেষে আবারও উনি সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। বেশ, তাহলে তুফান আমাদের ছোট্ট বন্ধু, এবং তুফানকে বলবো যে তোমার লেখার জন্য তো তোমাকে ধন্যবাদ, কিন্তু দাদা হিসেবে একটা কথা তোমাকে বলবো, বেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু অ্যাডিক্ট হয়েও না, তাহলে কিন্তু একটু পড়াশোনার দিক থেকে মন চলে যাবে। তোমাকে কিন্তু আসল জ্ঞান তোমার ওই হাতের বইটাই দেবে, তাই না? আমাদের সাথে টেলিফোন এক বন্ধু আছেন, দেখা যাক তিনি কি বলেন, তার বক্তব্য শুনবো। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য, মোশনের বিপক্ষে বলবো।
0: বেশ, আপনি একটু আপনার রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দেবেন, ইকো আসছে।
1: এবার ঠিক আছে,
0: বলুন।
1: আসলে বর্তমানে যুগটা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনটা একমাত্র বিনোদন মাধ্যম হবে না, কারণ ক্রিয়েশনটা যদি ভালো না হয়, এমন অনেক ক্রিয়েশন আমরা পাই যেগুলো খুব বিরো স্ট্যান্ডার্ড, এবং সেইখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি না যে এই কন্টেন্ট ক্রিয়েশনটাই একমাত্র বিনোদনের মাধ্যম। বিনোদনের মাধ্যম আরো অনেক কিছু আছে, যেমন ধরুন কুইজ আছে, সে গানের কুইজ হতে পারে, এমনি জেনারেল কুইজ হতে পারে, সেটাও এখন একটা বিনোদনের মাধ্যম। কন্টেন্ট ক্রিয়েশনটা বিনোদনের মাধ্যম তখনই হবে যদি সেটা সত্যিকারের ক্রিয়েশন হয়, মানে সুশুরি দিয়ে হাসাবে না, যেটা আমাদেরকে চিন্তার উদ্রেক করবে, চিন্তা করতে শেখাবে, নতুন কিছু ভাবতে শেখাবে, সদর্থক চিন্তা করতে শেখাবে।
0: একদম, অনেক ধন্যবাদ। এই সদর্থক চিন্তা আমাদের মধ্যে যারা নিয়ে আসেন, সেই ক্রিয়েশনগুলো অবশ্যই আমরা বারবার দেখি। আমরা আবার চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন কে? রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। উনি লিখেছেন, মোবাইলটা হাতে নিয়ে খুলছে কত ভিউ, কে যে কখন ভাইরাল হবে জানে না তো কেউ, রিলস আর শর্টসে মেতে দিন যে কাটে কত, কন্টেন্ট ক্রিয়েশন এখন বিনোদন সব মতো, কেউ বানায় রান্নার ভিডিও খুন্তি নাড়ে হাত, কেউ বা আবার ট্রাভেল ব্লগে জায়গায় দিন রাত, ক্যামেরার ওই লেন্সের মাঝে হাসির ঝিলিক কত, এই তো এখন আধুনিকতা, মজার জগৎ মত, ঘর থেকে আজ বাইরের দুনিয়া হাতের মুঠোয় বন্দি, লাইক আর কমেন্টের খেলায় জুড়েছে নতুন সন্ধি, চেনা জগৎ অচেনা আজ, স্ক্রিনের এপার ওপার, নতুন যুগের নতুন হাওয়া, মেতেছে সংসার। ছন্দে ছন্দে লিখেছেন রমা রায় আমাদের হোয়াটসঅ্যাপে। চলে যাই পরবর্তী মেসেজে। বাউরিয়া জাগৃতি থেকে মমতা ঘোষ লিখেছেন, সিনেমা বা থিয়েটারের পর্দা পেরিয়ে বিনোদন এখন মানুষের হাতের মুঠোয়, কন্টেন্ট ক্রিয়েশন কেবল বিনোদন নয়, এটি একটি শিল্পের প্রকাশ, প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ এবং প্রতিটি সম্পাদনার পেছনে থাকে একরাশ ভালোবাসা ও পরিশ্রম। আমরা শুধু ভিডিও বানাই না, আমরা আপনাদের দৈনন্দিন জীবনের সাথে একাত্ম হয়ে যাই। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের পরবর্তী কন্টেন্ট বানানোর মূল শক্তি, জানিয়েছেন আমাদের মমতা ঘোষ ওনার হোয়াটসঅ্যাপ মেসেজে। চলে যাই টেলিফোনে, কে আছেন? নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
2: হ্যাঁ দাদা, আমি পায়েল ব্যানার্জি বলছি, বেলখড়িয়া থেকে।
0: হ্যাঁ পায়েল, বলুন।
2: হ্যাঁ দেখুন দাদা, আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তো তারা তো সেখানে আমাদের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দুটো সাইডই রয়েছে। কন্টেন্ট যারা ক্রিয়েট করছে তারা তো শুধু ইনকামের জন্য কিছু মানুষ করছে, সেখানে তো ভালো সাবজেক্টও কিছু রয়েছে, সেখানে আমরা কিছু ক্রিয়েশন বা সৃষ্টিশীল কিছু জিনিস দেখছি। তবে

0: সেইগুলোর দিকেই আমাদের নজর দেওয়াটা উচিত। তবে আজকের যে বিষয়, এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যে বিনোদন, সেটা অবশ্যই ভালো কিছু যদি হয়, সৃষ্টিশীল কিছু হয়, সেটাকে আমরা অবশ্যই এনজয় করি। তবে দাদা, একটা জিনিস পাশাপাশি আমরা অবশ্যই মিস করি, সেটা আগে যেটা হতো, ধরুন চায়ের দোকানে বসে একসাথে এক কাপ ধোয়া ওঠা চা খাওয়া, বা কোনো গরমকালের বিকেলে সেরকম একটা হাওয়া দিচ্ছে, সেরকম জায়গায় একসাথে হেঁটে চলা, এই যে ব্যাপারগুলো, এটাও তো আমাদের একটা মানে মানসিক একটা প্রশান্তি বা বিনোদনের জায়গা।
1: বেশ, প্রশান্তি বিনোদন সেটা হয়তো কম বেশি আছে, কিন্তু সেখানে যেটা হচ্ছে, চার বন্ধু একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, কিন্তু প্রত্যেকের হাতে ফোন, এবং প্রত্যেকের ফোনে কিছু না কিছু ভিডিও তারা দেখে যাচ্ছে, সে তাদের নিজেদের পছন্দ মতো, কিন্তু আর কি বন্ধুদের মতো গল্পটা আর হয় না, চাটা থাকে আর থাকে মোবাইল আর থাকে কন্টেন্ট। চলে আসি পরবর্তী ফেসবুক মেসেজে। তপন চক্রবর্তী লিখেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে। তিনি লিখছেন যে এবার বলি দূরভাষের অধুনা নয় প্রযুক্তিতে আমরা অনেক কিছু পারি। এটি অল ইন ওয়ান স্টুডিও বা বিভিন্ন ঘটনার বিনোদনমূলক রেকর্ডিং, এডিটিং বা পাবলিশিং করতে পারি। এই বিনোদন আমরা সবাই মেতেই রয়েছি, এই বিনোদনে আমরা সবাই মেতেই রয়েছি। আমরা ডিভাইস ক্যামেরা এত ভালো যে এর সাহায্যে উচ্চমানের ছবি, গান, বিনোদনমূলক সিরিজ বানাতে পারি। তবে ব্যবহার করার ক্যামেরাটি ভালো করে মুছে ফেলতে হবে, তারপর দেখবেন কি সুন্দর রেকর্ডিং হচ্ছে, এতে বুধ হয়ে থাকি। এই কথা লিখেছেন তপন চক্রবর্তী। এটাও ঠিক, এই যে টেকনোলজি আমাদের সবার কিন্তু হাতের মুঠোয় চলে এসেছে, এবং যখন টেকনোলজি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, তখন কিন্তু আজকে একজন সিনিয়র সিটিজেনও কিন্তু ডেইলি তার কন্টেন্ট ক্রিয়েট করছেন, তিনি এডিট করতে পারছেন, তিনি রেকর্ডিং করতে পারছেন, তিনি সেটাকে মিক্সিং করতে পারছেন, সমস্ত কিছু করে উনি আমাদের সোশ্যাল মিডিয়াতে সেই তার 3 মিনিট, 2 মিনিট বা 5 মিনিটের ভিডিওটি দিচ্ছেন। এবং কোথাও হয়তো তার সারা জীবনে হয়তো কিছু না পাওয়া, কিছু যে আক্ষেপ ছিল, সেটা কিন্তু তার এই ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু তিনি আমাদের কাছে তুলে ধরছেন। তিনি হয়তো খুব ভালো গান গাইতে পারতেন, সেই গানটা হয়তো তার যখন যৌবন বয়স ছিল সেই সময় হয়তো কাজের চাপে তার সেই গানটা গাওয়া হয়নি, এখন তিনি হারমোনিয়াম নিয়ে প্রতিদিন বসছেন এবং আমরা সেই গান শুনছি। চলে যাই অনুপ কুমার রায়, তিনি লিখছেন তার বার্তা, চন্দননগর হুগলিতে তিনি থাকেন। তিনি লিখছেন, একদম হালফিলের যুব সমাজ কন্টেন্ট ক্রিয়েশন ভীষণ আগ্রহী, কারণ পরিচালক, অভিনেতা, কন্টেন্ট রাইটার অনেকখানি মানসিক সন্তুষ্টি দেয়। আবার সিনেমার নাটক তৈরির চেয়ে অনেক কম খরচে বেশি মানুষের নিকট অধিক জনপ্রিয়তা পাওয়া যায় ও সাবস্ক্রাইবার তৈরির মাধ্যমে অর্থ রোজগারের সুবিধা থাকায় কন্টেন্ট তৈরি আধুনিক বিনোদনে পরিণত হয়েছে। একদমই, আপনারাও কিন্তু ফোনে জানাতে পারেন আপনাদের বক্তব্য, আমরা পড়ছি আপাতত ফেসবুক মেসেজ আর হোয়াটসঅ্যাপ মেসেজ, আর ফোন আসছে আপনাদের কাছে, সেই ফোন অবশ্যই আমরা ধরবো। আর যখন কন্টেন্ট ক্রিয়েশনের কথা এলো, সম্প্রতি একটি সিনেমা একটি ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করবে, সেই সিনেমাতে সুপারস্টার আছেন, বিভিন্ন সময়ের সুপারস্টার আছেন, পাশাপাশি একটি চরিত্রে আছেন এমনই এক কন্টেন্ট ক্রিয়েটার। যখন কাস্টিং ডিরেক্টর সেই চরিত্রটি নিয়ে কথা হচ্ছিল যে কাকে নেওয়া হবে, সেটা তারা কিছু এমনই ভাইরাল রিলস দেখছিল এবং সেই দেখে তাদের মনে হয়েছিল যে এই মেয়েটিকে নিলে সেই চরিত্রটি করতে পারে। এবং ঘটনাচক্রে বড় বড় স্টারদের অডিশন হয়, তার কিন্তু অডিশন হয়নি, তার ওই কন্টেন্টগুলো দেখে দেখে তারা বুঝেছিল এই ক্যারেক্টারের জন্য এই অভিনেত্রী একদম পারফেক্ট। চলে আসি পরবর্তী মেসেজে। পরবর্তী মেসেজ কে লিখেছেন, তিনি তার নাম কোথায় লিখেছেন, মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ বাংলাদেশ থেকে উনি লিখছেন। বেশ, তিনি লিখছেন, বর্তমান যুগে কন্টেন্ট ক্রিয়েশন আধুনিক বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। মানুষ এখন টেলিভিশনের চেয়ে বেশি সময় কাটায় ইউটিউব, ফেসবুক আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ধরনের ভিডিও, ব্লগ, শর্ট কন্টেন্ট মানুষের মনোরঞ্জন করছে প্রতিনিয়ত। কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের চিন্তা, প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছেন। একটি মোবাইল ফোন, ইন্টারনেট থাকলেই এখন যে কেউ চেষ্টা করে কন্টেন্ট তৈরি করতে পারে। শিক্ষা, ভ্রমণ, রান্না।

নানা প্রযুক্তি কিংবা হাস্যরস সব বিষয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট। অনেক ধন্যবাদ। শেষ মোহাম্মদ জানিয়েছেন যে তিনি অনুষ্ঠান শুনছেন। শুভ্রা ভট্টাচার্য কি লিখেছেন আমরা একবার দেখে নিই। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন কলকাতা সত্তর থেকে, বাসুদ্রণী কলকাতা সত্তর থেকে। তিনি লিখেছেন, আগে আমরা শুধু দেখতাম, এখন আমরা অংশ নিই। একদম ঠিক, একটা রিল, একটা ব্লগ, একটা পডকাস্ট সবই আমাদের হাতের মুঠোয়। 15 সেকেন্ডের হাসি, 1 মিনিটে তথ্য, 3 মিনিটে গল্প, সময় কম, বিনোদন বেশি, এটাই নতুন যুগের চাহিদা। একদম, মানে আমি শুভ্রাদেবীর সাথে এই ব্যাপারে সহমত যে এত তাড়াতাড়ি আমরা ব্যাপারগুলো জেনে যাই। আর আরও উনি কী লিখছেন একটু পড়া যায়। আগে তারকা হতে মুম্বাই যেতে হতো, এখন ঘরের কোণ থেকেই স্টার হওয়া যায়। আপনার রান্নার রেসিপি, আপনার বাজার করার গল্প, ওর গান, সবই কন্টেন্ট। আর এই সাধারণ মানুষের গল্পগুলোই মানুষ বেশি খাচ্ছে, কারণ এখানে কোনো ফিল্টার নেই, আছে আসল জীবন। কন্টেন্ট মানে শুধু নাচ গান নয়, একটা ইনফো দিচ্ছেন সেটাও কন্টেন্ট, রাস্তার কুকুরকে খাওয়াচ্ছেন সেটাও কন্টেন্ট। আপনার আমার দুঃখ, হাসি, রাগ, ভালোবাসা সব কিছুই এখন বিনোদন হয়ে স্ক্রিনে ভাসছে। আর আমরা লাইক, কমেন্ট, শেয়ার করে তার অংশ হয়ে যাচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশন এখন আর শখ নয়, এটাই আমাদের রোজকার বিনোদনের থালা। যার কাছে ভালো গল্প আছে, স্মার্টফোন আছে, এই এখনকার সুপারস্টার টিভি খুলে বসে থাকা দিন শেষ, এখন স্ক্রোল করলেই বিনোদন। খুব সুন্দর বক্তব্য শুভ্রা ভট্টাচার্য লিখেছেন মাঝরণী থেকে। আসলে এই ধরনের বক্তব্য আপনাদের কাছ থেকে পাই, আমরাও কিন্তু সমৃদ্ধ হই। অনেকক্ষণ কথা বললাম, আপনাদের কথাও শুনলাম, চলুন একটা গান শুনি। গান শুনে ফিরে আসব আবার আমরা আপনাদের কথায়, আপনাদের সময়।

দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, আর গান শুনতে শুনতে আপনাদের মেসেজ আসছে। এই ধরুন দ্বিজেনবাবু যে গান আমরা শুনলাম, যদি আপনি খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের এই যে পুরনো রেট্রো গান নিয়ে কিন্তু বাংলা হিন্দি গান নিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করে, এবং সেই কন্টেন্ট যেটা থাকে তার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশান থাকে। এবং কিছু কিছু এমন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা পুরনো গান নিয়েই কাজ করেন, এবং বলতে আমার একটুও দ্বিধা নেই, যেহেতু আমি নিজে পুরনো দিনের গান পছন্দ করি, আমার রেট্রো গান ভালো লাগে, আমি এই ভিডিওগুলো পাগলের মতো দেখি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তথ্যের ভুল থাকে, আবার তারা সেটা রেক্টিফাই করে। আসলে কি বলুন তো, এটার চর্চা, যে মানুষটি এই ধরনের ভিডিও বানাচ্ছেন বা যে যে মানুষ বানাচ্ছেন তাদের কিন্তু গানের প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং আমি আপনি যেহেতু আমরা পুরনো গান ভালোবাসি, হয়তো আমাদের তাই জন্য এই ধরনের ক্রিয়েশন একটু আলাদাভাবে টানে। আপনারা ফোন করছেন, আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, SMS সব মাধ্যমেই কিন্তু আসছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা রিপিট করবেন না। যদি আপনি SMS-এ লেখেন বা হোয়াটসঅ্যাপে লেখেন তাহলে কিন্তু আর ফেসবুকে লিখবেন না। চলে আসি আপনাদের পরবর্তী বক্তব্য, কার দেখা যায়। লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, কন্টেন্ট ক্রিয়েশন আধুনিক বিনোদন বলা যেতেই পারে। এখন মানুষ টিভি বেশি দেখছে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছে, সেখানে রিলস আমরা দেখছি, খুব হাসি মজা পাচ্ছি। অনেক মানুষ জীবিকার পথ খুলে গেছে, অনেক মানুষের জীবিকার পথ খুলে গেছে। কিছু মানুষ খুব খারাপ রিমিক্স বানাচ্ছে, সেগুলো ঠিক না। আমরা অনেক সময় কচি কাঁচাদের নিয়ে দেখি, এই দিকটা একটু তাকালেই হবে, আপনার ভিউজ পান ঠিক আছে, আপনার ভিউজ পান ঠিক আছে, শিক্ষামূলক অনুষ্ঠান দেখান, ভালো জিনিস দেখান, ভালো লাগবে, সবাইকে নিয়ে দেখতে পারি। এটা ভীষণ জরুরি যে আমরা যে কন্টেন্টটা দেখছি, আপনার বাড়িতে যদি একটি ছোট বাচ্চা থাকে, সে আপনাকে প্রশ্ন করলো যে এটার মানে কি, যে মানেটা আপনি কিন্তু একটা 6 বছরের বাচ্চাকে বা 5 বছরের বাচ্চাকে আপনি বলতে পারবেন না, এই শব্দটার মানে এইটা বা এই জিনিসটা এইটা। এবার সে দেখছে যে বাবা মা দেখছে, বাবা মা হাসছে, কিন্তু হয়তো সেই কন্টেন্টটা তার জন্য নয়, তার আরও একটু বয়স বাড়লে তবেই সে বুঝতে পারবে। কোথাও সেই ফিল্টার করার জায়গাটাও কিন্তু সেটা আমাদের হয়তো এদিকের দায়িত্ব। চলে আসি পরবর্তী ফেসবুক মেসেজে। কল্যাণ কুমার সান্ডিল্য লিখছেন রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে, লিখছেন কন্টেন্ট ক্রিয়েশনই এখন আধুনিক বিনোদন। কন্টেন্ট ক্রিয়েশন সত্যি বিনোদন হয়ে উঠেছে, গরিবের সিনেমা, কমেডি, মারপিট হাতের মুঠোয় পাওয়া যায়। একজন তার বিচার বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে একটি কন্টেন্ট বা বক্তব্য পেশ করেন, সেটি অডিও হতে পারে, ভিজুয়াল হতে পারে, দুয়ে মিলে হতে পারে, বক্তব্য শিক্ষামূলক, বিনোদনমূলক হতে পারে। কন্টেন্ট ক্রিয়েটার তখনই লাভবান হবেন যখন ভিউয়ার বেশি হবে। হালকা জিনিস সবসময় পপুলার, বিষয় গম্ভীর হলে ভিউয়ার কম হয়। আর একটু খরচ করে কন্টেন্টকে মাত্রা দিতে পারলে তো হয়েই গেল কেল্লাফতে, দর্শক তার সময় অনুযায়ী শো দেখতে বসবে,

আর যেখানে খালি এন্টারটেন ইন্টারনেট আচ্ছা ব্যাস সেখানে খালি ইন্টারনেট সংযোগ থাকতে হবে, একজনের রোজগার হবে আরেকজন বিনোদন পাবে। প্রোডিউসার আর ডিরেক্টর, নো হল মালিক, নো পরিবেশক, আর অজানা অভিনেতা অভিনেত্রী উঠে আসছে। বেশ, যুগের সাথেই মানানসই, তবে এই ছবি লুকিয়ে ছোটরাও দেখে যাতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, সব কিছুরই ভালো মন্দ থাকবে, দর্শক বেছে নেবে কোনটা তার জন্য। এই বক্তব্য রেখেছেন কল্যাণ কুমার শান্ডিল্য। চলে আসি পরবর্তী বক্তব্যে। পরবর্তী বক্তব্য কে লিখেছেন? কাজী আবু জাফর, আত্রাই, বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, পত্রিকা আর লিটল ম্যাগাজিন দুটো যেন এক হয়ে গেছে, তবে আমার কাছে পত্রিকার মূল্যই বেশি। তবে এটাও ঠিক, নতুন কোনো প্রযুক্তির বিরোধিতা করা অনেকের স্বভাব। এখন ঘরে ঘরে ক্যামেরা, ঘরে ঘরে স্টুডিও, তবে মনের দিক থেকে পিছিয়ে রয়েছে জগৎ। একবার ভাবুন, কবিগুরুর লেখা আর আমরা আর আমার লেখা কি এক হতে পারে? কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে বক্তব্য রেখেছেন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সে তো অবশ্যই আমাদের সবার উপরে, কিন্তু আমরাও কিন্তু এমন যে লিখব না তা তো না, নিশ্চয় আমরা লিখব। যদি আমরা না লিখি বা এই আধুনিক প্রজন্ম যদি না লেখে, তাহলে লেখাটা এগোবে কী করে? আজকে আমরা যে প্রবাদ প্রতিম শিল্পীদের গান শুনেছি, আজকে এই 2026 দাঁড়িয়েও বিভিন্ন তো মানুষ বিভিন্ন শিল্পী তো গান করছেন, সেটাই তো নিয়ম, করতে তো হবে। কোথাও যদি আমরা থেমে যাই, তাহলে আর নতুন কি আমরা ক্রিয়েশন করব, তাই না? চলে আসি পরবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজের। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, আমার কাছে শ্রেষ্ঠ বিনোদন হলো চলচ্চিত্র, যা প্রত্যেক যুগেই আধুনিক মানুষের কাছে। আর কন্টেন্ট ক্রিয়েশন কেন, কোনো সৃষ্টিই চলচ্চিত্রের ধারে কাছে যেতে পারবে না। এই বক্তব্য রেখেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। অবশ্যই আপনাদের প্রত্যেকের বক্তব্য আমাদের কাছে শিরোধার্য এবং সেটাও আমরা পড়ব। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। আজকের দিনে কন্টেন্ট ক্রিয়েশন শুধু শখ নয়, বরং বিনোদনের বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ টিভি, সিনেমা, রেডিওর ওপর নির্ভর করতো, আর এখন ফোন খুললেই হাজার হাজার কন্টেন্টের ভিড়। কেউ হাসাচ্ছে, কেউ বা প্রতিভা প্রকাশ করছে, কেউ বা মানুষের অনুপ্রেরণা দিচ্ছে। আর এখন মানুষ একটু প্রতিভা আর ফোন থাকলেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। তাই কন্টেন্ট ক্রিয়েশন শুধু বিনোদন নয়, এখনকার যুগের জেনারেশন নতুন একটা জায়গা। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমাদের এই বক্তব্য রেখেছেন হোয়াটসঅ্যাপে। চলে আসি পরবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজ। কে লিখেছেন আমরা দেখে নিই। লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। তিনি লিখছেন, কন্টেন্ট ক্রিয়েশন আধুনিক বিনোদনে জায়গা করে নিয়েছে, তাই কন্টেন্ট ক্রিয়েশন অত্যন্ত যত্ন নিয়ে করা প্রয়োজন। কন্টেন্টের বিষয়বস্তু নির্বাচনে যথেষ্ট যত্নবান হওয়া দরকার, তাই মার্জিত রুচিশীল শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন ভাইরাল হয়ে ওঠে। সুভাষ চক্রবর্তীর উত্তর বাবলি থেকে আমাদের এই বক্তব্য রেখেছেন হোয়াটসঅ্যাপে। চলে যাই পরবর্তী বক্তব্যে। সপ্তশ্রী মজুমদার বরানগর থেকে লিখেছেন, বেশ বড় বক্তব্য রেখেছেন, বহু মানুষের কাছে কন্টেন্ট ক্রিয়েশনই এখন আধুনিক বিনোদন, এ কথা অস্বীকার করা যাবে না। প্রকাশকরাও কেউ কেউ বলছেন মানুষ এখন আর হাসির গল্পের বই পড়ে না, কন্টেন্ট ক্রিয়েশনে ডুবে থাকে। আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশন যেন আত্মকেন্দ্রিক বিনোদনের অঙ্গ বলেই মনে হয়। কানে হেডফোন লাগিয়ে স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের মনে নিজে হেসে যাও, সুখ দুঃখ আনন্দ যত খুশি অনুভব করো। রিল দেখতে দেখতে মগজের শিরা উপশিরাগুলো পচন ধরে তো ধরু, তাতে ক্ষতি কী? কানে ছিপির মতো লাগানো আছে হেডফোন, তাতে বড়রা আপত্তি করলেও সেই উপদেশ কানে পৌঁছয় না। আমার এই বিষয়টি ঠিক ভালো লাগে না। সবাই একসঙ্গে মিলে যখন সিনেমা, নাটক, দূরদর্শন দেখি, রেডিও শুনি, আবেগ অনুভূতিগুলো পাশের মানুষগুলির সঙ্গে ভাগ করে নিতে পারি, তখনই বিনোদনের প্রকৃত আনন্দ খুঁজে পাই। সপ্তশ্রী মজুমদার বরাহনগর থেকে আমাদের এই বক্তব্য রেখেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আরও বেশ কিছু
আমাদের হোয়াটসঅ্যাপ।

মাসের, আমরা একবার দেখে নিই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে স্মার্টফোন এবং ইন্টারনেট সহজলভ্য হওয়ায় বিনোদন এখন মানুষের হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়া, শর্ট রিলস, কমেডি, গেমিং, রান্নাবান্নার লাইফস্টাইল সম্পর্কিত কন্টেন্ট দেখতে পাওয়া যায়। শুধু কি তাই, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন, ভ্রমণ, হাসির নাটক, মজার ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া যায় না আধুনিক বিনোদনের সবচেয়ে শক্তিশালী, কার্যকর ও যৌক্তিক মাধ্যম। ঠিক তাই আমি মনে করি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনই এখন আধুনিক বিনোদন। হোয়াটসঅ্যাপের পর আমরা একবার দেখব ফেসবুকের কার কি বক্তব্য আছে, তারপর আমরা একটা গান শুনব। ফেসবুকে আপনারা FM গোল্ডের পেজে চলে আসতে পারেন, সেখানে কিন্তু লিখতে পারেন আপনার বক্তব্য। দীনেশ নস্কর লিখছেন আমাদের ফেসবুকে, দীনেশ নস্কর বালি হাওড়া থেকে লিখছেন, কন্টেন্ট বা বিনোদন বলুন, বর্তমান যুগে প্রযুক্তি এত উন্নত করেছে, এর মধ্যে সীমাবদ্ধ নয় এখনকার ছেলেমেয়েরা। বেশ, এই বক্তব্য হচ্ছে দীনেশবাবুর। আপনার বক্তব্য আপনিও লিখতে পারেন SMS, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকে FM গোল্ডের যে পেজ, সেখানে কিন্তু আজকের যে পোস্টার আছে সেই পোস্টারেও আপনি লিখতে পারেন আপনার কথা, যে পোস্টার সেখানে লিখতে পারেন আপনারই কথা। এছাড়া ফোন করতে পারেন 0332248085, আর আমাদের SMS হোয়াটসঅ্যাপ নাম্বার 9903 05 9992। চলুন আমরা গানে চলে যাই, গানের পরে আসবো আপনাদের আরও কিছু বার্তা নিয়ে। গানে গানে ললিতাধর চৌধুরী।

আপাতত আপনাকে আমি গোলাপ ফুল দিতে পারছি না, কিন্তু যেটা দিতে পারি সেটা হচ্ছে আপনার বক্তব্যগুলো আপনাকেই শোনাতে পারি এবং বাকি বন্ধুদেরও যে বক্তব্য আপনারা লিখেছেন SMS, WhatsApp বা ফেসবুকের মাধ্যমে। এছাড়া ফোন এলে তো অবশ্যই ফোন ধরবো, কিন্তু চলে যাই SMS-এর ইনবক্সেও কিন্তু বেশ কিছু মেসেজ জমা পড়েছে। এবং কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখেছেন, মোবাইল হাতে চলছে শুটিং রিলস বা ভিডিও, একালের এই মডার্ন বিনোদন হিট যত অডিও, ক্যামেরার সামনে হাসিমুখ, এডিটে কত কারসাজি, কন্টেন্ট ক্রিয়েশনই এখন মিটেছে

নতুন কাজে। হাসি, গান আর ব্লগিংয়ের দুনিয়া রাত দিন এক করে নতুন তারকারা জায়গা করে নেয় লক্ষ মানুষের ঘরে। এই বক্তব্য রেখেছেন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে। চলে আসি পরবর্তী মেসেজে। বাউরিয়া বোলখালি থেকে শান্তনু ঘোষ লিখছেন, আমি বিনোদনের পক্ষে আছি আজকে শুধু আপনাকে। আচ্ছা বেশ বেশ, অনেক ধন্যবাদ। পরবর্তী বক্তব্য কি লিখেছেন, লিখেছেন শিল্পা কাড়ার মল্লিকপাড়া লেন থেকে লিখেছেন, আমার বাড়ির কাছে একটা মাঠে এখনও অনেক মানুষ মর্নিং ইভিনিং ওয়াক করতে এসে অপেক্ষা করে গল্প করার জন্য। এখানে লাফিং ক্লাবেও আছে, তাই সবার ক্ষেত্রে ঠিক সব একই নয়। বেশ, ওনার বক্তব্য শুনলাম। এবার চটপট চলে যাই বলুন আমরা হোয়াটসঅ্যাপে। বেশ কিছু হোয়াটসঅ্যাপ জমা হয়ে আছে, সেই হোয়াটসঅ্যাপগুলো পড়ব। যেমন কার্তিক মণ্ডল গ্রাম দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের বক্তব্য রেখেছেন। তিনি লিখেছেন, কন্টেন্ট ক্রিয়েশন এখন আধুনিক বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। ভিডিও, ব্লগ, পডকাস্ট ও শর্টস মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। সৃজনশীল মানুষেরা নিজেদের প্রতিভা সহজেই বিশ্বের সামনে তুলে ধরতে পারছে। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম নতুন প্রজন্মের বিনোদনের কেন্দ্রবিন্দু। কন্টেন্টের মাধ্যমে মানুষ শিক্ষা, তথ্য ও আনন্দ একসাথে পাচ্ছে। অনেক তরুণ এখন কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবেও বেছে নিয়েছে। এটি শুধু বিনোদন নয় বরং আত্মপ্রকাশের শক্তিশালী মাধ্যম। এই বক্তব্য লিখেছেন কার্তিক মণ্ডল সন্দেশখালী থেকে। চলে যাই আমরা টেলিফোনে। টেলিফোনে একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার, কে বলছেন? এই তো, এই আব্বুলিশ করে দিলে তো ভালো লাগে না। যাই হোক, চলে যাই পরবর্তী হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে কে লিখেছেন? আচ্ছা, আপনার শুভ সন্ধ্যা, প্রীতি শুভেচ্ছা, এইটা একটু লিখবেন না, তাতে যেটা হয় না মেসেজটা ছোট হয়ে যায়। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছেন, এখন দিন পাল্টেছে, বিনোদনের মাধ্যমও পাল্টেছে, পছন্দেরও বদল হয়েছে। ধৈর্য সহকারে আড়াই ঘন্টার মুভি বা আধা ঘন্টার সিরিয়ালের বদলে রিলসে ডুবছে সবাই। হাতে ফোন সবার, আনলিমিটেড ইন্টারনেট, আর এখানেই ডিজিটাল সমাজের বিনোদন। ছোট ভিডিও, ব্লগ, লাইভ স্ট্রিম কখনো শিক্ষামূলক, হাস্যকর ইত্যাদি জায়গা করে নিয়েছে মানুষের মনে। তবে সব কন্টেন্ট উপকারী হয় না, কখনো মনের ওপর নেগেটিভ প্রভাব ফেলার মতন কন্টেন্টও থাকে। তবে এই কথা মানতেই হবে, সব বয়সের কাছেই কন্টেন্ট ক্রিয়েশন এখন বিনোদনের একটা জায়গা করে নিয়েছে। বেশ, আরও একবার চেষ্টা করো, টেলিফোনে যদি কোনো বন্ধুর সাথে আমরা কথা বলতে পারি। নমস্কার। এ কী খেলা, কী ঝড় বৃষ্টির জন্য এরকম হচ্ছে জানি না। চলে যাই আমাদের পরবর্তী মেসেজে। প্রশান্ত প্রামাণিক বাওয়ালি বড়পোল থেকে লিখেছেন, আগে মানুষ টিভি দেখে বিনোদন করত, এখন মানুষ ফোনে বিনোদন করে। ছোট ছোট ভিডিও, রিল করে সবাই এগিয়ে যেতে চায় একে অপরের থেকে। প্রশান্ত প্রামাণিক বাওয়ালি বড়পোল থেকে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, এবং এই ধরনের বক্তব্য আমাদের ভীষণ পছন্দের, কারণ ছোট ছোট মেসেজ পড়লে অনেকের মেসেজ পড়া যায়। তপন কুমার সেন হালতু বাজার কসবা থেকে লিখছেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই যে গঠনমূলক মন্তব্য করছেন সমস্ত স্তরের মানুষ, যা আমাদের সমৃদ্ধ করছে। এবার বলি, কন্টেন্ট বহুলভাবেই প্রচারিত হয়, এখনকার সব বয়সের মানুষ প্রচুর সুযোগ পায় নিজের প্রতিভার বিকাশের। মনে পড়ে একটি গানের কথা বলছেন, যে সেই গানের কন্টেন্টের ওপর কী ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছে। একজন রান্না শেখান বেশ ছড়ার সাথে সরস কথোপকথন করে, এভাবেই কন্টেন্ট তৈরি হোক। তপন কুমার সেন হালতু বাজার কসবা থেকে। এক্স্যাক্টলি, কন্টেন্ট কিন্তু এখন যে জায়গাটা নিয়েছে, সেখানে কিন্তু আপনাকে যে খুব কিছু হাইফাই কিছু জিনিস নিয়ে বক্তব্য রাখতে হবে তা নয়। আপনি খুব হালকা চালে এমন কিছু বক্তব্য রাখলেন যে বক্তব্য হয়তো আপনার খুব ঘরোয়া ব্যাপার। ধরুন একজন গৃহবধূ, তিনি তার জীবন সায়নে এসে রান্নার ব্লগ করছেন, এবং বিভিন্ন ধরনের রান্না, এপার বাংলার রান্না, ওপার বাংলার রান্না করছেন। সেই মাসিমা পিসিমাকে আমরা দেখছি, এবং তার রান্নার যে রেসিপি, সেখান থেকে হয়তো বাড়িতে আমরা মাঝে মাঝে আবদার করি, আচ্ছা দেখে এটা একটু বানাও না, যদি দেখতে তো ভালোই লাগছে তাহলে আমরা একটু খাবো। আসলে কি বলুন তো, সব কিছু তো আমরা পারি না। আমরা যতটুকু পারি সেইটুকু পারার সাথে সাথে না পারার জায়গাটা আমাদের যেহেতু বড় থাকে, যখন দেখছি আপনি সেই জিনিসটা করছেন, কোথাও কিন্তু আমার ভালো লাগছে, এবং কোথাও আপনাকে দেখে আমি চেষ্টা করব আমার যেগুলো আমি করতে চাই সেটা যাতে আমি করতে পারি। এবং সেখান থেকেই
বিভিন্ন

0: आकाशवाणी FM गोल खांटी सोना।
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। PM সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। FM Gold।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে। বইবৃত্ত
1: আজ বইবৃত্ত নিয়ে আপনাদের সাথে আমি রাজর্ষী। আর বইবৃত্তকে আজকে একটু অন্যভাবে আমরা সাজিয়েছি, থাকছে তিনটে অংশ। এই 9:30 থেকে 10টার মধ্যে আমরা একটি বিষয় নিয়ে কথা বলব, 10:10 থেকে 11টা এবং অবশ্যই 11:10 থেকে 12টা। পরবর্তী অংশগুলোতে কী থাকছে সেটা একটু পরেই বলি। আপাতত এই ঘন্টায় আপনারা SMS, হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন আমাদের। ফোনে কী বলবেন? বলবেন আপনি নতুন বই কী পড়লেন সম্প্রতি। এমন হতে পারে যে আপনার কোনো পুরনো পড়া আরও একবার পড়লেন, বা একদম নতুন কোনো বই কিনে পড়লেন। সেই সমস্ত খবর দেবেন আপনি আমাদের SMS, হোয়াটসঅ্যাপ বা ফোন করে। আমাদের SMS আর হোয়াটসঅ্যাপ করার নাম্বার 9903059992, আর ফোনের নাম্বার 0332248 8085। নতুন কি বই পড়লেন সেই কথাই আপনি জানাবেন আমাদের ফোন করে, SMS বা হোয়াটসঅ্যাপ করে। আসলে বইকেই তো আমরা বলতে পারি তোমাকে চাই। এখনও অনেকের কিন্তু একটা মধ্যরাতের অভ্যেস আছে বইকে সাথে নিয়ে ঘুমানোর। এটা ঠিক মোবাইল স্ক্রোল করতে করতে ঘুমানোর অভ্যেস এখন অনেকের তৈরি হয়েছে, কিন্তু বই পড়তে পড়তে ঘুমানোর সেই অভ্যেসটাও কিন্তু অনেকে এখনও ছাড়েননি। আপনার কি খবর? আপনি কোন বই নতুন পড়লেন, নতুনভাবে পড়লেন, সে কথা জানাবেন আমাদের SMS, হোয়াটসঅ্যাপ বা ফোন করে। ফিরে আসছি পরমার গানের উপরে এবং তারপর কথা হবে আপনার সাথে।

0: এই গান যতবারই শুনি একটা অন্য ধরনের ফিলিংস আসে। আর আমাদের গান শুনতে শুনতে বন্ধুরা কিন্তু টেলিফোনে আসছেন, SMS হোয়াটসঅ্যাপের দরজাও আপনাদের জন্য খোলা আছে। নতুন বই কি পড়লেন? নমস্কার, কে আছেন? এই হচ্ছে সমস্যা, আপনারা ফোনে আসছেন আস্তে আস্তে কেন জানি না, তারপরে যখন কথা বলার সময় আপনারা চুপচাপ থাকছেন। আরও একবার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলা যায় কিনা দেখি। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য। আমি সম্প্রতি দুটি বই পড়লাম।
0: বলুন।
1: একটি 125টি গানের একটি বই, সলিল চৌধুরীর লেখা, এবং এই বইটি পড়ে খুব সমৃদ্ধ হলাম। সেখানে গণনাট্যর গান যেমন রয়েছে, তেমনি অনেক আধুনিক গানও রয়েছে। এবং সব থেকে ভালো লাগলো এই জন্য যে এই ধরনের বই আগে ব্রেদ কখনো পাইনি। এই প্রথম এই ধরনের বই ব্রেলে পেলাম, মানে নিজে পড়তে পারলাম, নিজে পড়া আর অন্যের পড়ে সেটা শোনার মধ্যে আসমান জমিন ফারাক হয়। সেই জন্যে আমি এই বইটা পড়ে অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। আরেকটি হচ্ছে বই, যেটা এটি একটি গল্প, এটা অভিক দত্ত চৌধুরীর যেখানে দেখিবে ছাই। এই গল্পটি আমার ভালো লাগলো, কারণ এখানে লেখক এই উন্নত প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ধরন যে পাল্টে যাচ্ছে সেই ব্যাপারটা তুলে ধরেছেন। যেখানে দেখলাম যে একটি মেয়েকে খুন করে তার মোবাইলটি রিসেট করে দেওয়া হয়েছে এবং অকুশল থেকে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশের তৎপরতা খুনি শেষ পর্যন্ত ধরা পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তিনি হার্ট ফেল করে মারা যান। তো আমার সব থেকে ভালো লাগলো এখানে এই যে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রফেশনাল কিলার যারা, তারা যে নিজেদেরকে সমৃদ্ধ করছেন, আমরা যদি সেই ব্যাপারে অবগত না থাকি তাহলে আমাদের অসুবিধায় পড়তে হবে। নমস্কার,
0: অনেক ধন্যবাদ। দুটি বইয়ের কথা বললেন বন্ধু, আপনারাও কিন্তু টেলিফোনে আসতে পারেন 2248808522132, 2248808585, আর SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903 05 9903 05 999 2 এই নাম্বারে। আর কথা বলতে বলতে আপনারা SMS হোয়াটসঅ্যাপ করছেন, অনেকে দেখি টাইপিং করছেন, বেশ ঠিক আছে আপনারা করুন। ততক্ষণ যখন সলিল চৌধুরীর কথা এলো তার সুরে গান শুনে ফিরে আসব, আবার আপনাদের সাথে কথা বলব। শুনছেন বইবৃত্ত 100.1 FM গোল্ডে।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM গোল্ডে।
1: শুনছেন বইবৃত্ত 9903059992 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এই নাম্বারে আপনারা এস এম এসও করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন পবিত্র মহেশতলা থেকে, তিনি লিখছেন যে তার সম্প্রতি যে বইটি পড়েছেন সেটি হচ্ছে সুপ্রতিম

0: সরকারের, আরও একবার গোয়েন্দা পীঠ এই বই পড়েছেন এবং সেখানে উনি বিভিন্ন ক্ষেত্রে যে সাম্প্রতিক বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা সেগুলোই কিন্তু উঠে এসেছে কাহিনী হিসেবে। এবং সেখানে রানাঘাটের একজন বয়স্ক ভদ্রলোক, তিনি ডিজিটাল অ্যারেস্টের যে ফাঁদে পড়েছিলেন সেই প্রতারণার ব্যাপারে বিশদভাবে লেখা আছে গল্পে এবং এই কথাই জানিয়েছেন আমাদের বন্ধু। আপনারাও কিন্তু জানাতে পারেন সম্প্রতি আপনারা কি বই পড়লেন, SMS হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, ফোন করতে পারেন 2248-8085 নাম্বারে। আসলে বই পড়ার অভ্যেস, যে কথাটা আমি বলছিলাম যে বই পড়ার অভ্যেসটা যখন আমাদের থাকে তখন কিন্তু মানে বই মেলা থেকে শুধু নয়, আমরা কিন্তু সমস্ত জায়গা থেকেই বই খুঁজি, কোথা থেকে বই পাবো, একটু নতুন ধরনের বই, নতুন ধরনের গল্প বা লেখার মধ্যে একটু বেশ নতুনত্ব কিছু থাকবে, সেগুলো যখন আমরা খুঁজে পেতে চেষ্টা করি তখনই কিন্তু আমরা পাই, এমন কিছু বই পাই যে বই হয়তো আমাদের সমৃদ্ধ করে। টেলিফোনে এক বন্ধু আছেন, দেখা যাক তিনি সম্প্রতি কি বই পড়লেন। নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন? না, আমি আমার কথাটাই শুনছি, সেটা বললে তো আর হবে না, তার কারণ হচ্ছে অনুষ্ঠান, আপনারা ফোন করবেন, SMS করবেন, আমাদের সমৃদ্ধ করবেন, এটাই আমরা আশা করি। কথা হচ্ছিল যে সম্প্রতি আপনারা কোন বই পড়েছেন, সেই বই নিয়ে আপনারা কথা বলবেন, SMS করবেন। তার থেকে আমি চলে যাই বরং আরও একবার টেলিফোনে, দেখা যাক কে আছেন। নমস্কার। হ্যালো, না আমি আমার কথাই শুনছি, সেটা আমি একবার শুনতে চাই না। SMS না, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সৌমি। সৌমি কোথা থেকে লিখেছেন সেটা লেখেনি, উনি লিখছেন যে উনি কৌশিক দাসের একটি বই পড়েছেন, জাহান্নামের কিসসা, সেই বইটি পড়েছেন এবং সেটা থ্রিলার বই এবং সেই থ্রিলার গল্পের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে উনি গল্পটি সংক্ষেপে বলেছেন, আমরা আর গল্পটা অবশ্যই ডিসক্লোজ করবো না, তার কারণে যারা পাঠক তারা পড়ুন। উনি লিখেছেন যে বিভিন্ন আমাদের মানসিক মনস্তত্ব নিয়ে যে কথা, সেই কথা কিন্তু এই বইতে আছে, জাহান্নামের কিসসা। আমরা আরও একবার চেষ্টা করবো টেলিফোনে কোনো বন্ধু আছেন কিনা দেখে নেওয়ার জন্য। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? হ্যালোটা শোনার জন্য আপনি, আমরা যদি আপনার ফোনটা নিই এতদিন পরেও শুধুমাত্র হ্যালোটুকু বলার জন্য আপনারা যদি ফোন করেন, কি আর বলি বলুন, অনুষ্ঠান করতে বসে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে গল্প করার জন্য, আপনাদের কাছ থেকে কিছু জানার জন্য, হ্যালোটা শুধুমাত্র শোনার জন্য না। নমস্কার। যাই হোক, হয়তো এটাও এক ধরনের বিনোদন না, আপাতত আমরা সেই বিনোদনে থাকবো না, বই আমাদের অবশ্যই একটা অন্য ধরনের বিনোদন, সেই বইয়ে আছি আমরা, বই বৃত্তে আছি, থাকবো রাতের 12টা পর্যন্ত, সঙ্গে আছি রাজশ্রী। আপাতত গান শুনবো অনিন্দর এবং গান শুনতে শুনতে চলে যাব সংবাদে, সংবাদের পর ফিরব রাত 10টা বেজে 10 মিনিটে। শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আগামী সোমবার সম্প্রসারিত হতে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ কালবৈশাখীর তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাদের পরিবার পিছু 4,00,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষিত রাখা ও দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা যে কোনো রাষ্ট্রের জনবিন্যাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ গুজরাটের ভুজে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর G7 এবং G13 এই দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, রাডার এবং আধুনিক বেড়া সহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থার কথা ঘোষণা করেন তিনি। এই নতুন মডেলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাশাপাশি স্থানীয় নাগরিক প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ায় দীর্ঘদিন ওই রাজ্য অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার শপথ গ্রহণের পরপরই বিএসএফ কে জমি দিতে সম্মত হওয়ায় ওই অচলাবস্থার অবসান হতে চলেছে।
1: हमारी सुरक्षा की सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंस। भौगोलिक परिस्थिति को हम बदल नहीं सकते, मगर जहां जमीन बॉर्डर बन फेंस बन सकती है वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है और कुछ जमीन तो देने का भी काम हो गया है।
0: শ্রী শাহ 6 দশক ধরে দেশের সীমান্তে দায়িত্ব পালনকারী বিএসএফ এর প্রশংসা করেন। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট 2 দফায় জনগণনার কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ সাংবাদিকদের জানান, প্রথম দফায় 1 থেকে 15 আগস্ট সেলফ এনিউমারেশনের কাজ চলবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ হবে। প্রথম পর্বে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় পর্বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে 21 দিন পপুলেশন এনিউমারেশনের কাজ চলবে। এদিকে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2,216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এদিকে রাজ্যের জনগণনা অধিকর্তা ডক্টর রশ্মি কমল জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। পাশাপাশি প্রথমবার সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে স্বগণনা বা সেলফ এনুমারেশনের সুযোগ। নবান্নে আজ ডক্টর কমল জানান, জনগণনা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে 2027 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। জনগণনার রেফারেন্স ডেট নির্ধারণ করা হয়েছে 2027।

মাসের পয়লা মার্চ। সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সকাল ১১টায় লোকভবনে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রীদের বহু প্রতীক্ষিত শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে নবান্ন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এবারের সম্প্রসারণে একসঙ্গে ৩৩ থেকে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং

0: সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলে উল্লেখ করেন তিনি। কৃষি ঋণ ও কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং কখনোই ঘটা উচিত নয়। তিনি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হবে। এই কাজ যাতে নির্বিঘ্নে হয় তার জন্য শ্রী প্রধান সকলের সহযোগিতা প্রার্থনা করেন। পড়ুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের উদ্বেগের বিষয়ে অবহিত, এক্ষেত্রে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে বলে তিনি স্বীকার করে নেন। সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ত্রুটির দায় নেওয়ার উপর জোর দিয়েছে। দুই বিচারপতি পি এস নরসিংহ এবং অলোক আরাধের একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানি হবে বলে জানিয়েছে। দিল্লি সরকার আগামী মাসের 21 তারিখে ডাক্তারিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 পরীক্ষার্থীদের জন্য দিল্লির ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সমাজমাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাদের বৈধ অ্যাডমিট দেখালেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 60 দিনের খসড়া সমঝোতা স্মারকপত্রের পর্যালোচনা করেছে। চিত্র পরিচালক অনিক দত্তের শেষকৃত্য আজ সম্পন্ন হয় কেয়ারতলা মহাশ্মশানে। বহু মানুষ ফুলমালায় তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। একটি প্রতিবেদন।
1: সময়টা রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরের বছর 2012। বাংলা চলচ্চিত্রে ভূতের ভবিষ্যতের জিজ্ঞাসা নিয়ে একরকম হই হই করে তার আত্মপ্রকাশ, ব্যঙ্গ, বুদ্ধিদীপ্ত হাস্যরস, সরাসরি অথবা তির্যক স্পষ্ট রাজনৈতিক ভাষ্য তার ছবির মূল আকর্ষণ। গত বুধবার দুপুরে পরিচালক অনিক দত্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে যায় সাংস্কৃতিক মহল। সকালে পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় নন্দনে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত সহ বহু বিশিষ্ট মানুষ, অভিনেত্রী বিধায়ক রূপা গাঙ্গুলি।
2: বারবার সরকারের তরফ থেকে অপমান করা হচ্ছে, ওর সিনেমাগুলোকে বন্ধ করানোর চেষ্টা, শোধটা তুলতাম কিন্তু ও সুযোগটা দিল না।
1: আশ্চর্য প্রদীপ বরুণবাবুর বন্ধু থেকে যত কাণ্ড কলকাতায়, সবখানেই তিনি হয়ে রইলেন অপরাজিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ দুপুরের পর কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে তীব্র গরম থেকে রেহাই মিললেও ঝড়ের তাণ্ডবে 7 জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে মৃত 7 জনের পরিবার পিছু পশ্চিমবঙ্গ সরকার 4,00,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।
3: সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিং করছে, পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আমরা 4,00,000 টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4,00,000 টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদেরকে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।
0: IPL ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 215 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে গুজরাট 5 ওভারে বিনা উইকেট হারিয়ে 59 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি।

গুজরাটের ভুজে তিনি আজ ভারত পাকিস্তান সীমান্ত সুরক্ষায় চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকালে 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে। বইবৃত্ত
1: চলে এলাম বইবৃত্তের দ্বিতীয় ঘন্টায়। প্রথমে বলেছিলাম অনুষ্ঠানকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। এই যে গানটি শুনছিলেন প্রতুল মুখোপাধ্যায়, গানের সুর শিল্পীর নিজের, আর গানের কথা, গানের কথা বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তার কবিতা আমার তো ভীষণ প্রিয়, আমি জানি আপনাদেরও ভীষণ প্রিয়। আজ এই ঘন্টায় আমরা থাকব কবিতায়, নানা সময়ের কবিতা এবং আধুনিক কবিদের কবিতা নিয়ে আজকের এই ঘন্টায় বইবৃত্তে। আপনাদের সাথে আছি আমি রাজশ্রী।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 FM गोल्ड। 100.1 FM गोल्ड।
4: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে।
5: শুনছেন বইবৃত্ত 100.1 FM গোল্ডে। আর কবিতায় যখন আমরা কবিতাকে ছুঁয়ে থাকার চেষ্টা করছি এই ঘন্টায়, আমাদের সাথে আছেন বিশিষ্ট সাহিত্যিক কবি শিবাশিস মুখোপাধ্যায়, এবং অবশ্যই আমাদের রেডিওর খুব আপনজন শিবাশিসদা। শিবাশিসদা কেমন আছো বলো?
6: খুব ভালো আছি।
5: খুব ভালো আছো?
6: তোমাদের সকলকে শুভেচ্ছা, আর যারা শুনছেন সকলকে আমার নমস্কার।
5: বেশ, আর এটা ঠিকই যে তুমি যখন থাকবে তখন কবিতা থাকবে, এবং কবিতায় যখন থাকবো আমরা অবশ্যই ভালো থাকবো। তাই তোমার কাছে প্রথমে একটু যদি প্রশ্ন করি, এই যে কবিতা লেখার ইন্সপিরেশনটা তোমার কাছে কে?
6: কবিতা আসলে আমরা ছোটবেলা থেকে না একটা ছোটদের সংগঠনে জড়িয়েছিলাম, সুখচর শিশু উদ্যান বলে, আমার সুখচরে বাড়ি। তো সেইখানে ছোটদের একটা পত্রিকা করতাম, সেইখান থেকে ছোটদের ছড়া লেখা আমার প্রথম শুরু। তখন আমার সঙ্গে হঠাৎ আলাপ হয়ে যায় ভবানী প্রসাদ মজুমদার, নিশ্চয়ই জানো, সবাই জানেন, একেবারে ছড়া সম্রাট, এই যুগের ছড়া সম্রাট ভবানীদার। কিছুদিন আগে তিনি মারা গেছেন। তো সেই সময় হঠাৎ ভবানীদার পাল্লায় পড়া, ছড়া লেখা শুরু, এবং হঠাৎ তখন সন্দেশ পত্রিকায়, আমি তখন কলেজে পড়ি, একটা ছড়া পাঠিয়ে দিই এবং সেটা প্রকাশিত হয়। তখন সন্দেশের সম্পাদক ছিলেন সত্যজিৎ রায়, নরেন্দ্র দাস এবং লীলা মজুমদার। সেই যে বেরোলো, সেই তখন থেকেই একটা লেখার নেশা মাথায় ঢোকে, এবং পরে তো কবিতা লিখেছি বেশি বয়সে, এবং কবিতা বেরিয়েছে।
5: যখন কবিতার কথা এলো, তোমার কবিতার বইয়ের একটু কিন্তু তোকে পাতা উল্টাতে হবে।
6: কবিতা কি পড়বো তাহলে একটা?
5: অবশ্যই। ধরো এই যে আজকে কলকাতার উপর দিয়ে একটা সেমি টর্নেডো চলে গেল, চারিদিকে আমরা যা দেখলাম তাণ্ডব, কয়েক মুহূর্তের মতো যেন সবকিছু এলোমেলো হয়ে গেল, একটা কালে মেঘা হতে হতে আমরা আবার একটু আলো ফুটলো।
6: সেই কালে মেঘা তোমরা এখনো মনে রেখেছো, আমার একটা কবিতা আছে কালে মেঘা। কালে মেঘা সেটা সবাই আবৃত্তি করেছেন, অনেক আবৃত্তিকাররা সেটা আবৃত্তি করেন, সেইটা। তা আমি একটা অন্য কবিতা খুলে রেখেছি, সেটাই পড়ি।
5: বেশ বলো।
6: আমার একেবারে প্রথম বইয়ের একটা কবিতা, খুব বড় কিছু না, ছোট্ট একটা কবিতা। একটি কবিতা সাদা কাগজেই লেখা, রুলটানা পাতা একটিকে লিখে রাখে। একটি কবিতা কুহুর বন্ধু কিকা, একটি কবিতা লিখেই শোনাবো তাকে। একটি কবিতা নিরীহ ও বেচারা, একটি কবিতা হ্যান্ডসাম ফাটাফাটি।

0: কবিতা ফুটকি ফুটকি তারা, একটি কবিতা বারো গ্লাসে কাটাকাটি, একটি কবিতা ফেটে পড়ে জল ঝরে, একটি কবিতা মেঘে ঢেকে দেয় দুপুর, একটি কবিতা কলেজের করিডরে, একটি কবিতা বিকেলে আসবি নূপুর, একটি কবিতা 9:05 ট্রেন ধরে, একটি কবিতা কবি তব মনোভূমি, একটি কবিতা লিখেছিলে মনে পড়ে বেকার লাইফে ছাত্রি পড়িয়ে তুমি।
1: আচ্ছা শিবাশিস দা, এই যে কবিতার ভাষাটা যত দিন যাচ্ছে চেঞ্জ হচ্ছে এবং কোথাও অনেক বেশি মানে বর্তমান সময় রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট সেটা কবিতায় বারবার ঘুরে আসছে এবং খুব তীক্ষ্ণভাবে কিন্তু কবি আমাদের সেই জায়গাটা তুলে ধরছেন। তুমি যখন লেখো, তুমি যখন কবিতা লিখতে বসো, তখন কি সেটা তোমার পেন অটোমেটিক আসে নাকি তুমি ভাবো যে এই প্রেক্ষিতেই আমাকে এটা লিখতে হবে কবিতা?
0: না সে তো বটেই, মানে কখনো কখনো সমাজের যে নানা রকমের মানে উচ্চাবচ অবস্থা, অনাচার, দুর্নীতি, এই সব কিছু নিয়ে তো কবিতা লিখতে হয়, লিখি। হ্যাঁ, কম বয়স থেকে লিখেছি, এখনো লিখি। এটা তুমি ঠিকই বলেছ যে নানা রকম সামাজিক ঘটনার অভিঘাতে কবিতা লেখা হয়, কবিতা আসে।
1: তোমাকে অনেকক্ষণ জাগিয়ে রেখেছি কিন্তু তোমাকে ফাইনালি গুড নাইট বলার আগে কিন্তু আরো একটা কবিতা শুনবো।
0: তাহলে একটা কাজ করি, আমি একটা ছোট্ট ছড়া পড়ি। হ্যাঁ,
1: বেশ বেশ বেশ,
0: খুব ছোট নয় কিন্তু রেডিও, তুমি মানে আমিও তো দীর্ঘদিন রেডিও
1: একদমই
0: একসঙ্গে তুমি আমি বসে অনুষ্ঠান করছি, এরকম হয়েছে। তো এই এই ছড়াটায় ক্রিকেট খেলা নিয়ে ছড়া, মানে এখন আমরা জানি IPL চলছে। হ্যাঁ, একটা নতুন বাচ্চা 15 বছরের ছেলে তাণ্ডব দেখছি আমরা টিভির ইয়েতে,
1: একদমই।
0: এই যে আগে আমরা রেডিও শুনতাম, এইসব পাল্টে যাওয়া নিয়ে একটা ছোট্ট ছড়া।
1: বেশ,
0: রেডিও রেডিও রিলে অজয় বসু, পুষ্পেন সরকার, মাঠে তখন বিশ্বনাথ আর সুনীল গাভাস্কার, ইডেন তখন সবুজ এবং 22 জনই সাদা, টেস্ট ক্রিকেটের খেলায় তখন শিল্পের মর্যাদা, রেডিও গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ঢুকলো ঘরে, বিশেন বেদির যুগ উড়ে যায় কপিল দেবের ঝড়ে, যুগের হাতে সময় কোথায় 50 ওভার ছুটে, ওয়ান ডে ক্রিকেট খেলেন কপিল, ওয়ান ডে খেলেন কপিল সচিন শ্রীকান্ত মারকুটে, বিশ্বকাপেও 50 ওভার, ইন্ডিয়া ভারত জেতে ট্রফি, একটা দিনেই খেলা খতম, এটাই ফিলোজফি, ব্ল্যাক এন্ড হোয়াইট পাল্টে যখন এলো কালার টিভি, পালা বদল 20 ওভার ঝলমলে পৃথিবী, 20 ওভার রঙিন তখন, রঙের কথাই বলি, জিম থেকে বেরোলেন ব্যাটার বিরাট কোহলি, তারও তো দিন ফুরিয়ে এলো, কি হবে কাল তবে, ক্রিকেট বংশ সূর্যবংশী নতুন বৈভবে।
1: বাহ,
0: এই আর
1: দারুণ দারুণ, তোমার কবিতা শুনতে শুনতে মনে হলো আমি যেন স্ক্রিনে দেখতে পাচ্ছি পুরো খেলাটা। অনেক ধন্যবাদ শিবাশিস দা, আমরা একই পরিবারে তাই জন্য ধন্যবাদ আমরা বলছি, মানে বলাটা উচিত না, একদমই। খুব ভালো লাগলো গো, ভালো থেকো, শুভরাত্রি।
0: ধন্যবাদ তোমাকে, শুভরাত্রি।
1: আসলে শুভরাত্রিটা কিন্তু আপনাদের জন্য না, শিবাশিস দাকে শুভরাত্রিটা বললাম ঠিকই কিন্তু আপনাদের জন্য কিন্তু শুভরাত্রি না, আমরা 12টা পর্যন্ত আছি আর এই ঘন্টায় আমরা ভীষণভাবে কবির সাথে থাকবো, কবিতায় থাকবো।

এ হরিহরণ, এ হরিহরণের কণ্ঠে আমরা গান শুনলাম, আর আপনি শুনছেন বইবৃত্ত 100.1 FM গোল্ডে। আর আপনার সাথে আছি আমি রাজশ্রী। আর বইবৃত্তে এখন আমরা কবিতা নিয়ে কথা বলছি, যে কবিতা আপনাদেরকে ছুঁয়ে গেছে, হয়তো অনেক পুরনো পড়া কবিতা বা নতুন কোনো কবিতা আপনাকে ছুঁয়ে গেছে। এ শহরে ঈশ্বরের সভা হবে, তাই ছেঁড়া কাঁথা ছুঁড়ে ফেলে পড়েছে সে নকশা পাশ শাড়ি, খোঁপায় গুজেছে লাল নীল ফুল। রাতভোর না হতেই ফুটপাতের উলঙ্গ ছেলেরা বিদেশ গিয়েছে। চেনা কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের চেনা কবিতা, আরও একবার আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনিও আপনার পছন্দের কবিতার লাইন আমাদের সাথে ভাগ করতে পারেন, যেটা হয়তো আপনাকে ভাবায়, আপনাকে ছুঁয়ে ছুঁয়ে থাকে। আমরা ফিরে আসব আরও এক কবির সাথে কথা বলার জন্য আজ বইবৃত্তে। তার আগে গানে গানে লোপামুদ্রা মিত্র।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে।
1: আপনাদের একটু আগে বলছিলাম না যে আরও এক কবির কাছে চলে যাবো। আসলে কবিতা শোনার যে নেশা, কবিতা পড়ার যেমন নেশা, তেমনি কবিতার কবির কাছ থেকে শোনার নেশা, সেই নেশা কিন্তু আমার একটু আছে। তাই বারবার কবিতার নক করি যে

0: একটু কবিতা শুনবো? আমাদের সাথে আছেন বিশিষ্ট কবি ফুল্লরা মুখোপাধ্যায়। ফুল্লরা, কেমন আছো বলো?
1: এই তো চলে যাচ্ছে, তুমি কেমন আছো?
0: আমি এই ঝড় বৃষ্টিতে ভালো আছি।
1: আজকে ঝড় ঝড় বৃষ্টি সবাই তো চাইছে এত গরমের মধ্যে।
0: আর কবিরা একটু ঝড় বৃষ্টি মানে বেশি চাই না?
1: আমরা একটু বৃষ্টিটা বেশি চাই, ঝড়টা নয়। কারণ ঝড় ঝড়টা তো লেগেই থাকে জীবনে, একটু বৃষ্টি হলে মন্দ হয় না।
0: মন্দ হয় না বলো? তাহলে একটু বৃষ্টির কবিতা কি হবে আজকে?
1: একদম প্রথম যে কবিতাটা শোনাবো ওটা বৃষ্টি নিয়েই, আকাশ নিয়ে। তো ওটাই শোনাই,
0: আগে কবিতা শুনে তারপর আমরা গল্পে ঢুকবো, ঠিক আছে?
1: একদম একদম।
0: বেশ,
1: এতটুকুই চাওয়া ছিল শুধু, বৃষ্টিগুলো তোমার নামে ঝরুক, ঝর্ণা পাহাড় তোমার নাম ডেকে, তোমার চোখে দিঘির আলো পড়ুক। এত চাওয়া শেষ হলো কাল রাতে, বললে যখন মেঘের বুকে বাঁচো, সকালবেলা দেখছি জানলা খুলে তুমি তুমি সবটা আকাশ হয়ে আছো।
0: বাহ, দারুণ দারুণ। আচ্ছা, এইখানে যে কবি তার প্রেমকে নিবেদন করলেন, তার মানে কবিরা বেসিক্যালি খুব রোমান্টিক হয়, তাই তো?
1: একদমই একদমই।
0: মানে আমরা যে রোমান্টিক হতে পারলাম না, তাই জন্য আমরা কবিও হতে পারলাম না, এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি।
1: বাঙালি মাত্রই তো একটু সামান্য কবি তো, কবি কবিতা নিয়েই জন্ম হয় বোধহয় বাঙালিদের। দুটো লাইনের লেখা প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো,
0: মানে এটা বাঙালিদের জন্মগত প্রতিভা।
1: কিন্তু ছোটবেলা থেকে লেখাটা, মানে কলমটা আমার হাতের সঙ্গে ছিল, আমার মনের সঙ্গে ছিল। সেই জন্য একদম ছোট্টবেলায় যখন বাক্য রচনা করতাম তো তখন একটু অন্যরকমের মানে লিখতাম আর কি। তো সেখান থেকে আমার স্কুলের যারা দিদিমণিরা ছিলেন, টিচাররা ছিলেন, তো তারাই তখন বুঝতে পেরেছিলেন যে একটু হাতে হয়তো লেখা আছে। আর বিশেষ করে আমার বাবা আমাকে খুবই উৎসাহ দিতেন এবং আমাকে বারবার বলতেন যে কোনো একটা টপিক দিতেন যে এই এই বিষয়টার উপরে তুমি লেখো, এই বিষয়ের উপরে ছন্দ মিলিয়ে একটু লেখো তো দেখি। তো এইরকম লেখা অভ্যেস হতে হতে কখন যেন সব পুরো জীবনটাই কবিতা যাপনের মতো হয়ে গেল আর কি।
0: একদমই। যখন তুমি বড় হচ্ছ, বিভিন্ন ধরনের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, কবিতারও তো চেঞ্জ আসছে সেখানে।
1: একদমই একদমই।
0: এখন এই বয়সে এসে বা জীবনের একটা জায়গায় এসে, একটা ম্যাচুরিটিতে এসে, তোমার পেছন দিকে যখন তুমি তাকাও তোমার জীবনে, যে প্রথম দিকের কবিতা বা এই যে জার্নিটা কিভাবে দেখো?
1: আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে, এটা আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা, মানে কবিতার কোন রকম কিছু পরিবর্তন সেভাবে হয় না। যখন যেরকম কলম হৃদয়, বিশেষ করে তারপরে অবশ্যই মস্তিষ্ক, যেভাবে একজন কবিতাকে, একজন কবিকে চালনা করে কবিতা লেখার জন্য, তো কবি সেইভাবেই কিন্তু চালিত হন। সেটা সময়ের সাপেক্ষে, আমার এখন পুরনো কবিতা পড়লে অনেক সময় মনে হয় যে সেটা কাঁচা, কিন্তু আমার মানে আমার আর একটা দিক দিয়েও মনে হয় যে সেই লেখাটাকে কাঁচা বলা চলে না। অনেকেই বলেন যে আমার পুরনো লেখা ভীষণ কাঁচা, এখন আমার লেখা অনেক অনেক বেশি গাঢ় হয়েছে, অনেক বেশি কংক্রিট হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই কাঁচা কিংবা গাঢ় বলে কিছু হয় না, কাঁচা পাকা কিছু হয় না। যখন যেভাবে হৃদয় মস্তিষ্ক একজন কবিকে চালনা করতে পারে এবং সেই সময়টাকে ধরে তুলতে পারে, সেটাই হচ্ছে কবির চালনা। তো এইভাবেই আর কি চালনা হয়।
0: একদিন আমরা সেই কাঁচা ফুল্লরাকে পেয়েছি বলেই তো আজকে ম্যাচিওর ফুল্লরাকে পাচ্ছি, তাই না?
1: হতে পারে হয়তো, তুমি তো সেই কাঁচা ফুল্লরা সময় থেকে আছো, অনেক দিনের বন্ধুত্ব আমাদের।
0: একদমই। আর যখন বন্ধুত্বের কথাই এলো, তাহলে আজকে তোমাকে শুভরাত্রি বলার আগে একটা বন্ধুত্বের কবিতা বা বন্ধুকে নিয়ে কবিতা।
1: আচ্ছা বেশ, তাহলে আমার কোনো বন্ধুর ধরো জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে ওর জন্মদিনের মুখ এই কবিতাটাই তাহলে আমি পড়ে শোনাচ্ছি।
0: বেশ।
1: আরব সাগরের বুক চিরে নীল সোনালী রঙের ঢেউ তুলে একটা শান্ত জাহাজ ছুটে আসছে আমার শহরে। সে জাহাজের মাস্তুলে লেগে আছে আমার বন্ধুর, আমার প্রেমিকের ঘুম ভাঙা সকালের চোখ, ওর জন্মদিনের মুখ। আমি লক্ষ যোজন দূরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি দেবদারু গাছের ছায়া ঘেরা পথে। রোজ বিকেলের আকাশ ভাঙা আলো জড়িয়ে ধরে সিঁড়ির দুধার, গড়িয়ে পড়ে আমার ফোটা ঘাম ওর জন্মদিনের আলোয়। আকাশের রামধনু নুয়ে পড়া সন্ধেবেলায় আমি শুনতে পাই জাহাজের ভোঁ, ঝেমেরা ভাঙতে ভাঙতে এগিয়ে আসে আমার জানলার ধারে।

0: ফলাদ শব্দে শোনায় আমার বন্ধুর কথা, আমার প্রেমিকের কথা। কবিতার খাতার উন্মুক্ত শরীরে পড়ে থাকে আমার কোলে। জাহাজের সাইরেন কানে আমার প্রেমিক পাড়ি দেয় অন্য কোথাও, আবার কোন দেবদারু গাছের ডালে মুখ দেখতে পাওয়া ছায়ারা কথা বলে জন্মদিনে। আর আমার বন্ধুর আমার প্রেমিকের শান্ত জাহাজ ছুটে চলে আরব সাগরের বুক চিরে অন্য কোথাও, অন্য কোথাও, অন্য কোনো দিনে।
1: দারুণ দারুণ ফুলরা, অনেক ধন্যবাদ, তোমাকে অনেকটা রাত পর্যন্ত জাগিয়ে রাখলাম,
0: অনেক ধন্যবাদ।
1: এবং আমাদের একটা অন্য জান কোথাও তুমি নিয়ে গেলে তোমার কবিতার মাধ্যমে, অনেক ধন্যবাদ।
0: অনেক অনেক বড় পাওনা হলো এটা আমার আজকে।
1: ভালো থেকো, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
1: কথা বললাম ফুলরার সাথে, আর ফুলরার কবিতার রেশ নিয়ে আমরা চলে যাই গানে।
2: আইনা দেখ কে বলে ইয়ে সমরনে ওয়ালে আব তো বেমৌত মরেঙ্গে মেরে মরনে ওয়ালে।

নিদা ফাজলির কথায় এবং আদেশ শ্রীবাস্তবের সুরে জগদীশ সিং এবং আশা ভোঁসলের কণ্ঠে গান শুনছিলাম। আর গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ি বলছে রাত 10:52 হয়ে 30 সেকেন্ড। শুনছেন বই বৃত্ত 100.1 FM গোল্ডের, সঙ্গে আছি রাজশ্রী। আজ আমরা এই ঘন্টায় কথা বললাম দুই বিশিষ্ট কবির সাথে, শিবাশিষ মুখোপাধ্যায় এবং ফুল্লরাম মুখোপাধ্যায়ের সাথে। এবং কবির সাথে কথা বলতে বলতে, তাদের কবিতা শুনতে শুনতে কখন যে সময়টায় আমরা পার করে এলাম আমাদের খেয়াল নেই। আমরা ফিরবো আবার রাত 11:10, তখন একটু অন্য ধরনের কথা এবং একটু অন্য ধরনের সাহিত্য চর্চা হবে সেই ঘন্টায়। সঙ্গে আছি রাজশ্রী, শুনব শুভমিতার গান। ফিরছি রাত 11:10।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে।
1: শুনছেন বইবৃত্ত 100.1 FM গোল্ডে। সঙ্গে আছি আজ আপনাদের সাথে রাজশ্রী। এই ঘন্টায় আমরা কথা বলবো শিশু সাহিত্য নিয়ে। আমাদের ছোটবেলার বিভিন্ন শোনা গল্প, যে গল্প আমরা ঠাকুমা দিদিমা বা মা মাসির কাছে শুনতাম, হয়তো শুনতে শুনতে ঘুমোতাম, একটা রূপকথার দেশে চলে যেতাম, তেমন কিছু গল্পের কথা আজ আপনারা আপনাদের স্মৃতিচারণ করবেন SMS, হোয়াটসঅ্যাপ বা ফোনে। আমাদের নাম্বার 2248 8085, SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার 9903 05 9992। চলে আসুন আপনারা SMS, হোয়াটসঅ্যাপ বা টেলিফোনে, বলুন আপনাদের সেই ছোটোবেলায় শোনা গল্প, যে গল্প এখনও আপনি হয়তো যখন একটু একা থাকেন ভাবেন, মনে মনে হাসেন, শিহরিত হন, তেমনই কিছু গল্পের কথা আজ বইবৃত্তের এই ঘন্টায়।

আমার হাতে এখন শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি। ছোটবেলায় এই বই আমরা সবাই পড়েছি। চলুন আজ বইবৃত্তে শুনব কিছু গল্প। গল্প শিয়াল পণ্ডিত। এক যে ছিল শিয়াল, তার বাপ দিয়ে ছিল দেয়াল, তার ছেলে সে কম বা কিসে তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোঁফে চারা দিয়া শিয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল। চিচি পোকা ঝিঁঝি পোকা রাম ফরিংয়ের ছা কচ্ছপ কেন্নর হাজার পা কেঁচো বিছে গুবরে আশুলা ব্যাং কাঁকড়া মাকড়া এই এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া, পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের সাড়ায়। সটির বনে দিন রাত হট্টগোল, দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল তাই তো সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে। কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল। ছেলেরা অঞ্জি ক খ পড়ে। শিয়াল বলিল, কুমির মশাই দেখেন কি, সাত দিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজ গজ ধনুর্ধর হইয়া উঠিবে। মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল। পণ্ডিত মহাশয় পড়ান রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান। এই রকম করিয়া ছয় দিন গেল। কুমির ভাবিতেছে, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজ গজ ধনুর্ধর হইয়া আসিবে, আজ একবার দেখিয়া আসি। ভাবিয়া কুমিরানীকে বলিল, ওগো ইলিশ হলিশের চচ্চড়ি রুই কাতলার গড়গড়ি চিতল বোয়ালের মরমরি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। বলিয়া কুমির পুরনো চটের থান ছেঁড়া জালের চাদর জেলে ডিঙ্গির টোপর পরিয়া এক গাল শ্যাওলা চিবাইতে চিবাইতে ভুড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত। পণ্ডিত মশাই পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে। তড়ি ঘড়ি উঠিয়া পণ্ডিত মহাশয় বলিলেন, আসুন আসুন বসুন বসুন, হ্যারে গুপরে তামাক দে, আরে ফরিঙ্গে নসির ডিবে নিয়ে আয়, হ্যারে কুমির সুন্দরেরা কোথায় গেল রে, বসুন বসুন আমি ডাকিয়া নিয়ে আসি। গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া সাতবার দেখাইল। বলিল, কুমির মশাই এত খাটিলাম খুটিলাম আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন, সব ছেলেই বিদ্যা গজ গজ হইয়া গিয়াছে, আর একদিন থাকলেই একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে। কুমির বলিল, আচ্ছা আচ্ছা বেশ তাহাই হইবে। বোকা কুমির খুশি হইয়া চলিয়া গেল। পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জলযোগ সারিয়া পাঠশালা পুটশালা ভাঙিয়া পলায়ন। পিট্টান তো পিট্টান, কুমির আসিয়া দেখে পড়ুয়ারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নাই, সটির বন খালি। কুমির তখন সব বুঝিতে পারিল। গালে চর মাথায় চাপড় হাপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল, আচ্ছা পণ্ডিত দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না, আর কি খালে যাবি না, ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। বইবৃত্ত 100.1 FM গোল্ডে।
1: রাত 11:28 হয়ে 56 সেকেন্ড, শুনছেন 100.1 FM গোল, শুনছেন বইবৃত্ত, সঙ্গে আছি রাজর্ষী। আর আজ এই সময় আমরা কথা বলছি আমাদের ছোটবেলায় শোনা সেই সমস্ত শিশু সাহিত্য নিয়ে। আমাদের সাথে টেলিফোনে এক বন্ধু আছেন, 2248-8085। নমস্কার, কে আছেন?
2: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ, মহেশতলার কোথায় থাকে?
2: আজকের টোটাল অনুষ্ঠানটা রাজশ্রীরা খুব ভালো হচ্ছে, প্রথম দিকে কবিতা নিয়ে প্রচন্ড কথা বলেছেন, আমি নিজে সাহিত্য স্টুডেন্ট, তো একটা কথা বলবো যে ছোটবেলা থেকে যে সমস্ত ছোট গল্পগুলো সেই সময় পড়েছি তার মধ্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি আর বিড়ালের কথা, এই গল্পটা ভীষণভাবে সেই সময় ভালো লেগেছিল। পরবর্তীকালে অনেক গল্পই পড়ার সুযোগ হয়েছে, রবীন্দ্রনাথ বলুন বা আরো সুকুমার রায় বা অন্যান্য অনেকের অনেক কিছু পড়ার সুযোগ হয়েছে, কিন্তু ওই যে ছোটবেলায় প্রথম ক্লাস থ্রিতে উঠে যখন ওই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি আর বিড়ালের কথা সেই নতুন বই ঘাঁটতে ঘাঁটতে শুরুতেই যখন ওই গল্পগুলো বা আরো অন্যান্য যে সব ছোট গল্পগুলো ওই পাঠ্যপুস্তকে তখন ছিল, কিশলয় বলে তখন একটা বই ছিল যেখানে এই ধরনের গল্পগুলো পড়ানো হতো, কিন্তু এখন তো বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এখন অনেক আধুনিক সাহিত্য এসে গেছে, কিন্তু সেই ছোট গল্পের যে একটা মানে তখনকারের যে ভালো লাগা ভালোবাসা এই জিনিসটা এখনো আমাদের মনের মধ্যে।

0: গেঁথে আছে। তো ছোট গল্পের একটা,
1: অনেক ধন্যবাদ, আপনারাও কিন্তু এইভাবেই ফোন করতে পারেন 2248085 এ, বা আপনারা SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে। কথা হবে তবে তার আগে গানে গানে অনুক ঘোষাল।

0: ঠান্ডা কিন্তু পড়েছে, যাই বলুন তাই বলুন, বৃষ্টিটা যা হয়েছে তাদের একটু ঠান্ডা ঠান্ডাই কিন্তু লাগছে। আর আমরা ছিলাম শিয়াল পণ্ডিতের কথায়। আচ্ছা শিয়াল পণ্ডিতের কি হলো সেটাও তো জানতে হবে।
1: কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল। কদিন যায় শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে প্রাণান্তেও জলটিতে পা ছোঁয়ায় না। শেষে পেটের জ্বালা বড় জ্বালা, তার ওপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায় পয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধীরিং ধীরিং নাচে। আর কি সয়, সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ যাক মান জলে দিল ঝাঁপ। আর কোথায় যায়, ছত্রিশ গণ্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল। টানাটানি হুড়োহুড়ি পণ্ডিত এক নল খাকড়ার বনে গিয়া উঠিলেন। অমনি এক নলের আগা ভাঙিয়া হাসিয়া পণ্ডিত বলিল, হা কুমির মশাই এত বোকা তা তো জানতাম না, কোথায় বা আমার ঠ্যাং কোথায় বা লাঠি। ধরুন ধরুন লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন, কুমির

ভাবিল, এ লাঠি ধরিয়াছি, ধর ধর, ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল। নল ছাড়িয়া দিয়া পণ্ডিত তিন লাফে পার, কুমির মশাই হক্কা হুয়া, আবার পাঠশালা খুলিব, ছেলে পাঠাইও।

0: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM গোল্ডে।
1: শুনছেন বইবৃত্ত, আপনাদের সাথে আছি আমি রাজর্ষী, আর আপনারা ফোন করছেন 2 2 4 8 8 0 8 5, আর SMS আর হোয়াটসঅ্যাপ করছেন 9903 05 999 2 এই নাম্বারে। চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের বন্ধু সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, লিখছেন, ছোটবেলায় ঘুম না এলে মা লাল কমল নীল কমলের গল্প শোনাতেন, আলিবাবা ঠাকুমার ঝুলি এই সব গল্প বলে ঘুম পাড়াতেন, ঘুমিয়ে পড়তাম। তারা থেকে গেলে বলতাম তারপরটা বলো। এখন সেসবই স্মৃতির খাতায় বন্দি হয়ে গেছে। খুব ভালো লাগছে অনুষ্ঠান, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়ের এই বক্তব্য, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। এবং অবশ্যই কোথাও আজকে রাতে আপনারা স্মৃতিচারণ করছেন, শুনতে ভালো লাগছে। কে আছেন টেলিফোনে? নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: অনেকদিন পরে মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
1: হ্যাঁ বলুন।

0: আজকে তোমার বৈবিত্য অনুষ্ঠানটা সত্যি খুব ভালো হচ্ছে। আমি শুনি মাঝে মাঝে, কিন্তু হয়তো পুরোটা শুনি না, কিন্তু আজকে পাঁচ থেকে শুনছি, প্রথম থেকে একটা অন্যরকম আরম্ভ হয়েছে আর সত্যি খুব ভালো লাগছে। আর আমি বলছি যে আমার ছোটবেলা থেকে খুব প্রিয় ঠাকুরমার ঝুলি, আমি একই গল্প বারবার শুনতে চাইতাম বাবা মা দিদি দাদাদের কাছ থেকে। আর আমি ঠাকুরমার ঝুলি যখন বড় হলাম আমি, তখন আমি প্রচুর বাচ্চাকে প্রেজেন্ট করেছি, ওটা আমার খুব প্রিয় বই। আজকে অনুষ্ঠান দারুণ হচ্ছে,
1: বেশ অনেক ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাই গানে, জপমালা ঘোষের কণ্ঠে গান শুনবো।

0: ছাইকুর কুর করতে করতে শিয়াল পণ্ডিত কোথায় গেল? গল্পটা যেন কোথায় ছিল চলুন আবার শিয়াল পণ্ডিতের কি হাল সেটা একটু শুনে নি।
1: আবার দিন যায়, শিয়ালের আর লেজটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি আঁটিয়া শটান লেজ

রোদ মুখে হাঁ ঢেকি অবতার হইয়া কুমির খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রহিল। শিয়াল পণ্ডিত সেই পথে যায়, দেখিল বাস কুমির তো মরিয়াছে, যাই শিয়ালটিকে নিমন্ত্রণ দিয়ে আসি। কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দেহ, গোঁফে তিন চারা দিয়া দাঁত মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে, আহা বড় সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে গেল গো, আচ্ছা লোকটা যে মরিল তার লক্ষণ কি? হুঁ হুঁ, কান নড়বে পটাপট, লেজ পড়বে চটাচট, তবে তো মরা, এ বেটা এখনো তবে মরেনি। কুমির ভাবিল, কথা বুঝি সত্য, কান নাই তবু কুমির মাথা ঘুরাইয়া কান নাড়ে, চট চট চট লেজ আছাড়ে, দূরে ছিল কতকগুলি রাখাল। ওরে ওই যে কুমির ডাঙায় এলো, যে বেটা সেদিন বাছুর খেলো, কাস্তে লাঠি ইট পাটকেল ধরাধর পড়ে, হই হই রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পিছনে লাগিয়া গেল। শিয়াল পণ্ডিত তিন ছুটে চম্পট, হক্কা হুয়া কুমির মশাই নমস্কার, এবার পালাই।

0: ছোটবেলার গান, এবং সেই ছোটবেলার গানের সাথে অনেক অনেক স্মৃতি। আমাদের সাথে টেলিফোনে এক বন্ধু আছেন, দেখা যাক কে আছেন। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, বৈবিত্যের অনুষ্ঠানটা ভালো হচ্ছে, আর আমার যেটা দাদা এটা হচ্ছে জীবনানন্দ দাশের যে কবিতাগুলো ছিল।
0: কবিতা থেকে শিশু সাহিত্যে চলে এসেছি, আর আপনারা অবশ্যই অনুষ্ঠান শুনছেন আমি জানি। চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর গড়িয়া থেকে। তিনি লিখছেন, ছোটবেলার গোপাল ভাঁড় ভালো লাগতো, বড় চমৎকার হাসি ঠাট্টা লেগে থাকতো, মনে পড়লো আজ আবার, কোথায় যেন হারিয়ে গেল মজার সেই সব কাহিনী, মুঠো ফোন সব কেড়ে নেবে এমন কিন্তু ভাবিনি। এই কথাই লিখেছেন আমাদের বন্ধু। আপনারাও কিন্তু বিভিন্নভাবে আমাদের ফিডব্যাক জানাচ্ছেন, আপনাদের মতামত জানাচ্ছেন। আর যখন জানতে আবার চলে যাই সেই শিয়াল পণ্ডিতের কাছে। কিন্তু শিয়াল পণ্ডিত কি করলো বলুন তো, আলটিমেটলি তার কি হলো, চলুন শোনা যাক। অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের ক্ষেতে ঢুকিলেন, ক্ষুদায় পেটটি আনচান, মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটলো কাঁটা, হ্যাচ হ্যাচ হ্যাচ ফ্যাচ ফ্যাচ ফ্যাচ।

মোটেই কিছু না, রক্তে ভেসে গেল গাটা। শেষে কাজু যাব হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন। নরসুন্দর, নরেশ সুন্দর, ঘরে আছো হে? বাইরে একটু এসো রে ভাই, নরুন খানা নে। নাপিত বড় ভালো মানুষ ছিল, নরুন লইয়া আসিয়া বলিল, কে ভাই শিয়াল পণ্ডিত? তাই তো, এ কি, আহা নাকটা তো গিয়াছে। দুফোঁটা চোখের জল ফেলিয়া ফুপিয়া ফুপিয়া শিয়াল কহিল, ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে, তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়াল, মন গলিল, বলিল, বসো বসো, কাঁটা খুলিয়া দিতেছি। একে হলো আর, শিয়ালের নাক কেটে গেল কাঁটা বের করতে বার। উয়া উয়া হুয়া হুয়া কে কে, ওরে হতভাগা গাজী পাষণ্ডে নাপতে, দেখ তো কি করেছিস, দে বেটা আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয় থতমত বলিল, দাদা বড় ভুল চুক হইয়া গিয়াছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যাই। শিয়াল বলিল, আচ্ছা যা যা হইবার তা তো হইল, তবে তোর নরুনখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। কি করে, নাপিত শিয়ালকে নরুনখানা দিল। নরুন লইয়া শিয়াল বলিল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায়, দেখিয়া কুমোর বলিল, কে হে বট ভাই, কে যাচ্ছ, মুখে ওটা কি? শিয়াল বলিল, কুমোর ভাই তাই না, ও একটা নরুন নিয়া যাচ্ছি। কুমোরের একটা নরুনের বড় দরকার, বলিল, তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন। পরখ করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল। কুমোর বলিল, আহা। চটিয়া শিয়াল কহিল, আগে কুমোরের পো, সেটি হবে না, ভালো চাও তো আমার নরুনটি জোড়াইয়া দাও। সে গায়ে কামার নাই, নিরুপায় হইয়া কুমোর বলিল, এখন কি করি ভাই, মাফ না করিলে যে গরিব মারা যায়। শিয়াল বলিল, তবে একটা হাঁড়ি দাও। কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিল। হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল। এক বিয়ের বর চায়, বোম পটকা আতশবাজি ছুড়িতে ছুড়িতে সকলে চলিয়াছে। অন্ধকারে কে জানে এক পটকা ছুটিয়া গিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল, হাঁড়িটি ফাটিয়া গেল। দু চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল, কে হে বাপু, বড় তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাও নাই, ভালো চাও আমার হাঁড়িটি দাও। বর ভেবা চাকা খাইয়া গেল। সকলে বলিল, মাফ করো ভাই, মাফ করো ভাই, নইলে আমরা তো সব মারা যাই। শিয়াল বলিল, সেটি হবে না, কোনেটিকে আগে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কোনেটিকে শিয়ালকে দিল। কোনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিল। এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল, ঢুলি ভাই, ঢুলি ভাই, তোমরা কজন আছো, আমি বিয়ে করিব, সব ঢোল বায়না করো দেখি, কোনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুদ বাড়ি চলিলাম। ঢুলি ঢোল বায়না করিতে গেল, শিয়াল পুরুদ বাড়ি চলিল। ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে, কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির ওপর পড়িয়া গিয়া কাটিয়া দুই খান হইয়া গেল। ভয় ঢুলি বউ কোনের দুই টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল। পুরুত নিয়া আসিয়া শিয়াল দেখে কোনে নাই, ভালো চাও তো ঢুলি বউ, কোনেটি এনে দাও। ভয় ঢুলি বউ ঘরে উঠিয়া বলে, ওমা কি হবে গো। শিয়াল বলিল, সে সব কথা থাক, ঢুলির ঢোলটা দাও তো ছাড়িয়া দিচ্ছি। ঢুলি বউ ভাবিল, বাঁচিলাম, তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল। ঢোল নিয়া গিয়া শিয়াল এক তাল গাছের ওপর উঠিয়া বাজায় আর গায়।
টাক ডুমা ডুম ডুম, বেগুন খেতে ফুটলো কাঁটা, টাক ডুমা ডুম ডুম, কাঁটা খুলতে কাটলো না, টাক ডুমা ডুম ডুম, নাকুর বদল নরুন পেলাম, টাক ডুমা ডুম ডুম, নরুন দিয়ে হাড়ি পেলাম, টাক ডুমা ডুম ডুম, হাড়ির বদল কোণে পেলাম, টাক ডুমা ডুম ডুম, কোণে দিয়া ঢোল পেয়েছি, টাক ডুমা ডুম ডুম, ভান্ডুম ভান্ডুম ডুক ডুমা ডুম ডুম, ডুম ডুমা ডুম ডুম ডুম। মনের আনন্দে শিয়াল যেই নাচিয়া উঠিয়াছে, অমনি পা হড়কাইয়া গিয়া বাহ।

কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। ফর্সামে সে ভারী ঘুমোর, ঝগড়া করে সে শুধু দিন ভোর। ফর্সামে সে ভারী ঘুমোর,

0: 99365992 তে এক এক করে ঢুকছে তোমার পাঠানো মেসেজ। আজকে প্রথম যার মেসেজ পড়ব, প্রথম মেসেজ পাঠিয়েছে বর্ষা বারাসাত থেকে। হ্যাঁ বর্ষা, দেখা গোটা কলকাতা শহর জুড়েই পেয়েছি আমরা, কিন্তু বারাসাত থেকে বর্ষা যে মেসেজ আজকে পাঠিয়েছে, লিখেছে তোমরা কেমন আছো। আমার মেসেজ কিন্তু বেশ কিছুদিন তোমরা পড়ছো না, অনেক দিন পরে আবার মেসেজ করছি, জানি না মেসেজ পড়বে কি না। আমার আসলে শরীরটা খারাপ ছিল, কারোর কথার আঘাত, কারোর মুখ থেকে বেরোনো কথা যখন বুকে এসে লাগে তখন মানুষ দুর্বল হয়ে পড়ে, তার চোখের কোণে জল আসে, কিন্তু অনেক সময় সে সবার সামনে কাঁদে না, অনেক সময় সে চুপ হয়ে যায়, আর সেই চুপ থাকাটাই সব থেকে বেশি ভয়ঙ্কর। কথা দিয়ে যেমন হৃদয় জোড়া যায়, তেমন কথা দিয়ে হৃদয় ভাঙা যায়। একটা স্নেহ ভরা বাক্য মানুষকে সারাদিন ক্লান্তি ভুলিয়ে দিতে পারে, আবার একটা কঠিন বাক্য তার সমস্ত আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স ভেঙে দিতে পারে। রাত তিনটে পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, আমি বর্ষা বারাসাত থেকে লিখছি।
1: ওর নাম বর্ষা বলে কি তুমি আজকে এই মেসেজটা দিয়ে শুরু করলে? চুপ কথা
0: না, এটা সত্যি সত্যি সবার প্রথম মেসেজ এসছে আজকে। আর বর্ষা খুব সুন্দর লেখে, বর্ষার লেখা খুব সুন্দর, খুব ভালো, পরিষ্কার, ঝকঝকে বাংলায় লেখে, আমার খুব ভালো লাগে এরকম মেসেজ পড়তে।
1: এই যে ও বলো না যে এই যে চুপ করে যাওয়া, মুখে প্রকাশ না করা, আমার মনে হয় এটার একটা পোশাকি নাম আছে যাকে আমরা বলি ম্যাচিউরিটি। এই ম্যাচিউরিটি দেখাতে গিয়েই মানুষজন কখন যে ভিতর ভিতর গুমড়ে মরে সেটা হয়তো বোঝা যায় না। আসলে লাস্ট তিন দিনে আমাদের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু ঘটে গেছে, এবং কোথাও গিয়ে আমরাও তো হিউম্যান, আমাদেরও সে এফেক্টেড হই। আমরা যতই বলি যে লাইফ শুড গো অন, আমরা মুভ অন করে যাচ্ছি, কিন্তু এইগুলো কোথাও গিয়ে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে। এবং পরপর দুটো এমন ঘটনা, এক তো আমাদের একজন ভীষণ বিখ্যাত একজন পরিচালক, তিনি তার কী পরিণতি সেটা আমরা জানি, এবং একজন ভীষণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্লগার যে কিনা নিতান্তই ছোট বয়সে, তাদের দুজনের এমন একটা আকস্মিক মর্মান্তিক খবর যেটা না কোথাও গিয়ে দীপদা, মানে আমি জানি না, আমাকেও পার্সোনালি খুব এফেক্ট করেছে। আমার মনে হয়েছে যে এই যে বাইরে থেকে আমরা দেখে কি ভাবি, সেলিব্রিটি মানে তাদের লাইফটা ভীষণ স্মুথ, তাদের জীবনটা ভীষণ ভালো চলছে, বাই তো এত পয়সা করি আছে, এর জীবনে কি দুঃখ। আবার ওই মেয়েটি তার তো মানে সে তো ভীষণ মিষ্টি মিষ্টি সব পোস্ট টোস্ট করতো, আমার ফিডে বারবার আসতো, যেহেতু আমরা মানে আমি ভীষণ অ্যানিমাল লাভার তো আমার কাছে আসতো, এবার আমি ওগুলো দেখতাম। তার একটা সুন্দর ফ্যামিলি, আমাদের মতোই একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তারপর যখন কালকে রাত্রিবেলা বা আগের দিন রাত্রিবেলায় দুটো নিউজ পরপর শোনা, আমি বললাম যে আমি অনেক বেটার আছি বোধ হয়, আমি এত কিছু কমপ্লেন করি জীবন নিয়ে, আমার এটা নেই, আমার এটা লাগবে, বাট অ্যাটলিস্ট দিনের শেষে আই হ্যাভ সামওয়ান টু শেয়ার উইথ, আমার কাউকে শেয়ার করার মানুষ রয়েছে। কত মানুষের তো সেটাও থাকে না বলো?
0: এক্স্যাক্টলি, এবং এটা এমন একটা জিনিস মানে আমরা না, আমি জানি না এখনও কেন এই ট্যাবুনেস আমাদের মধ্যে আছে, বিশেষ করে ছেলেদের মধ্যে তো আরও বেশি করে আছে, যে আমার মন খারাপ হচ্ছে বা আমি খুব চিন্তায় আছি, খুব চাপে আছি, খুব খারাপ আছি,

0: আঘাতগ্রস্ত, ডিপ্রেসড, কিন্তু আমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে সেটা গিয়ে বলবো না। আমি জানি না এই ট্যাবুনেস আর কতদিন আমাদের সমাজ বয়ে নিয়ে বেড়াবে। পুরুষ মহিলা নির্বিশেষে যদি মনের মধ্যে এমন কোনো ঝড় ওঠে যে ঝড়কে সামলানো যাচ্ছে না, আমার মনে হয় ইমিডিয়েট কারোর একটা হাত ধরা উচিত, হাত ধরার চেষ্টা করা উচিত, তার কাছে গিয়ে তাকে এটা বলা উচিত যে 5 মিনিট সময় দেবে, আমার কিছু বলার রয়েছে, আমার যেটা বলার রয়েছে সেটা না বলতে পারলে আমার মনের ভিতরটা হালকা হচ্ছে না, আর এই ভার আমি আর বহন করতে পারছি না। তোমাদের যাদের মনের মধ্যে এরকম কোনো ভার রয়েছে, নিশ্চিন্তে নির্দ্বিধায় জাজড হওয়ার ভয়কে দূরে সরিয়ে রেখে দীপ আর বিহুর সঙ্গে মন খুলে কথা বলতে পারো, কারণ প্রত্যেক সপ্তাহের শুক্র এবং শনিবার রাত 12টা থেকে কয়েক ঘন্টা 3টে পর্যন্ত আমরা শুধু তুমি কেমন আছো আর তোমার মনের মধ্যে এরকম কোনো ঝড় উঠেছে কি না সেই সব নিয়ে কথা বলি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়েছে, আসলে কি জানো তো, ভালো থাকা মানে কিন্তু সবার সামনে শুধু হাসি খুশি থাকা নয়, ভালো থাকা মানে নিজের মনটাকে একটু শান্ত রাখা, কখনো কখনো খুব অল্পেতেই আনন্দ খুঁজে নেওয়া, প্রিয় মানুষকে পাশে পাওয়া, ব্যস্ত জীবনের মধ্যেও নিজের জন্য একটু সময় রেখো। জীবন কারো সবসময় নিখুঁত হয় না, তবু ছোট ছোট সুখগুলোকে আগলে রাখা নামই ভালো থাকা। সৌভিক, ভীষণ রেলেভেন্ট একটা মেসেজ আজকের দিনে। ছোট ছোট সুখগুলো তো আমরা ভুলে গেছি, ছোট ছোট সুখ মুহূর্তের একটা ভালো লাগা আমাদের কতটা আনন্দ দিতে পারে।
1: একদমই তাই। এবং ওই যে ও বললো প্রিয় মানুষকে পাশে রাখা, আমি একটা কথা বলতে চাই, এই ধরো চুপ কথা, তো চুপ কথা যখন শুরু হয়েছিল তখন আমি আকাশবাণীর অংশ ছিলাম না, মানে তখন আমি জয়েনই করিনি। এটা হচ্ছে দীপ্তারা, তোমরা বোধহয় একদম শুরু আদি লগ্ন থেকে আছো, এবং আমি জানি যতটুকু দীপ্তাকে আমি চিনি, আমি শুনেছিলাম যে এই যে রাত বাড়লে তো মানুষ অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, তখন মানুষ অনেক বেশি ওপেন আপ হতে পারে, এবং সেই ওপেন আপ হওয়ার ভাবনা থেকে এই চুপ কথার জন্মটা। তোমাদের মনে হয়েছিল যে এরকম কিছু করলে কেমন হয়, রাত্রিবেলাটা শো করি সবার সঙ্গে, একদম খুললাম খুললা কথা বলা যাবে।
0: বিশেষ করে এই সিচুয়েশনটা আরো বেশি তৈরি হয়েছিল কোভিডের সময়,
1: রাইট,
0: 2020-তে। আজ থেকে 6 বছর আগে কোভিডের সময় যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানুষ আচমকা ঘরবন্দি হয়ে গিয়েছিল, চাইলেও বাইরে গিয়ে দুটো কথা কারোর সঙ্গে বলতে পারছে না, তখন যে মনের ভিতরে কি ঝড় উঠেছিল সেটা সেই সময় যারা কাটিয়ে এসেছে 2020-র এপ্রিল মাসটা তারাই একমাত্র জানে। মনের ভেতর ঝড়, এত কথা হঠাৎ করে, আর বাইরে বেরোতে পারছি না, কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কাউকে মুখোমুখি দেখতে পারছি না, স্পর্শ করতে পারছি না, তখন যে মনের ভেতর কি উথাল পাথাল, কি করে মনের ভাব কারোর সঙ্গে ভাগ করে নেব, টেলিফোন কাকে করব, ফোন ডিরেক্টরিতে অনেক নম্বর থাকে সবার, আমারই আছে প্রায় 2-3 হাজার। কিন্তু এই কথাটা আমি আর বিহু আগের দিন বলছিলাম, কিছু কিছু সময় এমন আসে, কিছু কিছু রাত এমন আসে যখন সেই 3000 নম্বরের মধ্যে থেকে একটা নম্বর খুঁজে বের করা অসম্ভব হয়, যাকে যার উপরই অধিকারটা থাকে যে আমি তাকে মাঝরাত একটা ফোন করে এটা বলতে পারি যে আমার কিছু বলার রয়েছে, এই মুহূর্তে আমি একটা কিছু বলতে চাই। আমার মনে হয় আমাদের আরও অনেকের জীবনেই এরকম রয়েছে যারা প্রয়োজনের সময় খুব ডিফিকাল্ট, খুব টাফ সিচুয়েশনে এইরকম একজন মানুষ পাই না যাকে মনের কথাটা খুলে বলা যায়, যাকে বলে মনটাকে একটু হালকা করা যায়। আমি আর বিহু, মানে দীপ আর বিহু, কিন্তু এই মুহূর্তে ঠিক তোমার সেই মনের কথাগুলো শুনবো বলেই এখানে ওয়েট করছি 9903653992 নাম্বারে। সৌর্য আমাদের ভীষণ ছোট্ট একটা ভাই, ক্লাস 8-এ পড়ে, লিখে পাঠিয়েছে যে গরমের ছুটির হোমওয়ার্ক করছি তোমাদের শুনতে শুনতে, ছাদে কুকুরগুলোকে নিয়ে খেলেছি, প্রচুর স্ট্রিট ডগস থাকে আমার কাছে, রাতে তারা আমার বাড়িতে ঘুমোয়, আজ ওয়েদারটাও খুব সুন্দর, তোমাদের শুনতেও খুব ভালো লাগছে এই ওয়েদারে। থ্যাংক ইউ
1: সৌর্য। বোধহয় আগের দিন একটা, যদিও ছবি পাঠানোর নিয়ম নেই, তবে সৌর্য একটা ছবি পাঠিয়েছিল এই আকাশবাণীর হোয়াটসঅ্যাপ নম্বরে, সেখানে একটা ছোট্ট চড়াই পাখির ছবি, এবং সেখানে লিখেছিল ও কিন্তু মারা যায়নি, ও কিন্তু জেগে আছে। আমি যদি খুব বললাম, ওটা সৌর্যই পাঠিয়েছিল, আমার অন্য শো ছিল সেদিনকে, তো যাই হোক ওটা সেদিনকে বলতে পারিনি, আজকে বলছি। ভীষণ মিষ্টি ছিল ছবিটা। আর একটা কথা আমি যেটা বারবার বলছি, যেটা দীপদাও বললো, যে পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা যারাই শুনছো আমাদের, যদি তোমাদের এমন কোনো কথা থাকে, মানে যে কোনো কথা, সেটা নট নেসেসারিলি ভীষণ গম্ভীর কথা বা মানে ভীষণ একটা সিরিয়াসনেস ওয়ালা কথা থাকতে হবে, একদম পাতি কথাও থাকতে পারে, প্লিজ শেয়ার করো, প্লিজ বলো, প্লিজ টক, নিজের মধ্যে সাপ্রেস করে রেখো না, চেপে রেখো না, এটাই রিকোয়েস্ট।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652992 নম্বরে এই মুহূর্তে যার মেসেজ পড়ব, তিনি নিজের নামটা লেখেননি, কিন্তু তিনি যেটা লিখেছেন খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। রাতের বেলা ঘুমোতে গেলে আমার ঘুম আসে না, জানো তো, ঘুম ব্যাপারটাকে মনে হচ্ছে যেন ভুলেই গেছি। আসলে ঘুমোতে যাওয়ার আগে মাথার মধ্যে আমার একগুচ্ছ চিন্তা এসে জড়ো হয়। মনে হয় ঘুমোলে খুব বড় একটা কিছু আশেপাশে এমন ঘটে যাবে না তো যেখানে আমার থাকা উচিত ছিল, বা ঘুম থেকে উঠলে এমন কিছু জানতে পারবো না তো যেটা আমার সহ্য করার ক্ষমতা নেই। আমার মনে হয় যে ঘুমোতে গেলে রাত্রেবেলা এমন কিছু ঘটতে পারে যেটা আমি সহ্য করতে পারবো না। জানি না এরকম ভাবনা মনের মধ্যে কেন ভিড় করে এসে, কিন্তু ঘুম ব্যাপারটা কি সেটা আস্তে আস্তে আমার রাতগুলো ভুলে যাচ্ছে। ঘুম হয় না এখন বহু রাতে, ঘুম আস্তে আস্তে ভোর হয়ে যায়। এই ঘুম হয় না বা ঘুম আসছে না এই ব্যাপারটাকে কি ভোলানো যায়? নিজের মনকে কি এটা ভুলিয়ে রাখা যায় যে আজকে যদি শুতে যাই তাহলে নিশ্চয়ই ঘুম আসবে? নিজের মনকে কি কনভিন্স করা যায়? মেসেজটা যে পাঠিয়েছে, নিজের নাম লেখেনি যিনি পাঠিয়েছেন বা যেই পাঠিয়েছে, ছোট না বড়, কত বয়স আমরা জানি না, পুরুষ না মহিলা তাও জানি না, কিন্তু আমার মনে হয় যে শুতে গেলে ঘুম আসছে না এরকম রাত আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো রিসেন্ট পাস্টে, আমি বলছি না যে বছর একবার এসছে, রিসেন্ট পাস্টেই আমাদের জীবনে নিশ্চয়ই এসছে। শুয়েছি বিছানায়, সেই চেনা বিছানা যেখানে শুয়েই আমি ঘুমোই জেনারেলি, সেখানেও শুয়েছি কিন্তু ঘুম আসছে না। বালিশ একবার এদিকে মাথা একবার ওদিকে মাথা করছি, একবার ডান পাশ ফিরে শুচ্ছি একবার বাঁ পাশ ফিরে শুচ্ছি, ওয়েদার, টেম্পারেচার, গদি, বালিশ, চাদর সব যেমন থাকে প্রত্যেক রাতে তেমনই রয়েছে, শুধু নেই হচ্ছে ঘুম। আসলে আমাদের মাথার মধ্যে প্রত্যেক মুহূর্তে এত কিছু ভাবনা চিন্তা, এত কাটাকুটি, এত হিসাব নিকাশ, এত ভাবি আমরা সব কিছু সব সময়। রাতের বেলা মনটাকে একটু শান্ত করার যখন সময় আসে তখন দেখা যায় শান্ত তো হচ্ছেই না, উল্টে আরও চঞ্চল হয়ে উঠছে, উল্টে আরও এমন সমস্ত কথা মনে পড়ছে যে সমস্ত কথাগুলো এখন না মনে পড়লেই ভালো হতো। কিন্তু আমার মনে হয় যে যদি পরিস্থিতি এরকম হয় সত্যি সত্যি যে পরপর অনেকগুলো রাত ঘুম আসছে না, তাহলে আমার মনে হয় কিন্তু মেডিকেল অ্যাটেনশনের ভীষণ দরকার রয়েছে। কারণ রাতের ঘুমটা, অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমটা, এর কিন্তু কোনো বিকল্প নেই। সুস্থ থাকতে গেলে রাতে কিন্তু ঘুমোতেই হবে, তার জন্য প্রয়োজন পড়লে কারো সাহায্য নিতে হবে, সেটা কাউন্সিলরের সাহায্যই হোক বা সেটা ডাক্তারের সাহায্যই হোক নিতে হবে, কিন্তু রাতে ঘুমোতে হবে। রাতে না ঘুমোলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি খুব বড় সমস্যা হবে যদি রাতে ঠিকমতো ঘুম না হয়। যে মেসেজটা পাঠিয়েছে আমার তাকে এটাই বলার।
2: হ্যাঁ, মানে এরকম স্লিপলেস নাইট যেটা দীপদা বললো, মানে সবার জীবনেই আসে। মানে রিসেন্ট পাস্টে তোমরা জানো, মানে আগের দিনই চুপ কথায় বলছিলাম যে পরপর পরপর আমার জীবনে এতগুলো ইভেন্ট হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, জানুয়ারি শেষ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে ঘুম কি ঘুমোতে গেলেই মনে হতো যে পরের দিনটা আবার একটা ভোর হবে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হবে না। আমি যে ট্রমার মধ্যে আছি, আমি যে কষ্টের মধ্যে আছি, সেগুলো একই থাকবে। কালকে আরও কষ্ট, পরশু দিন আরও কষ্ট, তারপরের দিন আরও কষ্ট, এরকম মনে হতো। এবং প্রচুর দিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বসে আছি, মানে আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ ওই 3-4 মাসের ফেজটা আমি কাটিয়েছি। তোমরা

0: আগের দিন জিজ্ঞেস করছিলে, আগের আগের আগের সপ্তাহে, যে বিহুদি বলো না, বিহুদি কি হয়েছে, তুমি তুমি ঠিক আছো, তুমি শেয়ার করলে না। আমি মানে সেই সময়টাতে আমি এমনি বসে আছি, বসে আছি, আমার চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, আমি কাঁদছি না, বিশ্বাস করো, প্যাঁ করে কাঁদছি না আমি, বাট ইট জাস্ট অ্যান আউটকাম। আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, আমার মাথার মধ্যে মনে হচ্ছে যে না, আমার কিছু ভাল লাগছে না। তাই বলে কি আমাকে কেউ ভালোবাসে না? না, অফকোর্স না, আমার বাবা মা রয়েছেন, আমার প্রিয়জন রয়েছে, তোমরা রয়েছো, বন্ধুরা রয়েছে, কিন্তু ওই যে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার কিছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। এবং একটা সময় মানে এমন একটা অবস্থা আমার মনে হচ্ছে যে আমি কী করব, মানে কেন আমি আছি, মানে আমার এক্সিস্টেন্স নিয়ে আমার প্রশ্ন উঠছে। সেই সময়টা দাঁড়িয়ে ঘুমের ছেড়ে দাও, 4:30, 4:45 দেখছি আলো ঢুকছে পর্দা দিয়ে, পাখি ডাকছে, কাক ডাকছে। এবং একদিন আমার মনে হলো যে একদিন আমি চুল আঁচড়াচ্ছি, তো আমি দেখলাম যে মানে আমাকে না কুৎসিত কথাটা আমি খুব কনসিয়াসলি এখানে ইউজ করব, কারণ আমার চোখের নিচে অসম্ভব ডার্ক সার্কেল, আমার যা বয়স তার তুলনায় বেশ আমাকে দ্বিগুণ দেখাচ্ছে, এবং সর্বোপরি আমাকে দেখে মনে হচ্ছে আমি ভীষণ ধুঁকছি, মানে আমি আমি আমার শরীরে কিছু নেই, আমি ভীষণ মেন্টালি এক্সস্টেড, সেটা আমার মুখে চোখে কথা বলায় চেহারায় পুরোপুরি ভিজিবল হচ্ছে। আমার মনে হলো যে এইসবের জন্য আমার বাবা মা আমাকে ছোটো থেকে এত কিছু বলে টোলা মানুষ করেছে, যাতে করে তার মেয়ে এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে এটা তারা দেখে, না এটা তো আমাকেই ঠিক করতে হবে, আমাকে ইয়ে করতে হবে। আমি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এতটা ছিলাম না এর আগে, তবে আমাকে খুব হেল্প করেছে এই সময়টাতে কিছু কিছু স্পিরিচুয়াল কনভারসেশন, কিছু কিছু স্পিরিচুয়াল গান, যেটা কি না তোমাদের কাছে মনে হতে পারে যে হঠাৎ করে কি স্পিরিচুয়ালিটি নিয়ে জ্ঞান দিচ্ছে, না সবার হিল করার আলাদা প্রসেস রয়েছে। এই সময়টা আমাকে হেল্প করেছে সেই সমস্ত গান বা পেপটক বা এমন কিছু মোটিভেশনাল স্টোরিজ ছোটো ছোটো, সেইগুলো আমাকে ভীষণ হেল্প করেছে এই ফেসটাতে। এবং তারপর তুমি জানো না দীপ্তা, আজকে আমি এটা অন এয়ার বলছি, তো একদিন হয়েছে যে দক্ষিণেশ্বরে গেছি, আমি এমনি গেছি, মানে আমি নিজেও ভাবছি, ভাবতে পারছি না যে আমি দক্ষিণেশ্বরে একা একা গিয়ে বসে আছি, এবং আমি যখন ওই চাতালটায় বসে আছি আমি না হাউ হাউ করে কাঁদছি, আমি কেন কাঁদছি আমি জানি না, সামনে আরতি হচ্ছে, আমি পাগলের মতন কাঁদছি। এবং তারপর যে আমি ফিরে এলাম এবং আই ওয়াজ রিল্যাক্সড, মানে আই ওয়াজ রিলিভড, আমার মাথা থেকে কিছু একটা উড়ে গেল। মনে
1: অনেক সময় বলে জানো তো যে তোমার যদি মনের ভিতরে প্রচুর কথা জমে রয়েছে, তোমার ভীষণ মন খারাপ জমে রয়েছে, তুমি যদি খানিকক্ষণ হাউ হাউ করে কাঁদতে পারো, তাহলে অনেক ইমোশনের পাহাড় যেটা ভিতরে জমতে জমতে জমতে জমতে পাহাড় প্রমাণ হয়ে গেছে, সেটা বেরোতে খানিকটা হেল্প করে, সেটা খানিকটা।
0: এবং অনেকে আছে না কারোর সামনে কিছু এক্সপ্রেস করতে পারে না, আমি যেমন তোমার সামনে কাঁদতে পারবো না, তুমি আমার যতই ক্লোজ হও না কেন, তুমি আমার দাদার মতো, কিন্তু তুমি যদি আমাকে মানে তুই যদি আমাকে সত্যি বলিস যে তুই আমাকে শেয়ার কর, আমি পারবো না, আমি কিন্তু তখন লালা দাদা তাতা করবো, পারবো না ওপেন আপটা হতে। কিন্তু ওই যে আমার সেলফ হিলিং, ওই যে আমার একা একা বসে কান্না, সেটা আজকে আমি বলছি হ্যাঁ তো আমি কেঁদেছিলাম, সেদিন এত ইজি একেবারেই ছিল না, তো আমি বলছি ওইটা হয়েছিল বলেই আজকে হয়তো এখনো আমি পুরো ব্যাপারটাকে।
1: আমার আরেকটা জিনিস মনে হয় বিভু, আমার আরেকটা এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় যে আমরা না এই সময়টায়, আমি যেটা ববলছিলাম না তখন যে আমার ফোনে 3-4 হাজার কন্ট্যাক্টস রয়েছে, কিন্তু এই সময়টা যে সময়টা আমার মনে হচ্ছে যে কাউকে একটা জড়িয়ে ধরে কাঁদি, কারোর একটা হাতটা ধরে কাঁদি, বা কারোর কাঁধে মাথাটা রেখে কাঁদি, এই মানুষটাকে খুঁজে পাওয়া যায় না।
0: একদমই তাই, সেই মানুষটা হয়তো আছে, আমার বন্ধু হয়তো আছে।
1: যখন মন খুব ভালো, যখন আমি খুব আনন্দে আছি, সুখে আছি, তখন আমার চারজনের কথা মনে পড়ে যে এই চারজনকে নিয়ে আমি যাই, বেশ চাউমিন খাবো, ভালো মজা হবে, আনন্দ হবে, বা কফি খেতে যাবো, ভালো মজা হবে। কিন্তু মানে যার সামনে আমি নিজের সব থেকে বড় ইনসিকিউরিটিস গুলো দেখাবো, সেই মানুষটার নাম মনে পড়ে না, বিশ্বাস নেই আসলে মানুষের উপরে যে তার সামনে যদি আমি আমার ইনসিকিউরিটিস গুলো রাখি, আমার সব থেকে বড় নিরাপত্তাহীনতাটা, আমার ভয়, আমার লজ্জা, সেটা যদি তার সামনে বার করে দিই, তাহলে সে আমাকে পরে সেটা নিয়ে কখনো ইউজ করবে না, সেটা নিয়ে কথা শোনাবে না, সেটাকে মিস ইউজ করবে না, এই বিশ্বাসটা আমি তার উপরে করতে পারছি না। মানে এমন কোনো মানুষের নাম মনে করতে পারছি না যার উপর আমি এই বিশ্বাসটা রাখতে পারবো যে সে, আমি যদি তার সামনে কাঁদি, সেটাকে পরে অস্ত্র হিসাবে আমার বিরুদ্ধে ব্যবহার করবে না।
0: এবার তুই দেখবি, মানে আমি একটা জিনিস দেখেছি, যারা এক্সট্রোভার্টলি ইন্ট্রোভার্ট হয় আমার মতো, তাদের জীবনে সবচেয়ে সমস্যা, ধর যারা এক্সট্রোভার্ট হয় তারা নিজেদের ফিলিংস হাই হাই হাই হাই করে বলে দিল, যারা ইন্ট্রোভার্ট হয় লোকে জানে যে ঠিক আছে এরা তো সহজে ওপেন আপ করবে না, নিজের মতো করে হিল করবে, কিন্তু যারা আপাত দৃষ্টিতে এক্সট্রোভার্ট, ধর আমি সবাই জানে যে আমি মানে খুব চুলবুলি টাইপের এসে হেই হেই হই হই করছি, এবং আমরা যখন আহত হচ্ছি বা আমাদের মনের মধ্যে যখন ক্ষত জমছে, তখন যে আমরা ওই চুপ করে ব্যাপারটাকে মানে অ্যাবজর্ভ করে বাইরে ভাব

0: দেখাচ্ছি যে আমি তো বেশ ভালোই আছি, এইটা আরো সাংঘাতিক। আমি জানি আমার মতো এরকম বহু মানুষ আছে এখন যারা যারা শুনছে, তাদের মধ্যে হয়তো 70% এরকম এক্সট্রোভার্ট, কিন্তু ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্টলি ইন্ট্রোভার্টেড, তাদের সমস্যাটা আরো বেশি। কিন্তু বিশ্বাস করো, আমি পেরেছি, অনেকেই পারে, তোমরাও পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
1: একদমই তাই। তাই প্রত্যেককে, যারা যারা সব কথা শুনছো, মানুষ সেভেন এফএম রেনবো শুনছো, কেউ বাড়িতে কেউ গাড়িতে, যে যেখানেই যে অবস্থায় শোনো না কেন, যদি কখনও এরকম কোনো বন্ধু একবার তোমার হাতটা ধরে শুধু তোমাকে একবার বলে যে আমার কিছু বলার রয়েছে, কিছু বলতে চাই, আমার মনটা ভালো নেই, একটু আমার সঙ্গে দুটো মিনিট বসবি, তাহলে প্লিজ তার পাশে বসো দুটো মিনিট, তার কথা শোনো, তার হাতটা ধরে থেকো, তাকে বুঝিও একবার, তার কাঁধে হাতটা রেখে যে না সব ঠিক হয়ে যাবে, তুই একটু সময় দে। একটা আমার একটা এইতে একটা মানে একটা তুলনা আমার খুব টানতে ইচ্ছা করছে। আমরা যখন খারাপ যখন আমাদের লাগতে শুরু করে, তখন আমাদের চোখের সামনে শুধু যারা ভালো আছে তাদের মুখগুলোই মনে পড়ে, এবং আমরা তখন নিজের খারাপ জীবনটার সঙ্গে তার ভালো জীবনটার একটা কন্ট্রাস্টের তুলনা করি। আমার মনে হচ্ছে যে আজকে তো আমার এই আজকে আমার কিছু ভালো লাগছে না, কিন্তু ওই দেখো ওই লোকটাকে কী সুন্দর হাসছে, বা অমুক অমুক ছবিটা দেখো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কী সুন্দর আনন্দ করছে, অমুককে দেখো কী সুন্দর ঘুরতে গেছে, দেখো ওর জীবনে কোনো মন খারাপ নেই, এরকম ভাবি না আমরা দেখলে সোশ্যাল মিডিয়ায়? আসলে পুরোটাই মেকি, ফেক, ভুয়ো, যা যা বলো, যতগুলো এরকম নয়ার্থক শব্দ আছে সব সব ফেক। প্রত্যেকটা মানুষের জীবনে, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, আমি ব্যক্তিগতভাবে অন্তত 100টা মানুষকে চিনি যারা তাদের ব্যক্তিগত জীবনে ভালো নেই, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে কখনো মনে হবে না তারা ভালো নেই, মনে হবে সবাই ভালো আছে, ভীষণ ভালো আছে, খুশি আছে, সমৃদ্ধশালী জীবন যাপন করছে, আসলে তো ভালো নেই। এই ক্লোজ মোমেন্টগুলো কোনো মানুষকে কখনো তার বাইরেটা দেখে, তার বাইরে থেকে মুখের হাসি দেখে, তার বাইরে থেকে বৈভব দেখে কোনো মানুষ কেমন আছে সেটাকে জাজ করতে নেই। মানুষের মনের ভিতরে কী চলছে, তার মনের ভিতরে কতটা ঝড় উঠেছে সেটা এইভাবে দেখে বোঝা যায় না। তাই প্লিজ, পাশে একজন যদি এসে তোমার সাহায্য চায়, তার পাশে দাঁড়িয়েও তার হাতটা ধরো। 9909-0365-222 নম্বরে এক এক করে পড়ছি তোমাদের পাঠানো মেসেজ, যারা শুনেছে এক এক করে মন ভালো করা গান। গান শুনতে শুনতে আবার ফিরে আসছি, শিক্ষণী।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903659992 নম্বর এই মুহূর্তে তোমাদের এক এক করে পাঠানো মেসেজ পড়ছি। আর এই গভীর রাতে আমরা কথা বলছি মন খারাপ নিয়ে। মন খারাপ নিয়ে কথা বলছি তার কারণ, মন যখন খারাপ হয় তখন পাশে দাঁড়ানোর মতন একটা মানুষের খুব অভাব আজকাল বোধ হয় বোধ হচ্ছে আমাদের। তাই প্রচুর বন্ধু সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া ফ্রেন্ড লিস্ট, ফোন কন্ট্যাক্ট লিস্টে উপচে পড়া ফোন নম্বর থাকা সত্ত্বেও এমন একটা মানুষের কথা, এমন একটা মানুষের নাম মনে পড়ছে না যাকে ফোন করলে একটু মনের দুটো কথা বলে মনটাকে একটু শান্ত করা যাবে। যদি তোমার মনের মধ্যেও এরকম প্রচুর কথা জমে থাকে তাহলে সেই কথা শোনার জন্য দীপ আর বিহু রয়েছে তোমার সঙ্গে এই মুহূর্তে। সোদপুর থেকে শিবাশিস মেসেজ পাঠিয়েছে, লিখেছে, প্রিয় দাদা দিদি আশা করি তোমরা ভালো আছো। এই বছর আমার HSC খুব চাপ, কিন্তু রোজই মনে করি যে পরের দিন সকালে উঠে রাত পর্যন্ত পড়বো, কিন্তু একটু পড়লেই মন উঠে যায় পড়া থেকে। ফিজিক্স বায়োলজি সব ক্ষেত্রেই একই অবস্থা, প্রচুর সিলেবাস জমে রয়েছে। ক্লাস 11 সেম প্রবলেম ছিল, অনেক অসুবিধা হয়েছিল পরীক্ষার সময়। আর পাশাপাশি এখন মোবাইল ফোনের প্রতি একটা এমন অ্যাডিকশন তৈরি হয়েছে যে পড়ায় মন বসাতে পারছি না, কি করব প্লিজ একটু বলো। দেখো আমার যেটা সবার আগে তোমার মেসেজটা পড়ে

মনে হলো শিবাশিস যে তুমি তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পেরেছো, যে মোবাইল ফোনের অ্যাডিকশন এবং তার সঙ্গে কনসেনট্রেট না করতে পারার সমস্যা, এই দুটো হচ্ছে তোমার মেন প্রবলেম। আমি আমার বহু শোতে এই কথাটা বলেছি, যখন পড়তে বসবে দরজা জানলা টিভি কম্পিউটার ল্যাপটপ সব বন্ধ করে একদম ফোন সাইলেন্ট করে পাশের ঘরে রেখে দিয়ে সে পড়তে বসবে, পড়তে বসবে একটা কাঠের চেয়ার টেবিলে বা মেঝেতে একটা কিছু পেতে, এবং যখন পড়বে তখন নিজেকে নিজে চ্যালেঞ্জ করবে যে আমি এই আধ ঘন্টা এই জায়গাটা ছেড়ে উঠবো না, যাই হয়ে যাক না কেন পৃথিবী এপার ওপার হয়ে গেলেও উঠবো না। নিজেকে চ্যালেঞ্জ করবে, প্রথমে আধ ঘন্টা, তারপরে এক ঘন্টা, তারপরে দু ঘন্টা, এইভাবে নিজেকে চ্যালেঞ্জ করবে নিজেই যে আমি এক ঘন্টা এখান থেকে উঠবো না। আর যে জায়গাটায় পড়তে বসবে সেই জায়গায় খুব সেই জায়গাটাকে বোরিং দেখতে লাগা উচিত, সেই জায়গাটায় খুব কালারফুল কিছু থাকা, যেদিকে তাকালে চোখ চলে যাবে সেরকম কিছু থাকা উচিত নয়। যদি সেই রকম করে অভ্যেস করতে পারো তাহলে দেখবে পড়াশোনাতে মন আগের থেকে একটু বেশি বসছে। পরের মাসে যে দিল্লি থেকে তন্ময় লিখে পাঠিয়েছে যে চুপকথার স্বাগত, আজ আমাদের এখানে বৃষ্টি হয়নি, তবু জানি না হয়তো তোমাদের চুপকথার চুপটি কথা পরিবেশ শুনেছে, আর এই মুহূর্তে একটা ঠান্ডা হিমেল বাতাস বইছে। ঘরের জানলাটা খুলে রেখেছি, এই স্নিগ্ধ ঠান্ডা রাতে চুপকথার সঙ্গে রয়েছি। চুপকথা, তুমি চুপটি করে সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। দিল্লি থেকে তন্ময় খুব মিষ্টি একটা মেসেজ পাঠিয়েছে। ফ্যান চালাতে হচ্ছে না, আমি বাংলাদেশের বরিশাল থেকে শুনছি তোমাদের, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের এখানটা আজকে। আমরা অনেক কষ্ট করে তোমাদের রেডিও স্টেশন শুনি, কখনো অনলাইনে কখনো অফলাইনে, কখনো কখনো শব্দ একটু ঝিরঝির করে কিন্তু আমরা তাও শুনি। তোমাদের রেডিও শোনার জন্য আমরা অ্যান্টেনাটাকে অনেক রকমভাবে এদিক ওদিক টিউন করি। আমরা নিজস্ব একটা ফেসবুক গ্রুপ খুলেছি, সেখানে তোমাদের যেদিনকে শো হয় আমরা একে অপরকে জানাই। আজ ফ্যান না চালিয়েও শুনছি, শুয়ে আছি, তোমাদের শুনতে বেশি লাগছে। বাংলাদেশ বরিশাল থেকে লিখে পাঠিয়েছে হুমায়ুন, বাহ, থ্যাংক ইউ সো মাচ। পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা অনেকগুলো মেসেজের না একই রকম কথা লেখা রয়েছে, তাই সেই মেসেজগুলো একটু অ্যাভয়েড করে যাচ্ছি। দীপ, তোমার সঙ্গে আশা করি তোমরা সবাই ভালো আছো। দীপ, আমি তুমি করে বললাম বলে কিছু মনে করলে না তো, আজ অনেকদিন পরে লিখছি তোমাদের। সত্যি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, এর আগে একদিন খুব মনে কষ্ট নিয়ে লিখেছিলাম, অভাবের সংসার অশান্তি লেগেই আছে। তারপর তোমার কথা মতো আমার স্ত্রীকে বুঝিয়েছিলাম যে আমাদের থেকেও তো বহু মানুষ খারাপ আছে, তাই অভাব থাকলেও আমরা ছোট ছোট আনন্দ তো উপভোগ করতেই পারি। আমাদের একমাত্র নাতি ক্লাস টেনে পড়ে, তোমাদের থেকে আমি অনেকটাই বড়, আমি আমার নাতিকে নিয়ে বেশ আনন্দ করি। তুমি শিখিয়েছিলে আমাকে দীপ, অনেক ধন্যবাদ তোমাকে। অসীম সেন বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে লিখে পাঠিয়েছেন এই মেসেজটা। পরে আর কি আমি বলবো অসীমবাবু, আপনাকে শুধু এইটুকুনি বলতে পারি যে ধন্যবাদ দিয়ে তো ছোট করব না, আশীর্বাদ করবেন যেন এইভাবেই আরও কিছুটা সময়, আরও কিছুটা ভালো লাগা আমরা ছড়িয়ে দিতে পারি চারদিকে। ঠাকুরপুকুর থেকে অভ্রণী লিখে পাঠিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হলো আজ, জানি না কেন বৃষ্টি শুধু বাইরে নয় আজকে মনের ভিতরেও হয়েছে। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, এখন বুঝি বড় হওয়া মানে অনেক কথা না বলা, অনেক চিন্তা নিয়েও চুপচাপ বেঁচে থাকা। আগে যাতে সঙ্গে প্রত্যেক দিন কথা হতো, আজ তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে, তবে কেউ কেউ এখনও খোঁজ নেয়, মিথ্যে বলবো না, কিন্তু বাকিদের সঙ্গে সম্পর্কটা শুধুই পুরনো ছবি আর স্মৃতির মধ্যে আটকে রয়েছে। আর দেখো তার মধ্যে একটা অদৃশ্য দৌড়ও রয়েছে, ফিউচার, প্লেসমেন্ট, চাকরি, মাইনে, CTC, এর মধ্যে রয়েছে নিজের যোগ্যতা নিয়ে হাজারটা প্রশ্ন, নিজের চিন্তা তো রয়েছে তার সঙ্গে মা বাবার চিন্তা, তাদের দিকে তাকালে বুকের ভিতরটা কেমন ছ্যাত করে ওঠে। তাদের জন্য কিছু করতে চাই, তাদের হাসিটা দেখতে চাই, কিন্তু সমাজে প্রায় প্রতিদিনই একই রকম প্রশ্ন শুনি, জানো তো, কিরে চাকরি পেলি? কেউ হয়তো ক্যাজুয়ালি বলে, কিন্তু সব প্রশ্নের উত্তর হাসি মুখে দেওয়া যায় না সব সময়। সত্যি কথা বলতে কি মাঝে মাঝে খুব রাগ হয়, মনে হয় মানুষ কি শুধুই রেজাল্টটাই দেখে, এই যে চেষ্টা, ভয়,
না ঘুমোনো রাতগুলো, এগুলোর

0: দাম নেই। আজকের বৃষ্টি রাতে শুধু মনে হচ্ছিল সবাই নিজের নিজের যুদ্ধ লড়ছে, শুধু সব যুদ্ধ বাইরে থেকে দেখা যায় না। ইতি এমন একজন যে ক্লান্ত হলেও এখনো হাল ছাড়েনি।
1: কি লাভলি না মেসেজটা, কি অসাধারণ মেসেজটা।
0: আমার মনে হয় এই মেসেজটা যে বা যিনি পাঠিয়েছেন, আমার মনে হয় এই মেসেজটাকে আমরা হয় না অনেকগুলো চ্যাটের মাঝখানে একটা চ্যাটকে পিন টু টপ করে রাখি মাঝে মধ্যে, সেই চ্যাটটা আমাদের পড়তে ভালো লাগে। আমার মনে হয় আজকের চুপ কথার যে মুড, যে টোন, তার সঙ্গে এই মেসেজটা ভীষণ অ্যাপ্ট, ভীষণ। প্রত্যেকের লড়াই আছে, বিশ্বাস করো, যারা যারা চুপ কথা শুনছো, যেখান থেকে শুনছো না কেন, একটা কথা বলছি, প্রত্যেকের লড়াই আছে, প্রত্যেকের। এক একজনের লড়াই এক এক রকম, কারোর লড়াইয়ের সঙ্গে কারোর লড়াইয়ের তুলনা হয় না, কারোর জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা টানা যায় না। কিছু সোশ্যাল মিডিয়া, কিছু অ্যাপ আমাদের শেখাচ্ছে প্রত্যেকে নিয়ত, আমাদের বিশ্বাস করাচ্ছে যে অমুক মলদ্বীপসে ঘুরতে গেছে বলে আমি যে মামার বাড়ি বেড়াতে গেছিলাম সেই বেড়াতে যাওয়াটায় মজা ছিল না, মলদ্বীপসে গেলে মজা আছে। তমুক একটা বড় চার চাকার গাড়ি কিনেছে বলে আমার দু চাকার মোটর বাইকটায় মজা নেই, ওর চার চাকাটায় মজা আছে। এটা আমাদের মধ্যে ফিড করা হচ্ছে, এটা আমাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে। তুমি যদি একবার এই অদৃশ্য প্রতিযোগিতার দৌড়ে নেমে পড়ো, তাহলে পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিলেও তুমি কোনোদিন সুখী হবে না, কারণ সুখ কখনো কোনো মেটেরিয়ালের মধ্যে থাকে না, সুখ থাকে মনের মধ্যে। একটু আগে একটা মেসেজ পড়ছিলাম না অসীমবাবুর, যে আমার ছোট্ট 10 বছরের নাতিকে নিয়ে খেলার মধ্যে আমার মজা রয়েছে, আমার সুখ রয়েছে অভাবের সংসারেও। আমি বলি এটা হচ্ছে সুখ, কোনো জিনিসের মধ্যে সুখ খোঁজার চেষ্টা বৃথা। তুমি যে জিনিসই তোমার থাকুক না কেন, তার থেকেও ভালো একটা জিনিস এই পৃথিবীতে আছে এবং কারো না কারোর কাছে আছে। তুমি যদি সেটার সঙ্গে নিজের জীবনের তুলনা টানো, তাহলে তোমার নিজেকে ছোট হীন মনে হবে আর তুমি হীনমন্যতায় ভুগবেই। ধরো আমি একটা 15,000 টাকার মোবাইল ফোন ব্যবহার করি, বা আমি একটা 500 টাকার ঘড়ি পরি। পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যাদের কাছে 5 কোটি টাকা দামের ঘড়ি আছে বা 50 লাখ টাকা দামের মোবাইল ফোন আছে। আমি যদি এটা ভাবি সব সময় যে আমার 15,000 টাকার মোবাইল ফোনটা খুব খারাপ, আমার 500 টাকার ঘড়িটা একদম কাজের নয়, তাহলে আমার কি সুখ থাকবে আমার মনের মধ্যে? থাকবে না। কিন্তু আমি যদি এটা ভাবি যে অনেক এরকম মানুষ রয়েছেন যারা দিল্লিতে প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন হেঁটে আসছিলেন, তখন তাদের হাওয়াই চটির তলার গোড়ালিটা খইতে খইতে খইতে খইতে গোড়ালির চামড়াটা পর্যন্ত ঘষে গেছিল পিচের রাস্তায়, তাদের পায়ে হাওয়াই চটি পরার ক্ষমতা ছিল না। আমার হাতে একটা 500 টাকার ঘড়ি আছে, যখন প্রচণ্ড মন খারাপ করবে তখন সেই মানুষগুলোর কথা ভাববে। আমাদের বাংলাতে এরকম অনেক জেলা রয়েছে, সেই জেলার মানুষ এখনও মাটির তলা থেকে পিঁপড়ের ডিম খুঁড়ে বার করে সেটা রান্না করে খায়। আমাদের দেশে এরকম অনেক রাজ্য আছে, সেই রাজ্যের মহিলারা জল আনতে তপ্ত দুপুরবেলায় মরু শহরে হেঁটে সেখানে, মানে 5-10 কিলোমিটার দূর থেকে গিয়ে একটু খাওয়ার জল নিয়ে আসে, সেটাও পরিশ্রুত নয়। সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, কারো সমস্যা বাইরে থেকে দেখা যায়, কারোটা দেখা যায় না। বিহু প্লিজ, আমি অনেকক্ষণ ধরে একটু,
1: না আমি শুনছিলাম, আমি মন দিয়ে শুনছিলাম। অ্যাকচুয়ালি তাই, মানে এই যে তুমি একটু আগে মলদ্বীপস আর মামার বাড়ির উপমাটা টানলে, ধরো যে মানুষটা মলদ্বীপস গেছে এবং সুন্দর সুন্দর ওই ফ্লোটিং ব্রেকফাস্টের ছবি দিচ্ছে, দেখতে খুব ভালো লাগে জানো তো। মানি ক্যান বাই অল দ্য হ্যাপিনেস, টাকা থাকলে তো আমি সব কিছু করতে পারি। এবং ধরো ফিরে এলো তারা এবং সেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো না, সে জানতে পারলো তার স্বামীর একটি পরকীয়া রয়েছে, অফিসে সহকর্মীর সঙ্গে সে কোনোভাবে সম্পর্কে লিপ্ত, তখন তার মানসিক অবস্থা ভাবো। তখন তুমি যে তোমার বরের সঙ্গে কিছু না একটা চাপোসা রেস্তোরাঁ খেতে গেলে সেটা বেশি ইম্পর্টেন্ট হলো, নাকি মলদ্বীপসের ওই ফ্লোটিং ব্রেকফাস্টটা বেশি ইম্পর্টেন্ট হলো, একটু ভেবো, দেখবে ইকুয়েশনগুলো, এই জীবনগুলো অনেক বেশি সহজ, অনেক বেশি মিষ্টি হয়ে যায়। যাই হোক, 9903653992 বিহু আর দ্বীপ রয়েছে রাত 3টে অবধি। আর আজকে প্রতিবারের মতো, প্রতি সপ্তাহের মতোই নো ফিল্টার কথা হচ্ছে, কথা হবে, হোয়াটসঅ্যাপ আর মেসেজ করতে থাকো তোমার মেসেজের অপেক্ষায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: গড়িতের সময় বলছে যে চুপ কথার প্রথম ঘন্টাটা বিহুয়ার দিয়ে পেরিয়ে এসেছে, চুপ কথার দ্বিতীয় ঘন্টায় ঢুকছি। দ্বিতীয় ঘন্টায় ঢোকার জন্য যখন মেসেজ পড়ছিলাম, তখন আমার কাছে আমার ব্যক্তিগত ফোনে একটা মেসেজ আসে। ওই মেসেজটা ঠিক যেমন লেখা আছে তেমন পড়ে শোনাচ্ছি, তারপরে কে পাঠিয়েছে বলছি। মেসেজে লেখা রয়েছে যে কথাটা বললে হাতটা ধরে থেকো, খুব ভালো কথা বললে, কথাগুলো মন ছুঁয়ে যাচ্ছে। আসলে এই আন্তরিক কথাগুলোই তো চুপ কথার আসল USP। ভালো লাগছে তোমাদের শুনতে। মেসেজটা পাঠিয়েছে আমাদের গুরুদেব দেব।
2: ও মাই গড,
1: থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ দেবদা। দেবদার মেসেজ আমাদের কাছে ইন্সপিরেশনের মতো,
2: একদম তাই।
1: এবং দেবদা যখন ভালো, যখন শো কিছু শোনে, কোনো ভুল ত্রুটি হয়, যত রাতই হোক, রাত 2:55 আমি দীপের মেসেজ পেয়েছি যে দীপ এটা ভালো হয়েছে বা দীপ ওটা ভালো হয়নি, ওটা আরেকটু বেটার হতে পারতো। তো সাচ অ্যান ইন্সপিরেশন দীপদা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাটস অফ। 9903653992 নম্বরে যে মেসেজটা এবার পড়বো, এটা পাঠিয়েছে অঙ্গনা। অঙ্গনাও যে কথাটা লিখেছে, এই কথাটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম। আমি রাতে ঘুমোতে পারি না, বলবে যে কি করলে ঘুম আসবে রাতে। দেখো এটা ভীষণ আপেক্ষিক একটা বিষয়, কি করলে ঘুম আসবে বা কি কারণে তোমার ঘুম আসছে না, সেটাকে সবার আগে আইডেন্টিফাই করাটা খুব দরকার। আর আমি আবারও বলছি,

0: দুঃখ বিলাসিতা একরকম, সেটা বিলাসিতা, কিন্তু সিরিয়াস হেল্প আরেক জিনিস। যদি সত্যি সত্যি তোমাদের কারো, যারা যারা এখন চুপ কথা শুনছো, তার মধ্যে কারো মনে হয় যে মনের ভিতরটা এত ভারাক্রান্ত, এত বিষাদগ্রস্ত যে আমি ঘুমোতে পারছি না, রাতে মাথার মধ্যে শুধু কথারা অনবরত ধাক্কা মারছে, তাহলে আমার মনে হয় যদি পরিস্থিতি এই জায়গায় দাঁড়ায় যে একের পর এক রাত ঘুম আসছে না, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার সাহায্যের দরকার, এবং সেটা খুব ইমিডিয়েট, একদিনও দেরি করো না। যেমন প্রচণ্ড পেটে ব্যথা হলে বা কেটে গেলে বা কোথাও লাগলে ওষুধ নিতে বা মলম লাগাতে দেরি করো না, তেমন মনেও যদি কোনো চোট থাকে যে চোট তোমায় ভাবাচ্ছে, তাহলে দেরি করো না হেল্প নিতে।
1: আমার মনে হয় যে আগে না কারণটা খোঁজার চেষ্টা করো, মানে তোমার ঘুম কেন পাচ্ছে না, তোমার ঘুমটা কি পাচ্ছে না কারণ হতে পারে, অনেক সময় হয় জানো তো, মানে সারাদিন হলো এক্সাশন খুব একটা হলো না, আমরা বাড়িতেই থাকলাম, সেক্ষেত্রে অনেক সময় টায়ার্ড না লাগার কারণে আমাদের ঘুম পায় না। সেরকম হলে ইটস ফাইন, কানের মধ্যে অডিও স্টোরি বা এমনি চোখটা বন্ধ করে, আমার মা আবার বলে 100 থেকে নাকি গুনলে, পিছন থেকে নাকি রিভার্সে গুনলে ঘুম পেয়ে যায়, যদিও সেটা আমার কোনোদিনও পাইনি।
0: যাই হোক, হ্যাঁ
1: মানে 100 থেকে গুনবো আমি কখন ঘুমবো,
0: মানে এরকম ধরো স্লিপনেস নাইট তো আমাদেরও যায়, কিন্তু আমি বলছি ঘুমবো না, ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি ঠিক আছে, কিন্তু অত ধৈর্যই মানে আমি 100 থেকে 100 অবধি গুনবো।
1: আর তাছাড়া আমরা এখন সবাই খুব ডুম স্ক্রোলিং করি, মানে আমরা এমনি জাস্ট ফোনটাকে র্যান্ডম রিলস দেখতে থাকি, ভুল ভালে প্রোফাইল ওর সেরকম কারণে যদি ঘুম না আসে তাহলে চেঞ্জ ইওর হ্যাবিট, আমি এই নিয়ে জ্ঞান দেবো না কারণ জ্ঞান পাপি হয়ে যাবো তাহলে, কারণ সেম থিং আমিও করি, উইচ ইজ নট, মানে শুড নট বি ডান, করা উচিতই নয় একদম। কিন্তু যেটা দীপ্তা বললো যে যদি সত্যি ইনসমনিয়াতে তুমি আক্রান্ত হও এবং তার পিছনে নির্দিষ্ট কারণ থাকে, তাহলে মেডিকেল হেল্প কিন্তু এক্ষেত্রে ভীষণ দরকার।
0: ইভেন আমার এরকম একবার নিজের পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমার ব্লাড প্রেশার এত বেড়ে যাচ্ছিল যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না, অনেক রকম ওষুধ খেয়েও কন্ট্রোল হচ্ছিল না, তো এটা সেটা করতে করতে দেখা গেল যে আমি বললাম যে আমার ঘুম হয় না রাতে অধিকাংশ সময়, রাতে হার্ডলি একটা সময় 4-3 ঘন্টা ঘুমিয়েছি, এবং সেটাও ভোরবেলা হওয়ার পরে ঘুমিয়েছি। তখন আমাকে ডাক্তার বলেছিল যে এটা হলে কখনোই শরীর ঠিক হবে না, যত ওষুধ খাও, যাই করে ফেলো, যে ডাক্তার দেখাও, যা যা ভালো খাবার আছে সব খেলেও ঠিক হবে না, তোমার সবার আগে 8 ঘন্টা ঘুম দরকার, তার জন্য প্রয়োজনে তোমাকে মাইল্ড ঘুমের ওষুধ খেতে হতে পারে, তোমাকে ডাক্তার দেখাতে হতে পারে, তোমাকে একটা রুটিন রিহ্যাবিটেশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ঘুমোতেই হবে, এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। যারা এক্সারসাইজ করো, তোমরা যারা ওয়ার্কআউট করো, যারা শরীর সম্পর্কে সচেতন, তারা জানবে যে ঘুম, আমরা যখন ঘুমোই তখন আমাদের শরীর অ্যাকচুয়ালি বিল্ড হয়, শরীর তৈরি হয়, আমাদের সারাদিনের পরিশ্রমে যত শরীরের ক্ষয়ক্ষতি হয় সেগুলো একটা প্রপার ঘুম শরীরটাকে রিবিল্ড করে, রিসেট করে আমাদের মাইন্ডকে, তাই ঘুম হওয়াটা ভীষণ দরকার। হাওড়া থেকে চন্দ্রাণী পরের মেসেজ পাঠিয়েছে, লিখেছে, বাইরের ঠান্ডা হাওয়াটা আমাকে শিহরিত করছে, একটা স্নিগ্ধ রাত, বর্ষণ মুখর, আর তার সঙ্গে আমার ভীষণ প্রিয় দীপ আর বিহু। জানো তো মন খারাপ হলে আমার খুব মন খারাপ, আমার কোনোদিন কোনো গার্জেন কল হয়নি, কিন্তু গত মঙ্গলবার আমার ম্যাথস টিচার একটা ভীষণ সামান্য একটা ভুলের জন্য আমার ভীষণ বকেন, এবং শুধু বকেন না, আমার মাকে দেখা করতে বলেন। আমার মাও সেদিন আমাকে বাড়িতে ভীষণ বকেছে, খুব স্বাভাবিক, সেদিনকে আমার মন একেবারে ভালো ছিল না, আমি ভীষণ কেঁদেছি, ইভেন আমার পড়তে যেতে ভয় লাগছে যদি আবার কোনো ছোট ভুলের জন্য আমার ম্যাথস টিচার আমাকে বকেন। এই অঙ্ককে ভয় পাওয়া আর সেই ভয়কে কাটানোর জন্য প্লিজ একটা উপায় বলে দাও।
1: দেখো, অঙ্ককে কাটানোর উপায় আমি কি বলবো, মানে ক্লাস টেনের পরে আমি নিজে কোনোদিনও অঙ্ক করিনি, মাধ্যমিক অবধি অঙ্ক ছিল, অঙ্ক করতে হয়েছে, আমার মনে হয় প্র্যাকটিস। আমার যিনি টিচার ছিলেন মাধ্যমিকে, কিন্তু আমি অঙ্কে লেটার পেয়েছিলাম অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও, কারণ একটাই জিনিস যেটা উনি বলতেন যে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস, এবং উনি আমাকে ধারাবাহিকভাবে সেটা করাতেন, আমি নিজেও সেই সময়টাতে করেছি এবং ফল পেয়েছি। তারপর আমার বাড়ি থেকে থ্যাঙ্কফুলি ওই সায়েন্স নেওয়ার প্রেশারটা ছিল না বলে হিউম্যানিটিস নিয়ে আমি ভর্তি হয়েছি, কিন্তু ওটাই বলবো প্র্যাকটিস। আর বাকি অঙ্ক টিচার বকেছেন যথেষ্ট জাস্টিফাই কারণেই বকেছেন, সেই কারণে দুঃখ পেও না বা ওনার উপর রাগ করো না, আর মাকে না তুমি আগে থেকে খুলে বলো।

0: মায়ের মা বাবাই তো আমাদের একটা সময় না, আমাদের ওই সময়টাতে মনে হয় যে বাবা মাকে বলবো সেটাও আমাদের ইগোতে গিয়ে লাগে, কিন্তু বিশ্বাস করো মানে ওনারাই একমাত্র তোমার সত্যিকারের যেই ভীতিটা সম্পর্কে যদি জানেন তাহলে ওনারা হয়তো তোমার টিউটর চেঞ্জ করতে পারেন বা পার্সোনাল কেয়ার দিতে পারেন, নিজেরা নিয়ে বসতে পারেন, সেই রকম কিছু করতে পারেন। তাহলে আগে বাবা মাকে বলো, আমার মনে হয় স্কুল লেভেলের গার্জিয়ান কল বলছে মানে সেটা স্কুল লেভেলেই তো হবে নিশ্চয়ই, কারণ কলেজে কি গার্জিয়ান কল হয় খুব একটা?
1: না, আমার শুধু একটাই কথা এখানে অ্যাড করার, বিভিন্ন সবকটা যেগুলো বললো খুব খাঁটি কথা, খুব প্র্যাকটিক্যাল কথা। আমার শুধু এটা বলে জানো তো কোন জিনিসকে আমরা ভয় পাই, আমরা যে জিনিসটা থেকে দূরে থাকি, যে জিনিসটা সম্পর্কে আমাদের ধারণাটা স্বচ্ছ নয়। ধরো আমি সাপে ভয় পাই, কেন? তার কারণ আমি কখনো সাপ নিয়ে স্টাডি করার কথা ভাবিনি, আমার কখনো পছন্দই হয়নি সাপ নিয়ে স্টাডি করার। কিন্তু আমার পরিচিত লোকজন এরকম রয়েছেন, নর্থ বেঙ্গলে তো অনেকেই রয়েছেন যারা প্রফেশনালি সাপ নিয়ে ডিল করেন, কিন্তু আমি দেখলেই 15 হাত দূরে পালিয়ে যাই, মানে এক প্রান্তে যদি দেখা যায় আমি অন্য প্রান্তে চলে যাই। তার কারণ আমার অজ্ঞানতা, আমি ওটাকেও একটা প্রাণী হিসাবে ট্রিট করতে পারি না, তার কারণ আমি ওটা সম্পর্কে জানি না। সেম জিনিস অঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কি হয়, আমরা অঙ্কে যেহেতু সংখ্যা অনেকগুলো, ইমাজিনারি কিছু সংখ্যা, অনেকে না প্রপার গাইডেন্স, প্রপার ট্রেনিংয়ের জন্য অঙ্ককে ভয় পায়। বিশেষ করে মেয়েদের মধ্যে আমি এটা দেখেছি চন্দ্রাণী, যে মেয়েরা অঙ্ক একটু ভয় পায় বলে। আমি বলছি মানে যে কোনো ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টকেও, অঙ্ক, কেমিস্ট্রি, কিছুকে ভয় পাওয়ার অন্যতম কারণ হচ্ছে দুটো। এক, আমাদের ওই বিষয়টা থেকে পালিয়ে যাওয়া, আর দুই, যারা আমাদের ট্রেন্ড করেন তারা প্রপারলি বিষয়টাকে ইন্টারেস্টিং করে ট্রেন্ড করতে পারেন না। ভালো টিচার না পেলে অনেকে অঙ্কে ভয় পায়। আমি যেমন হিস্ট্রির টিচার আমার ছোটোবেলায় ভালো পাইনি কখনো, আমি যখন হিস্ট্রি অফ জার্নালিজম পড়ছি আমি ভালো টিচার পাইনি, তো আমি ভয় পেয়েছি, আমি পালিয়ে গেছি। যোগ এরকম যদি হয় যে তোমার অঙ্কে ভয় লাগছে, আমার মনে হয় তুমি ইউটিউবে যেগুলো ম্যাথস টিউটোরিয়াল আছে খুব ইন্টারেস্টিং করে অঙ্ক পড়ান এরকম কয়েকজন শিক্ষক আছে, আমার মনে হয় তুমি তাদের থেকে কয়েকটা সেশন অনলাইনে ফ্রিতে ক্লাসগুলো রয়েছে, কোভিডের সময় আপলোড করা হয়েছিল, আমার মনে হয় তুমি সেখান থেকেও একটা সেশন ট্রাই করে দেখো, দেখো তোমার ইন্টারেস্টিং লাগবে। পালিয়ে যেও না, পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়, তোমাকে তো আরও কিছুদিন ডিল করতে হবে, যতদিন না তুমি অন্তত বিহুর মতন সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছ, যতদিন তোমার মানে ম্যান্ডেটারি সাবজেক্ট থেকে অঙ্কটা বাদ যাচ্ছে ততদিন অব্দি তো করে যেতে হবে। তাই আমার মনে হয় এক হচ্ছে কনসিস্টেন্সি। দেখো আমরা প্রত্যেকে সব জিনিসে ভালো নেই, দুরকমের মানুষ হয়, এক যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় আর যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় না। আমি ট্যালেন্ট নিয়ে জন্মাইনি, কিন্তু যদি আমাকেও একটা কোনো কাজ ভালো করতে হয় তাহলে যেটা আমাকে তাহলে করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, প্রতিদিন করতে হবে, প্রতিদিন নিয়ম করে, নিয়ম ভাঙাই যাবে না, করতেই হবে প্রত্যেক দিন, প্রত্যেক দিন নিয়ম করে যদি তুমি ম্যাথসটা প্র্যাকটিস করো 1 ঘন্টা করে প্রত্যেক দিন উইদাউট এনি ব্রেক ফর দ্য নেক্সট সাম মান্থ, তুমি দেখবে অঙ্কের প্রতি ভয়টা তোমার কেটে যেতে বাধ্য। এটা সাইকোলজি, এটা তোমার ভয় নয়, এটা তোমার সাইকোলজি। তুমি তোমার মেন্টালিটি যদি চেঞ্জ করতে পারো তোমার ভয়টাও কেটে যাবে নিয়ে নিজে। ওকে, পরের মেসেজ, মলদ্বীপ আর মামার বাড়ির তুলনা যেটা টানলে দাদা, সেখান থেকে একটা কথা ভীষণ মনে পড়ে গেল। দেখো আমার মা বাবা ছোটোবেলায় আমাকে গরমের ছুটিতে মামার বাড়ি নিয়ে গেছে, তাদের কাছে কিন্তু সেই কারণে আমি কৃতজ্ঞ, কারণ গরমের ছুটি তো এখনও চলছে কলেজে, কিন্তু মামার বাড়ি যাওয়ার সৌভাগ্য বা সময় জীবনে দুটোর কোনোটাই এখন নেই। যখন আমি দেখি যে আমার ছোটো ছোটো ছাত্রছাত্রীরা মামার বাড়ি যেতে পারছে না আমি পড়াবো বলে, তখন আমি ওদের বলি আমি পরে পড়াবো, তোরা আগে মামার বাড়ি থেকে ঘুরায়। আমার মনে হয় যে এটা ভীষণ দরকার, প্রখর রোদের তাপে যখন মানুষ জেরবার হয় তখন একটা বৃষ্টির ফোঁটা যেমন মানুষকে স্বস্তি দেয়, তেমনি মানুষ যখন দুঃখকে সঙ্গী করে ডুবে যেতে থাকে তখন এমন করে মানুষের হাত প্রয়োজন হয় যে ডুবে যাওয়া মানুষটাকে বাঁচাতে পারে। আমার মনে হয় চুপ কথা সেই মানুষ। ভালো দেখো, মনীষা লিখছি।
0: এরকম ভালো টিচার আমরা কেন পাইনি যখন আমরা পড়াশুনো করেছি? আমরা তো ছুটি চাইলেই মানে কর্মর করে দেখাতো, এক্সট্রা ক্লাস মানে অল্টারনেটিভ ক্লাস করিয়ে দেবে এরকম কথা ভাবতেই পারি না আর কি।
1: শোনো, আমার ছেলের ঠিক আছে 1 মাস গরমের ছুটি স্কুল।

0: ওকে যা হোম টাস্ক দেওয়া হয়েছে এবং যে প্যাটার্নে হোম টাস্ক দেওয়া হয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওকে পড়তে বসতে হচ্ছে, নইলে সেই হোম টাস্ক কমপ্লিট হবে না।
1: কষ্ট লাগে। তুমি জানো আমি আমি গরমের ছুটির সময় ওই হোম টাস্ক এত দিত না, কিন্তু কিছু তো দিত। তো ক্লাস থ্রি আমার মনে আছে আমাদের হাতের লেখা এরকম পরপর ইয়ে থেকে বলেছিল নিয়ে আসতে, এবার আমি না কোনোভাবে শুনিনি সেটা দীপদা। এবার আমাকে যখন টিচার খাতা চেয়েছে যে গরমের ছুটিতে কী কী করেছো খাতা জমা দাও, আমি একটা সাদা খাতা জমা দিয়েছিলাম এবং লিটারালি সাদা খাতা, এটা আমি একদম মিথ্যা কথা না। আমার মা বলছে যে তুই সাদা খাতা জমা দিতে বলেছে কেন? আমি মাকে বলেছিলাম না আসলে ম্যাম দেখছেন যে আমি খাতাটা কীরম করে মার্জিন টেনেছি কিনা চারপাশে আর ভালো করে মলারটা লাগিয়েছি কিনা, ওইটা দেখার জন্য সাদা খাতা জমা দিতে
0: বলেছে। এরকম হয়েছে যে আমার ছোটবেলায় ধরো প্রচুর হোম টাস্ক দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে প্রচুর, কিন্তু আমাকে মামার বাড়ি যেতেই হবে বা আমি যাবই মামার বাড়িতে, গরমের ছুটিতে আমার বাধা ধরা ছিল। আমি কি করতাম, আমার খুব ভালো লাগতো যে আমার দুই মামার কাছে, বিশেষ করে আমার বড় মামার কাছে গিয়ে আমি হোম টাস্ক করে নিতাম, খানিকটা
1: করে দিত।
0: আমি বললাম তুই বল, আমি আমাকে তুই করে বলতাম ছোটবেলায়, বললাম তুই বল আমি করছি।
1: বাহ ভালো।
0: মানে ফলে কি হতো, মানে আমি অঙ্কটা করছি না কিন্তু আমার সামনে অঙ্কটা কষতে হবে, আমি শুধু ডিকটেশনের মতো লিখে যাচ্ছি, আর আমার মামা যেহেতু বড় সে বলে
1: যাচ্ছে, সে বলে দিচ্ছে
0: খুব স্বাভাবিক তার ছোট ক্লাসের অঙ্ক।
1: এখন তো হয়ই না, এখন বাচ্চারা যায় যাওয়ার সময়ই পায় না তারা। যাই হোক ঠিক আছে, আমার না এটা নিয়েও নস্টালজিয়া নেই, এখন যা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, কিছু করার নেই। দেখো তোমাকেও কিন্তু তোমার ছানাকে, মানে ওকে যদি সেই ওয়ার্ল্ডে ঢুকতে হয় তুমি ঢোকাতে বাধ্য এবং ওকে হোমওয়ার্কগুলো করতে হবে, আদারওয়াইজ ওর আশেপাশের বন্ধুগুলো যখন করে এগিয়ে যাবে তখন কিন্তু ডিপ্রেশন একটু আগে
0: একটা মেসেজ পড়ছিলাম না যে একজন অঙ্কের টিচার স্টুডেন্টকে বকেছে খুব সামান্য ভুলের জন্য। তো আমি বলছি ছোটদের মনে এটা কতটা প্রভাব ফেলে, আমার ছ বছরের ছেলেকে তার অঙ্কের ম্যাম বকেছে সামান্য, খুব ছোট কোনো একটা ভুলের জন্য খুব সামান্য একটু বকেছে, যেহেতু কনভেন্ট স্কুল ভীষণ স্ট্রিক্ট রুলস, মানে একদম টপ টু বটম কোনো স্পেস নেই, একদম নিয়ম মাফিক বাঁধা ধরা সব কিছু। তো আমার ছেলে স্কুল থেকে বকা খেয়ে এসছে বাড়িতে, কিন্তু বাড়িতে কাউকে বলেনি।
1: আচ্ছা,
0: তার বয়স কিন্তু ছয়, বাড়িতে কাউকে বলেনি, বেশ অনেকদিন হয়ে গেছে কাউকে বলেনি বাড়িতে। আচমকে একদিন মাকে বলেছে যে মা একটা কথা বলবো, রাগ করবে না তো? মা বলেছে না বল, কেন রাগ করবো? তখন বলেছে যে আমি যেন একটা ছোট ভুল করেছিলাম, ম্যাম আমাকে
1: বকেছে।
0: তো আমি বলছি ছোটরাও এখন দেখো কতটা নিজের মনের যে কথাগুলো, আমরা আমাদের সময় হলে তো মানে ঈদের কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম, নিয়ে মার কাছে বলে ফেলতাম যে মা আমাকে স্যার পিটিয়েছে স্কুলে অঙ্কে ভুল করেছিলাম বলে। কিন্তু একটা ছোট বাচ্চা এত বড় একটা তার মনের ভেতরে ঘটে চলা একটা ঘটনাকে মনের ভেতরেই রেখে দিয়েছে, বাইরে বলছে না, বলছে কখন অনেকটা পরে গিয়ে।
1: কতটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, আমার খুব ভয় লাগে মাঝে মধ্যে।
0: আমি এটাই বলছি যে প্লিজ এমন পরিস্থিতি বাড়িতে তৈরি করবেন না যাতে আপনার ছেলে মেয়েরা, আপনার পরিচিতরা, ছোটরা তারা এসে কোনো কথা বলতে আপনাকে ভয় পায়। তাদের এখন না ওই স্ট্রিক্ট শাসন, মানে যদি ভেবে থাকেন যে আমি আপনি যেভাবে বড় হয়েছি সেভাবেই আপনিও আপনার ছেলে মেয়েকে বড় করবেন, কারণ আপনি খুব স্ট্রিক্ট রুলে বিশ্বাস করেন, আমার মনে হয় একটু আপডেট হওয়াটা আমাদের প্রত্যেকের জরুরি। ছেলে মেয়ের সঙ্গে একটু বন্ধুর মতন মেশাটা, ওদের একটা স্পেস দেওয়া, ওদের কথাটাও শোনা, ওদের যুক্তিটাও শোনা আমার মনে হয় খুব দরকার, এক্ষেত্রে দরকার, কারণ এখন ছোটরা ভীষণ সেন্সিটিভ হয়, ভীষণ সেন্সিটিভ হয়। তার কারণ ওরা কিন্তু অত মানুষ পায় না যত মানুষ আমরা ছোটবেলায় পেতাম মনের কথা বলার জন্য। বিভিন্ন বয়সের মানুষ আমাদের চারপাশে আমাদের ছোটবেলায় থাকতো, বিভিন্ন বয়সের বন্ধু, মামা, পিসি, দাদু, দিদা, পাশের বাড়ির জেঠু, বিভিন্ন রকম পেতাম তো আমরা আমাদের ছোটবেলায়, অনেকের সঙ্গে অনেক রকম কথা বলতে পারতাম, কিন্তু ওরা পায় না। ওদের কাছে কিন্তু মনের কথা বলার খুব বেশি মানুষ নেই, বাবা মা ছাড়া ওরা মনের কথা খুব বেশি জনের সঙ্গে ভাগ করার স্পেস পায় না, লোক পায় না। এখন কজনের বাড়িতে আর বড় ফ্যামিলি রয়েছে, তাই খুব সেন্সিটিভ হয় ছোটদের মন, একটু সাবধানে হ্যান্ডেল করবেন। এটা আমার রিকোয়েস্ট প্রত্যেক মা বাবার কাছে, প্রত্যেক সেই সমস্ত পরিবারের সদস্যদের কাছে যাদের বাড়িতে খুদে সদস্য রয়েছে। 9990365992 নম্বরে চুপ কথা নিয়ে বিহু আর দীপ রয়েছে তোমার সঙ্গে, একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসছি এক্ষুনি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে এই মুহূর্তে তুমি শুনছো চুপ কথা, তোমার সঙ্গে দীপ আর বিহু রয়েছি। 9903652992 নম্বরে তোমাদের পাঠানো প্রচুর মেসেজ এবং খুব কন্টেন্ট কিছু মেসেজ, যে মেসেজের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু বার্তা রয়েছে যেগুলো আমাদের ভাবাচ্ছে, যেগুলো নিয়ে আমরাও ভাবছি ইনফ্যাক্ট বসে। দিল্লি থেকে তন্ময় একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, আমাদের ভেতরে যে শিশুটি সেই হলো আমাদের সত্যিকারের শিক্ষক। অহংকার বা ইগো দূরে সরিয়ে রাখতে এবং প্রত্যেক দিন নতুন কিছু শেখার আগ্রহ বাঁচিয়ে রাখতে নিজের ভিতরে সেই নিষ্পাপ শিশুটিকে আগলে রাখুন। আসলে জানেন তো, যেদিন আমরা শেখা বন্ধ করে দিই সেই দিন আমরা বুড়িয়ে যাই, আর শেখার এই তাগিদ শুধু আমাদের ভিতরের সেই শিশুটির মধ্যেই থাকে। তাই নিজের ভিতরে শিশুটিকে হারিয়ে যেতে দেবেন না। ইগো বা অহংকার আমাদের আটকে রাখে, কিন্তু ভেতরে শিশুটি সে সবসময় ডানা মেলতে শেখায়। জীবনের সব জটিলতার মধ্যেও নিজের ভিতরের সেই কৌতূহলী এবং সরল শিশুটিকে বাঁচিয়ে রাখুন, সেটাই আসল আনন্দের চাবিকাঠি। ভেতরের শিশুটি আমাদের সরলতা এবং শেখার প্রেরণা। একে হারিয়ে যেতে দেওয়া মানেই ইগোর কাছে নিজের আত্মসমর্পণ। তাই জীবনের সব পরিস্থিতিতে নিজের ভিতরের শিশুটিকে বাঁচিয়ে রাখুন। চুপ কথার মধ্যে দিয়ে আমি এই মেসেজ সবার কাছে ছড়িয়ে দিতে চাই। তন্ময় দিল্লি থেকে লিখছি। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি তাই, আমরা মন থেকে চাই যে আমাদের ভিতরের সেই শিশুটা যে খুব ছোট ছোট জিনিস আনন্দ পেত এক সময়, একটা খুব ভালো সানরাইজ বা একটা খুব ভালো গাড়ি রাস্তা দেখতে পেলে যার মনটা হঠাৎ ভালো হয়ে যেত, আমাদের অনেকের মধ্যে সেই শিশুটা এখন অনেক কোণঠাসা হয়ে পড়েছে। আমার মনে হয় মানুষের ভেতর সেই শিশুটাকে সত্যি বাঁচিয়ে দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিহুদি, তোমার আমি সেই হ্যাপি ডিভোর্সওয়ালা ভাই, কেমন আছো তুমি? প্রোগ্রাম দারুণ হচ্ছে আমার হয়ে, সব দিদি আর বোনদের কিউট সিস্টার ডে উইশ করে দিও। টালিগঞ্জ থেকে আমি বিশ্বজিৎ লিখছি।
2: অনেকদিন বাদে মানে কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে শুধু দিদি আর বোনদের উইশ করবো কেন, দাদারা কোথায় যাবে, দাদারা কেন বাদ, না সবাইকেই করে দেবো। বিশ্বজিৎ ভালো থেকো। জানো তো, আমি একটু আগে এই যে বৃষ্টি নিয়ে তো আমরা অনেক রোম্যান্টিসিজম করছি, বলছি যে বৃষ্টি পড়েছে আজকে ঠান্ডা ঘুমোতে পারবো, আজকে ঘুমটা ভালো হবে। একটু আগে একটা খবর এলো আর কি, ওই এগেইন ফিরে এলো, সেটা হচ্ছে যে একজন অটো চালক তিনি মারা গিয়েছেন। আজকে অটোতে বসে ভাত খাচ্ছিলেন দুপুরবেলায়, লাঞ্চ সারছিলেন, সেই সময়তে বজ্রাঘাতটা হয় ঠিক অটোটার উপরে এবং তিনি ওখানেই মারা যান। এই বৃষ্টি যেটা দুপুরবেলাতে হলো, সেই অঝোরধারা বৃষ্টির পরিণামেটা। তাই মানে ওই আর কি, মানে কিছু জিনিস কারুর কাছে খুব আনন্দের আর কিছু জিনিস কিন্তু কারুর কাছে ঠিক ওই সময়টাতেই দুঃখটা বয়ে নিয়ে আসে। লাইফ ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, কখন কী হয় আমরা কেউ জানি না। তাই যতটুকু সময় আছি একটু ভালো থাকি, ভালো প্রিয় মানুষদের নিয়ে ভালোবাসায় থাকি।
1: আমি সেদিনকে ঠিক এরকম একটা খবর দেখছিলাম যে একটি বাচ্চা মেয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে খেলছিল।
2: আচ্ছা,
1: উঁচু ল্যাম্পপোস্ট একটা, সেই ল্যাম্পপোস্টের ওই হয় না, এখন রাস্তা দেখবো অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে, ওপরে অনেকগুলো গোল গোল করে আলো আটকানো লম্বা উঁচু ল্যাম্পপোস্ট হলো, সেই প্রবল হাওয়াতে সেই বহু উঁচু ল্যাম্পপোস্টের ওপরে গোল করে যে 10-12টা আলো লাগানো থাকে, তার মধ্যে থেকে একটা আলো খুলে পড়েছে। নিচে একটা বাচ্চা প্রতিদিন ওই ল্যাম্পপোস্টের আশেপাশে খেলে, কারণ সে একটা কাছের বস্তিতেই থাকে, সে বড় রাস্তায় যায় না, ল্যাম্পপোস্টের রাস্তার একটু ধারে, সেখানে খেলাটা সেফ বলে তার বাবা মা মনে করে। তাই বাবা মার কথা শুনে ওই বাচ্চা মেয়েটা ওই ল্যাম্পপোস্টের কাছাকাছিই খেলে। ভাবো, মৃত্যু এমন জিনিস, নিয়তি এমন, সেই ল্যাম্পপোস্টের মাথায় একটা আলো খুলে বাচ্চাটার মাথায় পড়ে, বাচ্চাটা প্রথমে গুরুতর জখম হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঠিক এতটাই আনপ্রেডিক্টেবল আমাদের লাইফ, এতটাই।

0: আনপ্রেডিক্টেবল
1: জানো তো দীপ্তা, আমরা অনেক সময় আমরা ফোন ডচ করি, স্পেশালি বাবা মার ফোন। আবার ফোন করছে এখন, ও বাবা আমি ঠিক আছে পরে করবো, পরে করবো, ঠিক আছে ঠিক আছে, বা একটা দুটো কথা বলে 10 সেকেন্ড 15 সেকেন্ডে, হ্যাঁ বলো কী হয়েছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে শুনে নিয়েছি, ঠিক আছে পরে করছি পরে করছি। সেই পরেটা হয়তো বেশ কিছু ঘন্টা পরে আমাদের জীবনে আসে, কারণ এরম নয় যে আমরাও ফাঁকা বসে আছি, আমাদেরও অন্য কাজ থাকে। এটা না আগে আমি খুব করতাম, মানে হ্যাঁ হ্যাঁ বলো, আর বাবা না বলে আমাকে যে ফোন করলেই তো খালি রাখছি রাখছি রাখছি রাখছি করিস, কথা শুনিস না তো। এবার তখন আমিও একটা কাজের মধ্যে আছি, এরকম নয় যে বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে না, বাবা মা দুজনেই ছাড়া আমার কেই বা আছে প্রিয়জন তো, কিন্তু ওই যে একটা রাখছি হ্যাঁ বলো কি তাড়াহুড়ো তাড়াহুড়ো। কিন্তু রিসেন্ট কিছু মাস বা এক বছর ধরে এটা আমার মনে হয়েছে যে আমি এটা করতে পারি না, মানে সেই মানুষটা নিজে থেকে ফোন করছে কিছুই না, খেয়েছিস, অফিসে সব ঠিকঠাক আছে জানার জন্য তাকে কিন্তু আমি ফোন করে বলছি না যে খেয়েছো, তখনও আমি এত ব্যস্ততা দেখাচ্ছি, এত ব্যস্ত। তাই তোমাদেরকেও বলছি, এটা আমাদের আমাদের জেনারেশনের একটা স্বভাব, এটা মানে আমরা ভীষণ তাড়ায়, কিসের তাড়ায় আমরা জানি না, মানে আমাদের সব কিছু অ্যাচিভ করতে হবে, সব কিছু পেতে হবে, এক্ষুনি করতে হবে, ওই 5টা মিনিট বাবা মাকে দিলেই আমার সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই 5টা মিনিট আমরা কিন্তু ফোন স্ক্রল করতে পারি। এগুলো আমার গত 3-4 মাসের রিয়েলাইজেশন, বিশ্বাস করো। আর সেই কারণেই কোথায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, 3-4 মাস আগেও বিহু এরকমভাবে ভাবতো না জীবনটাকে, সত্যি ভাবতো না। যাই হোক, নেক্সট মেসেজ।
0: মমতা বলে একজন আমাদের একটা মেসেজ পাঠিয়েছে, লিখেছে, আমি ভীষণ সাদামাটা একজন হাউস ওয়াইফ জানো তো, আমার গোটা দিন সংসার নিয়ে ভাবতে ভাবতে, সংসার সামলাতে, বাচ্চা সামলাতে এবং আমার স্টুডেন্টসদের পড়াতে পড়াতে কেটে যায়। নিজের জন্য কোনো সময় প্রায় থাকে না, দিনের শেষে রাত নামে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু জানো তো আমার চোখে ঘুম আসে না। আমি ভাবি যে আমি তো সবাইকে নিয়ে ভাবলাম, কিন্তু আমাকে কে বুঝলো, আমার কথাটা কে ভাবলো, দিনের শেষে আমি মানুষটা এতটা একা ফিল করি কেন?
1: প্রথমত মমতা, তুমি সাদামাটা নও, তোমার নামের আগে যে অ্যাডজেক্টিভটা দিয়েছো সাদামাটা বলে, সেটার সঙ্গে আমি বা দীপ অন্ততপক্ষে একমত হতে পারবে না বলেই আমার বিশ্বাস। কারণ তুমি যদি সত্যি সাদামাটা যদি আমি তর্জমা করি অর্ডিনারি অর্ডিনারি হতে, তাহলে সারা দিন ঘরের কাজ সামলে, সন্তান সামলে, তুমি আবার পড়িয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারের পাশে এভাবে দাঁড়াতে পারতে না, প্রথমত হচ্ছে এটা। আর সেকেন্ডলি, এক্সপেকটেশন কিলস জানো তো, মানে আমরা দিনের শেষে, যদিও খুব তাত্ত্বিক কথাটা বাট এটা সত্যি যে দিনের শেষে মানুষ কিন্তু কোন না কোনো, সব মানুষই কোথাও না কোথাও গিয়ে একা। আর তুমি যে ভাবছো তুমি একা, তুমি হয়তো একা না, হতে পারে যে তোমার যে পার্টনার রয়েছে তিনি ভাবেন হয়তো তো এক্সপ্রেসিভ নন, এটা বলতে পারেন না হয়তো যে আমি পাশে আছি বা আমি তোমার সঙ্গে আছি। আর সন্তানের কথা বললে, সন্তান যে সন্তানকে তুমি বড় করছো, তোমার শিক্ষায় বড় করছো, এত কিছু সামলে বড় করছো, সে দেখছে তার মায়ের স্ট্রাগলটা, সে দেখছে তার মা কীভাবে ঘরের পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, পাশাপাশি অর্থ উপার্জনের জন্য নিজের পরিশ্রমের সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে, সেও তো আছে তোমার পাশে, তাহলে তুমি একা কোথায় হলে?
0: বাকি আমার শুধু আরেকটা ছোট জিনিস মনে হচ্ছে যে মমতা, আমার মনে হয় কোথাও একটা না সারাদিনের এই শূন্যতা, এই পরিশ্রম, এটা তোমাকে স্যাচুরেটেড করে দিচ্ছে, পরিশ্রম করতে করতে করতে করতে তোমার ব্রেন রিল্যাক্স করতে পারছে না, তোমার ব্রেন শান্ত হতে পারছে না। আমার মনে হয় যদি সম্ভব হয় একটু কয়েকটা দিন যদি পড়ানোর থেকে একটু বিরতি নেওয়া যায়, বিরতি নিয়ে আমরা কী বলি জানো তো, মাঝে মাঝে আমরা এটা সত্যি সত্যি ফ্যাক্ট এটা, যে আমরা যাদের সঙ্গে থাকি, যাদের প্রচণ্ড ভালোবাসি, তাদের ভালো রাখতে গিয়ে আমরা নিজেদের প্রতি মিনিমাম একটা নজর অনেক সময় এড়িয়ে যাই, নিজেদের দিকে দিই না।
1: একদমই তাই, মি টাইম ভীষণ ইম্পর্টেন্ট।
0: এবার তুমি যদি সারাদিনে 1 ঘন্টা শুধু একটু নিজের জন্য বার করো, ধরো যখন তোমার ছোট বাচ্চাটা ঘুমোচ্ছে এবং যখন তুমি তোমার পড়ানোটা শুরু করনি, এর ফাঁকে কোনো একটা সময় যদি 1 ঘন্টা বার করে নিজে একটু সাজলে, নিজের ঘরটাকে গোছালে, একটা গাছের যত্ন করলে, নিজের পছন্দের কোনো একটা হবি পারসিউ করলে, যে কোনো একটা জিনিস যেটা শুধু তুমি কেন্দ্রিক হবে, যদি সেটা ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমার যে এই প্রত্যেক দিনের রুটিন মাফিক জীবনে তোমার নিজের জন্য একটু সময় বার করাটা তোমার রিল্যাক্স করার জন্য ভীষণ দরকার, না হলে তোমার ব্রেন রিল্যাক্স করতে পারছে না আর তুমি আরও বেশি অশান্ত হচ্ছে, তখন সাদামাটা জিনিসগুলো তোমার মনে হবে এটা আমার জন্য হচ্ছে না, এটা আমাকে টাচ করছে না, এই জিনিসটা আমাকে স্পর্শ করছে না, ইমোশনটা আমাকে স্পর্শ করছে না।
1: কিন্তু জানো তো দীপ্তা, মানে এটা আমার মনে হয় যে

0: অনেক সময় না কারো যত্ন নিতে বা কারো কিছু করতে থেকেও কেউ আমাকে একটু প্রশংসা করলো বা কেউ আমাকে একটু ভালো কিছু বললো বা অ্যাটলিস্ট আমি যে কাজটা করছি তার মিনিমাম একটা অ্যাকনলেজ
1: করলো,
0: হ্যাঁ মানে তুমি করছো, তখন না তার জন্য মনে হয় যে আমি সত্যি আরো আরো একটু বেশি কাজ করে দেবো ওইটুকু। কিন্তু আমাদের বেশিরভাগের জীবনেই না ওই বুস্ট করার বা ওই যে পুশ করার লোকটার ভীষণ অভাব। মানে এটা শুধু মমতা তোমার সমস্যা নয় জানো তো, মানে আজকে আমাদের সবার সমস্যা। গাধার মতো খেটে যাও, গাধার মতন পরিশ্রম করো, কিন্তু পিছন থেকে যে কেউ একটা বলবে বা ভীষণ ভালো, দৌড়াও দৌড়াও ভীষণ ভালো কাজ হচ্ছে, খুব অভাব। হাতে গোনা মানুষ হয়তো না তাও নেই, সুতরাং তুমি একা নও এই এই এই এই পুরো সিচুয়েশনে, ভেবো না, ভাবলেই কষ্ট, তার চেয়ে বরঞ্চ যেমনভাবে জীবন এনজয় করছো করো, সব ভালো হবে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা নিয়ে তোমার সঙ্গে বিহু আর দীপ রয়েছে, আর ঘড়িতে সময় বলছে আমাদের কিন্তু এটা শেষ ঘন্টা চুপ কথার। তার মানে হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই কথা বলার জন্য, তাই এখনও পর্যন্ত যে যে কথাগুলো বলা হয়ে ওঠেনি বা যে কথাগুলো ভাবছো যে বলা দরকার তাহলে মনটা একটু হালকা হবে, সেই কথাগুলো নিশ্চিন্তে নির্দ্বিধায় 9903655992 এই নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে ফেলো। যে মেসেজটা এখন পড়বো, লেখা রয়েছে যে হ্যালো দীপদা আর বিহুদি, আচ্ছা মানুষের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট, এই এক্সট্রা ট্যালেন্টটা তোমরা বিশ্বাস করো? এটা বলছি তার কারণ শুনতে একটু অড লাগলেও আমি কলেজ পাশ করার পর একটা চাকরি করতে শুরু করি, সবই ভালো চলছিল। এবার দেখো ছোটোবেলা থেকে আমার লেখালেখি করতে, গল্প কবিতা লিখতে, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ভালোবাসছিলাম, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু তারপরে এমন একটা ঢেউ আমার জীবনে আসে যে আমার জীবনে অনেকটা শেষ হয়ে যায়, পুরো শেষ বলবো না কিন্তু অনেকটা শেষ হয়ে যায়। তবে এখন আমি তার থেকে একটু বেটার, সবাই বলে আবার শুরু কর, কিন্তু কি বলবো, কাকে বলবো সেটা বলার মতন কোনো বন্ধু পাইনি। তোমাদের শুনে আজকে মনে হলো সেই কথাটা বলি। যে পাঠিয়েছে তার নাম লেখা নেই, কিন্তু আমি শুধু একটাই কথা বলবো যে যখন সেই বড় ঝাপটাটা যেটা জীবনে এসেছিল সেটাকে কাটিয়ে আবার লাইফটাকে রিস্টার্ট করার সুযোগ পেয়েছ, তাহলে আমার মনে হয় এই সুযোগটাকে হাতছাড়া করা উচিত নয়। এবং যেভাবেই সেই সুযোগটা তোমার জীবনে আসুক না কেন, বা যে ঝড় ঝাপটাই তুমি কাটিয়ে ওঠো না কেন, তুমি যে উঠেছো এটাই অনেক বড় কথা। আমরা সবাই সবসময় সেই সাহসটুকু পাই না। আমার মনে হয় তোমার আবার লেখালেখি যেভাবেই তুমি করো না কেন, যে মাধ্যমেই করো না কেন, আবার শুরু করা উচিত। আর কথা বলার জন্য যদি বন্ধু না থাকে, কথা শোনার মতন বন্ধু যদি না থাকে, তাহলে তো আমরা আসি প্রত্যেক শুক্র আর শনিবার, নিজের মনের কথাগুলো একটা জায়গায় নোট করে রাখবে, একটা ডায়েরিতে লিখে রাখবে, শুক্র আর শনিবার রাতে সেই ডায়েরির পাতাগুলো উল্টাবে, যা বলতে ইচ্ছা করবে। আমাদের এখানে দুজন করে থাকে আর যে, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে, তাদের তুমি মনের কথা লিখে জানাতে পারবে, তারা তাদের সাধ্য মতন করে সাহায্য করবে তোমাকে ভালো রাখার জন্য। পরের মেসেজ পাঠিয়েছে আকাশ বেহালা থেকে, লিখেছে হাই দীপদা, হাই বিহুদি, ভীষণ হাসফাস গরম, একটা হিট ওয়েভের মধ্যে পরপর কয়েকটা দিন কাটানোর পর হঠাৎ করে দুপুর থেকে অঝোরে বৃষ্টি, তার সঙ্গে ওলটপালট ঝড়। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায়, ইভেন আমাদের বেহালা তো, প্রচুর গাছ ভেঙে পড়েছে, প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছে, বেশ কয়েকজন মারা গেছে। গরমের হাত থেকে আমরা মুক্তি পেলাম, কিন্তু পেলাম না যে সেই আশ্বাস যে গাছগুলোর শিকড় আরও শক্ত হচ্ছে না। দেখো শহরাঞ্চলের গাছগুলো কিরম তাড়াতাড়ি ঝড় এলেই উপরে পড়ে যায়, গাছ মারা যায়, মানুষ মারা যায়। দেখো কালের নিয়মে ঝড় বৃষ্টি তো আসবেই, মানুষের জীবনেও সুখ দুঃখ আসবে, কিন্তু কিছু কিছু প্রেম যেমন বিচ্ছেদের জন্যই হয়, তেমন বৃষ্টিও অনেকের জীবন থেকে, অনেক প্রিয় মানুষ, অনেক পোষ্যকে কেড়ে নেয়। তোমরা ভালো থেকো দীপদা, আর পান্তুয়া কেমন রয়েছে জানিও।
2: পান্তুয়া কেমন রয়েছে সেটা তুমি জানাও, তারপর আমি আকাশের কথা প্রসঙ্গে একটা কথা বলবো।
1: পান্তুয়া রয়েছে পান্তুয়ার মতোই, ঠিকই।

হয়েছে, শুধু মুশকিল হয়েছে যে পান্তুয়ার মানে ঘুমের সাইকেলটা এখন খুব ডিস্টার্ব হচ্ছে, ঘুমের সাইকেলটা ডিস্টার্ব হচ্ছে তার কারণ মানে ইলেকশন মিটে গেলেও কাজ তো শেষ হয়নি, যার ফলে কখন আমি সকালে বেরিয়ে যাচ্ছি, কখন আমি দেরি করে বেরোচ্ছি। পান্তুয়ার দরকার হচ্ছে একটা টানা 10-11 ঘন্টার ঘুম, যেটা পান্তুয়া পাচ্ছে না, তাতেও খুব বিরক্ত বোধ করে, এবং ঘুম থেকে ওঠার পরে যদি

চাই না, পান্তু বাকি তবে ফুলটুসি কিছু খেতে চাইছে না, এটা আমার জীবনে একটা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে পুরো লিটারেলি আমাকে, আমি বলছি ওই দেখ নিচের কুকুরটাকে দেখ, দেখ ও কত কষ্ট পাচ্ছে আর তুই উপরে বসে আছিস, তাও তার কোনো হেলদোল নেই। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আকাশ যে এই এই যে ওর যে এই অনুধাবনটা হয়েছে, ও যে ফিল করতে পেরেছে, মানে সত্যি আজকে সবাই লিখছে, আমরাও বললাম আসার সময় যে এত সুন্দর হাওয়া, এত মনোরম হাওয়া অনেকদিন বাদে, কিন্তু যাদের গেল তাদের তো গেল, সাতটা মানুষ মারা গেছেন, পশু পাখিরা অফেক্টেড, এতগুলো গাছ পড়েছে, অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, সেইগুলোর কম্প্যাশন তো সবাই পায় না। আকাশ ভালো মানুষ, ওর মনে হয়েছে, এটাই আমাদের জন্য অনেক। যাই হোক, আজকে আমরা শুরু থেকে যে যে জিনিসটা নিয়ে প্রথম ঘন্টায় কথা বলছিলাম সেটা হলো যে পরপর দুটো ঘটনা, যে দুটো ঘটনা আমাদেরকে প্রত্যেককে ভীষণভাবে অফেক্ট করেছে গতকাল এবং তার আগের দিন, দুজন চেনা মুখকে আমরা অদ্ভুতভাবে হারিয়েছি এবং সেটা খুব একটা ভালোভাবে, বা ভালোভাবে তো কাউকে হারানো যায় না, মানে অসুস্থতাজনিত কারণে নয়। তারা দুজনেই কী পথ বেছে নিয়েছে সেটা অন এয়ার আর নতুন করে বলার দরকার নেই। তাদের মধ্যে একজন হলো পরিচালক, আরেকজন ভীষণ জনপ্রিয় একজন ব্লগার, যে একদমই কম বয়সী একটি বাচ্চা, বাচ্চা মেয়েই বলবো আর কি, কতই বা বয়স হবে ওর। এবার এই দুটো ঘটনা আমাদের ভীষণভাবে পার্সোনালিও ভীষণ অফেক্ট করেছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে শুরু থেকেই আমরা বলছিলাম যে যা বলার আছে, হয়তো কিছু বলার নেই, হয়তো এমনি মানে কেমন আছো ভালো আছো সেটাও যদি বলার থাকে প্লিজ বলো, আমাদেরকে বলো, আমাদেরকে যদি বল দিতে ইচ্ছা না করে কষ্ট করে কোনো ব্যাপার না, লিখো না, নিজের প্রিয় মানুষকে বলো, কোনো বন্ধুকে বলো। এরকম কোনো মানুষ যদি জীবনে না থাকে তাহলে মেডিকেল হেল্প নাও, ভীষণভাবে নাও, কারণ বিশ্বাস করো যারা এই মেডিকেল হেল্প নেওয়াকে ভীষণ একটা ট্যাগ দিয়ে দেয়, কখনো পাগল, কখনো আরও নানান কথা বলে, তাদের কথায় কান দিও না, কারণ তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে বাঁচতে হবে, আর তুমি সেটা পারবেই।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: নীল দত্তর গানটা যখন শোনাচ্ছিলাম, মন গিয়েছে মনের ঘর, তখন পল্লবী আমাদের টেক্সট করেছে জলপাইগুড়ি থেকে। ও লিখেছে, কি সুন্দর এই গানটা, গানটার প্রত্যেকটা লিরিক্স কি সুন্দর, প্রথমবার এই গানটা শুনলাম, থ্যাংক ইউ শোনানোর জন্য।
2: শুধু পল্লবী না, অ্যাকচুয়ালি এই গানটা যখন চলেছে, এই গানটা অনেক ছোটবেলা, মানে একদম তখন ছোটই আর কি, এই গানটা চরলেট স্কোর কি এটা?
1: না, এটা ক্রস কানেকশন,
2: ক্রস কানেকশন, না এর গানটা এলাম যে দীপদা বেঁচেছে,

0: আর বললাম যে মানে বহুদিন বাদে গানটা শুনলাম, মানে আমি জাস্ট মানে এত অ্যাপ্রিসিয়েট দীপ্তাকে আমি করি না জেনারেলি, কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে বাহ,
1: খারাপ এটা খুব খারাপ ছিল এটা,
0: আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে বাহ, মানে গানটা সত্যি ভীষণ ক্লোজ আর ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়লাম আর কি।
1: কল্যাণী থেকে পারমিতা মেসেজ করেছে যে তোমরা কেমন আছো, আজ বৃষ্টি হয়েছে, আমার কুকুরগুলো আজকে একটু শান্তি পেয়েছে, গরমে খুব কষ্ট পাচ্ছিল ওরা, আমি এবং আমার দিদি টেবিল ফ্যান কিনেছি, ওরা আমাদের বাড়ির বাইরে সিঁড়িতে শুয়ে থাকে, আর দুজন আছে মুনি আর মোমো, এরা দুজন ঘরের ভিতরে থাকে। আমার কাছে অনেক কুকুর আছে, আমি অনেককে রাস্তা থেকে তুলে এনে আমার বাড়িতে রেখেছি, প্রায় 250-এর ওপর বিড়াল পুষেছি, করোনার সময় আমার বহু বিড়াল মারা গেছে, সেই সময়টা কীভাবে কাটিয়ে উঠেছি আমি একমাত্র জানি। করোনার সময় যখন সব দোকান হস্টেল বন্ধ ছিল, আমরা প্রায় 20 কুকুরকে 3 করে দিনে খাওয়াতাম, এখনও যেখানেই যাই কুকুরগুলো আমাকে দেখলেই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আমরা 3 বোন 1 ভাই, আমি সব থেকে ছোট, আর আমার বাড়ির সবাই ওদের ভীষণ ভালোবাসে। এখন আমার বাড়িতে 3 বিড়াল আর 15 কুকুর রয়েছে।
0: বাহ,
1: পারমিতা মেসেজ করেছে কল্যাণী থেকে,
0: যারা কুকুর ভালোবাসে তাদেরকে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, কুকুর নয় যে কোনো প্রাণী ভালোবাসো তাদেরকে আমরাও খুব ভালোবাসি, আর কুকুর হলে তার প্রতি আমার একটু বায়াসনেস কাজ করে, কারণ আমাদের বাড়িতেও যেহেতু একটা করেছে আনা রয়েছে।
1: পাতাল লোকের সম্ভবত মনে হয় ওয়েব সিরিজটার নাম পাতাল লোক, পাতাল লোক একটা লাইনস ছিল,
0: ওই ওই ওই সিনটার কথা কি তুমি বলবে,
1: পাতাল লোক একটা ডায়লগ ছিল পাতাল
0: লোক, কি কোনটা বলো,
1: যে আই লাইক দা ম্যান হু লাইক দা ডগস, আর একটা লাইন ছিল যে মানে ডগ লাইকস ম্যান আর ম্যান লাইকস ডগ, একটা লাইন ছিল, মানে মধ্যে কথা এটা ছিল যে যে সমস্ত কুকুর মানে মানুষের কুকুরকে ভালো লাগে তারা গুড ম্যান হয়, এটা ম্যান ওমেন দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু একটা ওয়েব সিরিজের একটা লাইন ছিল, আমার পুরো লাইনটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু মধ্যে বক্তব্য ছিল যে কুকুরের সবসময় ভালো মানুষ পছন্দ হয় আর ভালো মানুষের সবসময় কুকুর পছন্দ হয়। পরের মেসেজ মানুষ পাঠিয়েছে হাওড়া থেকে, লিখেছে যে আমি এবছর সায়েন্স নিয়ে পড়ে 85% PHS পাস করেছি, আমার এবারের এক্সামটা বেশ অন্যরকম ছিল, তার কারণ এই এক্সামের পর আমার স্পাইনের একটা ভীষণ কঠিন সার্জারি হয়েছিল, আমার স্পাইনাল কর্ডটা অনেকটা ভেঙে গিয়েছিল, 7 আমাকে ওটিতে কাটাতে হয়েছে, এখন আমার স্পাইনে 2 রড আর 15 স্ক্রু আছে, তাও আজ আমি নর্মাল লাইফ লিড করছি। আমার ছোটোবেলায় আমি যোগাতে 5 ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং 1 ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি খুশি এই কারণে যে আমি ভবিষ্যতেও আবার কম্পিটিটিভ লেভেলে যোগা করতে পারবো জেনে, এটাই শুধু বলার ছিল যে জীবনে চ্যালেঞ্জেস আসবে, ওঠা পড়া থাকবে, তার সামনে ভেঙে পড়বে না।
0: কি ইন্সপায়ারিং, মানে এই মুহূর্তে যারা যারা শুনছো তাদের অনেকের হয়তো মন ভালো নেই এবং ভাবছো যে কি হবে আর বেঁচে থেকে, এরকম মাথা হয়তো কাজ করছে বা করছে না, প্লিজ এই মানুষের মেসেজটা শোনো, ছেলেটা যোগা করতো, সেখানে বললো ন্যাশনাল লেভেল পুরস্কৃত হয়েছে, তারপর কোনো কারণে ইঞ্জুরি হয়েছে, সেখান থেকে 7 ওটি কামি ওটিতে থাকানোর পরে কাটানোর পরে ফিরে এসেছে এবং বলছে যে আমি আবার লড়বো, আমি আবার ন্যাশনাল লেভেলে খেলবো, দ্যাটস দ্য স্পিরিট, অল দ্য বেস্ট মানুষ, খুব ভালো হোক।
1: আজকে বহুদিন পর ফেরারি মন গানটা শুনলাম, একে তো বাইরের ওয়েদার আর তার মধ্যে এই গানটা শোনানোর জন্য ধন্যবাদ, বেহালা থেকে আকাশ লিখছি, একে তো গানটা ভীষণ মিষ্টি আর এই ঠান্ডা ঠান্ডা রাতে মনটাও যেন ভালো হয়ে গেল। পরের মাসে শুভজিৎ বেলঘড়িয়া থেকে লিখেছে যে প্রিয় চুপ কথা, আজ এমন কিছু বলবো যেটা মেসেজ করব বলে প্রস্তুত ছিলাম না বলার জন্য, কিন্তু মনে হলো এটা বলি। দেখো সত্যি কথা বলতে কি, আমরা প্রত্যেকে পলিটিক্যালি কারেক্ট হতে চাই, নিজেদের খারাপ বা প্রতিবন্ধকতাগুলো বলতে আমরা দ্বিধাবোধ করি, আমরা টু গুড সোল হতে চাই, সেখানে বিহুদি আজকে আরেকজন আরজে হয়েও সব কিছু ভালো না বলে নিজের ব্যক্তিগত মনের খারাপ লাগাগুলো, নিজের বাবা মার কথা, পড়াশোনা, এভাবে এই সমস্ত অনএয়ারে বলার জন্য সাধুবাদ জানাচ্ছি একজন লিসনার হিসাবে, এটা বলার জন্য গাটস লাগে, হিউমিলিটি দরকার পড়ে, গ্রাউন্ডেড হওয়া ইজ আ রিয়ারিটি আজকের দুনিয়ায়। ধন্যবাদ বিহু, আজ আপনার থেকে অনেক কিছু শিখলাম, দীপ বিহু তোমার দুজনে ভীষণ ভালো থেকো, শুভজিৎ গড়িয়া থেকে।
0: থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ, গড়িয়া থেকে না বেলঘড়িয়া থেকে,
1: বেলঘড়িয়া,
0: বেলঘড়িয়া শুনলে আমার একটু ভালো লাগাটা বেশি হয় না, মেনশন করতে হয় আমাদের ঘরের লোক। থ্যাংক ইউ, না না থ্যাংক ইউ সো মাচ শুভদেব।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আজকে আমাদের লাস্ট মেসেজ চুপ কথার পাঠিয়েছে আমাদের ভাই শিবাশিস। লিখেছে, তোমাদের শুনতে শুনতে আজ আমার টানা 2 ঘন্টা পড়া হয়ে গেল। থ্যাংকস চুপ কথা, এইভাবেই আমাদের পাশে থেকো। আমি এর আগেও এইভাবে পড়েছি, রেডিও শুনতে শুনতে আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমাকে সবাই বলে তুই পড়াশোনাও করিস, রেডিও শুনিস। আসলে তুই রেডিওই শুনিস, পড়াশোনা করিস না, কিন্তু বিশ্বাস করো, রেডিও না শুনলে আমার ঘুম পেয়ে যায়, পুরোটা পড়া হয় না। এবার তোমরাই বলো, আমি সত্যি পড়ি না? গুড নাইট আমাদের দুই দাদা এবং দিদিকে। এর চেয়ে ভালো এন্ডিং মেসেজ বোধ হয় আমাদের কাছে আর ছিল না শিবাশিসের মতন। সত্যি সত্যি রেডিও এমন একটা মাধ্যম, যে মাধ্যমটা এখন হয়তো তার যে কৌলিন্য, তার যে তুমুল জনপ্রিয়তার ফেজ, সেটা হয়তো পেরিয়ে এসেছে। কিন্তু তাও রেডিও শুনতে শুনতে সব রকম কাজ করা যায়, রেডিও শুনতে শুনতে অনেক কিছু করা যায়। মায়েরা রেডিও শুনতে শুনতে রান্নাবান্নার কাজ করতেন, তোমার মতন, শিবাশিসের মতন। আমরা যখন ছোটো ছিলাম রেডিও শুনতে শুনতে আমরাও অনেক কিছু করেছি, কখনো ম্যাথস, কখনো ড্রয়িং। এবং রেডিও ছিল সোর্স অফ নিউজ, সোর্স অফ এন্টারটেনমেন্ট, সোর্স অফ আরও অনেক কিছুর, মানে গল্প, আড্ডা, সব কিছু জমিয়ে। কালের নিয়ম মেনে হয়তো রেডিওর সেই তুমুল জনপ্রিয়তার ফেজটা এখন নেই, কিন্তু স্টিল এখনও যখন রাতের বেলায় ভীষণ যান্ত্রিক এবং ইন্টারনেট কেন্দ্রিক জিনিসগুলো আমাদের কাছে একঘেয়ে হয়ে ওঠে, তখন আমরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য রেডিও সেটটা টিউন করি। সেরকমই আমাদের অনেক বন্ধু অনেক সময় আমাদের সঙ্গে চুপ কথায় জুড়ে যায়। আমরা অনেক রকম গল্প করি, অনেক রকম কথা বলি, যে কথাগুলো সচরাচর আর যে সমস্ত 5টা রেডিও স্টেশন আছে সেখানে এত রাতের বেলায় এত লাইভ, এত আনপ্লাগড, এত আনস্ক্রিপ্টেড শোজ হয় না বলে বলা হয় না। তাই ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে যারা আজকে যারা আমাদের মেসেজ করলো, থ্যাংক ইউ সো মাচ।
2: একদমই তাই। আর একটা কথা, মাস শেষ হচ্ছে একই সঙ্গে, কিন্তু চুপ কথা জানি তো শেষ হওয়ার নয়। নেক্সট মান্থে আবারও দেখা হবে চুপ কথায়, বিহু থাকবে, আশা করি দীপও থাকবে। তবে আপাতত এইটুকুই এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও আর নিজের মনটার যত্ন নিও। গুড নাইট।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল।

কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনছিলাম সজন চলে সসুরাল ফিল্ম থেকে। এরপর কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে পরের গান সরফরোশ ফিল্ম থেকে।

107 FM रेनबो सुनछि आपके लिए हिंदी छायाछबिर गानेर अनुष्ठाने এই মুহূর্তে শুনব অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে পরের গান মাসুক ফিল্ম থেকে।

आपके लिए हिंदी छायाछवि गाने अनुष्ठान सुनछि 90s এর রোমান্টিক সং পরের গান রোজা ফিল্ম থেকে এসপি বালসুব্রমণিয়াম এবং চিত্রার কণ্ঠে।

버릴 건 세누니가 메리컨테 마스트 플린테게 슌첸 앞길리에 힌디 차치 위간 107FM

আপকিলিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে শুনবেন খেয়াল রাগ রামকেলি, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামকেলির আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, রূপক এবং তিন তালে আধারিত।

তবলা লহরা শুনলাম, শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 30 মে, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এটাই আমাদের নাম্বার আপনাদের সঙ্গে যোগাযোগের। আজ আপনাদের শোনাবো একটি সুন্দর গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই মে মাসের 19 তারিখে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তার লেখার মধ্যে আমরা ফিরে ফিরে পাই বিভিন্ন মানুষকে, যারা দরিদ্রতম বা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, এমন কিছু মানুষের গল্প। এখানেও একটা খুব সুন্দর গল্প আজকে আপনাদের শোনাব, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী। আমরা গতদিন শুনিয়েছিলাম নজরুল ইসলামের লেখা একটি গল্প, শিল্পী। আজকে শোনাব ওই শিল্পীর আর এক সত্তার অন্য প্রকাশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে। তবে আজকের গান অবশ্যই নজরুলের রাখার কথা ভেবেছি, কারণ যেহেতু নজরুলের জন্মদিন আমরা পেরিয়ে এলাম সবে, প্রথমে ইন্দ্রাণী সেনের কণ্ঠে একটি গান নজরুলের।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে শোনাবো আপনাদের গল্প, বলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শিল্পী গল্পটি।

সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেঁক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন যেন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল, তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামরানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা একটানা ধরা বাঁধা নরণচরণ তাঁত চালানোর কাজে। তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে। ঘুম আসে না, মনটা টনটন করে একেবারে উদাস করা কষ্টে। সব যেন

ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাওয়ার পরে যেমন লাগে তেমনি ধারা কষ্ট, ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন, যা সব

একখানা ভালো মদনতাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাশ যদি আদায় করতে পারে, বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি, তার আবার একটা হাত নুলো, শরীরটা পাকাটির মতো রোগা। মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে এসে মদনের দু বছরের ছেলেটার কোলে নিয়ে, সঙ্গে আসে মাসির চার বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে যে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের। মাসিও চেঁচায়, মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝে গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দিয়ে উরুতে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের, মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আসে পাটা। বাঁচালেন মোকে, মুখে সুস্থে সুস্থে মদন পায়ে হাত ঘষে, খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ হয় শোষেরই মতো। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটো দুপা, সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে, শুধু উদি আসেনি। প্রায় লাগাও কুঁড়েতে থেকেও কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে। ঘর থেকে সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষদের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে, কি হলো গো, বলি কি হলো। ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে উদির কুঁড়ে থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে। সাত দিন তাঁত বন্ধ মদনের, বউটা তার নমাস পোয়াতি, না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল। কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে, চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণত কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। মদনের বউ কেঁদে উদিকে বলেছে, না এক গুয়েমি ওর কাটেনি। পাড়ায় যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্ট বদলে যায়। ইতিমধ্যে পিসি পিঁড়িয়ে এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে, দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে, সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল, রাজি হল প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে। মদন অস্বস্তি বোধ করে, মুখের খোঁচা খোঁচা গোঁপদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবে যেন বুড়ো ভোলাকে শুনিয়ে মদন বলে, পায়ে খিঁচ ধরেছিল হঠাৎ, সে কি যন্ত্রণা বাপ, একদম যেন মৃত্যু যন্ত্রণা, মরি আর কি। উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা, বাঁচালেন মুখে। গগনতাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে, আ কাছেই ছিলেন তা, এলেন ভালো, তাই তো বলি মোরা। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই। আরে তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগনতাঁতির বউয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পেছনে অপরাধীর মতো, তার কুঁড়েও মদনের ঘরের প্রায় লাগাও, উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডাল গাপালা দুজনের চালকে প্রায় ছোঁয়ে ছোঁয়ে। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি চড়া জীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত, গামছা আর আঠাতি কাপড় শুধু বোনা যায়, তাতে সে আর বসে না, ক্ষমতা নেই।

0: তার বড় ছেলে রসিক তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে। শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে,
1: কখানা গামছা হয়েছে বৃন্দাবন?
0: ভুবন এর কথায় বৃন্দাবন যেন চমকে ওঠে, একবার পিছিয়ে যায়।
1: জানি না বাবু, মোর ছেলা বলতে পারে।
0: কেশবকে ভুবন বলে,
1: বোনা হলে পয়সা নিয়ে যাস।
0: পাকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন। অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়।
1: ছেলেকে শোধবেন বাবু, ওসব জানি না কিছু আমি।
0: পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে,
2: আমি কিছু জানি না, আমার ছেলা জানে, কত ঢং জানে বুড়ো।
0: বুড়ো ভোলা বলে,
1: থাম না বুনোর মা, অত কথায় কাজ কি, যন্ত্রণা গেছে না আছে মদন, মোরা তবে যাই।
0: কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে। এসব কথা, এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায়। সব ঘরে রোজকার বন্ধ, উপোস। ভুবন বলে,
1: তোমার গায়ের তাঁতিরা জানো মদন বড় বোকা।
0: মদন নিজেও সাতপুরুষের তাঁতি। রাগের মাথায় সে নিজেই ব্যঙ্গ করে বলে,
2: সে কথা বলতে বাবু, তাঁতি জাতটাই তো বোকা।
0: ভুবন নিজের কথা বলে যায়,
1: সুতো কিনতে পারছিস না, পাবিও না কিছু কাল, তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি, মিহিরবাবু সুতো দিচ্ছেন বুনে দে, যা পাস তাই লাভ, তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনব না। এ কি কথা, তোমার কথা নয় বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা পোষায় না, ওদের সুতো কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন, বেশিরভাগ দাদন কর্যেই তাঁত চালায়, পর্দা রাখে, দিবারাত্রির তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে, আপনি তাও অর্ধেক করতে চান, পারবো কেন মোরা? নইলে এদিকে যে পর্দা থাকে না বাপু, কি দরে সুতো কেনা জানো? ভুবন আফসোসের শ্বাস ফেলে,
2: যাক সে আর কি করা যাবে, কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে আর উপায় কি, বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ, তাঁত রেখে কোনো মতে টিকে থাকা, নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। ভালো সময় যখন আসবে, সুতো মিলবে আবার, তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথাই বলে রাখছি দেখো মিলিয়ে, তখন আফসোস করবে, আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো, নিজেরাও টিকতে। তাঁত বাধা দিয়ে বেচতে বলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে, সেই ভরসাতেই হয়তো জ্ঞাত হয়ে বসে আছে লোকটা, কিন্তু সে পর্যন্ত কি করাবে? তার আগেই হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। গল্পে এতখানি পড়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, তাঁতিপাড়ায় এখন দীর্ঘদিন কাজ বন্ধ। কোনো এক মিহিরবাবু সে সুতো দিতে চায় তাঁতিদের, এবং তার বিনিময়ে তাঁতিদের বিনা কম শ্রমে, কম পারিশ্রমিকে গামছা কাপড় বুনিয়ে নিতে চায় এই ভুবন ঘোষাল, মিহিরবাবুর লোক। কিন্তু তাঁতিরা চায় নিজেরা সুতো তুলে নিজেদের মতো করে

শাড়ি তৈরি করতে। আসলে কম দামি শাড়ি গামছা এগুলো তারা কিছুতেই তৈরি করতে চায় না, তারা চায় নিজেদের কাজের গুণমান বজায় রাখতে, নিজেদের নাম যশ সেগুলোকে যাতে উপেক্ষিত না হয়। দেখা যাক গল্পটা তারপর ধীরে ধীরে কোন দিকে এগোয়। মাসি এসে ঘুরঘুর করে আশপাশে, বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের, গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না, মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একবারে খিঁচড়ে ওঠে, মেয়েটাকে ন্যায় না করলে কেঁদে মরছে, মরি যা, হেদা হতে যেখানে মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়। মদনের এই মেজাজ চেনে মাসি, মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে, ওটা ছুতো। ছেলে পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে, মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলে মেয়ের কান্না মদনের কানে লাগে না, তাতে ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঝির ডাকের মতো। মেজাজটা বিগড়েছে মদনের, না করুক প্রণাম সে বামুনের ছেলেকে, মদনের ওপর মাসিমার বিশ্বাস খাঁটি। রামায়ণ সে পড়তে পারে সুর করে, তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে, সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে বাড়িতে এসে মাসি শুনেছিল, বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। বিয়ের সময় জালের মতো ছিষ্টি ছাড়া শাড়ি বুনে পরতে দিয়ে তার সঙ্গে সে মশকরা করেছিল মদনের বাপ, সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না, তবু মদন উঁচা কাপড় বুনবে না। ওর জন্যে কষ্ট হয় মাসির, ওর বাপের কথা ভেবে। মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকত, মাসি ভাবে, বেঁচে থাকলে 4.25 কোটির বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না, শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়ত ভাবতেই মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই কামনা করে, এবার বুড়োর যাওয়াই ভালো, না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি, পেটের ভারে মদনের বউ থপথপ করে পা ফেলে হাঁটে, হাত পাতার ফুলছে কদিন থেকেই। পরনের জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজেই বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়, এখনো পাড়ের বৈচিত্র্য, মিহি বুননের কোমল খাপি উচ্ছলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জটাধার চুল চোকলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা হয় তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে। ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়োর কি সে কিন্তু বুড়ির কি সে কাণ্ডজ্ঞান আছে, সামনে এসেই সে শুরু করে দেয়। মদন তাঁতির এ অতি বশীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিরি দিয়ে তাদের বিদেয় করার কাহিনী। ওসব কাপড়ের আর চল আছে নাকি আর, দিদিমারা ঝিরা আর চাষার ঘরের মেয়েরা ওসব শাড়ি পরে। মদন তাঁতি, মদন তাঁতির কাপড়, বনগার শেয়াল রাজা মদন তাঁতি বলল, ওসব কথা বলল, পা গুটিয়ে সিধে হয়ে বসে বলল মদন, বেড়েছে বাবুরা, অতি বার হয়েছে বাবুদের, মরবে মরবে এবার। দাওয়ায় উঠতে উঠতে টলে পড়ার উপক্রম করে মদনের বউ, খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায়। ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে, এক পয়সার মুরদ নেই, গাব্য কথা। ভুবন সান্ত্বনা দিয়ে বলে,

আরে মেয়েরা অমন বলে, ওদের কথায় কান দিতে নেই। তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে, তার মা বউও বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না। এই তাঁতিপাড়ার অনেক মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে। মদনও তাঁত বনে, তারাও তাঁত বনে। পায়ের ধুলির যোগ্যি নয় তারা মদনের। এক আঙুল গোঁপদারির মধ্যে ভাঙা দাঁতের হাসি চাই মদন শোনায় ভুবনকে। একটা এঁড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের। একটু রাগ, একটু হিংসার জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এ অঞ্চলের তাঁতি মহলে একটা কথা চলিত আছে, মদন যখন গামছা বুনবে। গোড়া এই কথাটার মানে ভালো বোঝেনি, পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটাই দিককার তাঁতিরা ব্যবহার করে। সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজ, কাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্যে। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা, এই রাগে এই হাসে, হাহুতাস করে, এই লম্বা চওড়া খম কথা কয়, যেন রাজা মহারাজা। আসলে মেজাজটা তো আসল রাজা, আমি রাজা নই। সেই ঘটনার বা সেই কথার প্রতিফলন যেন দেখা যায় মদনের মধ্যে। আসলে মদন হচ্ছে একজন শিল্পী। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা ঘুমানির আওয়াজ কানে এলো। তারপরই মদনের গলা, মদনের মাসির গলা, ও মদন দেখস বউ কেমন করছে রে। ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর নিতে, বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের খবর, ঘরের খবরটা না জেনে সে যেতে পারে না। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে। ও ছুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে। খবর আনতে গিয়ে হয়তো সেবাই করতে লেগেছে মদনের বউয়ের। কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে, গুরুতর কিছু যদি হয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কি হয়েছে মদনের বউয়ের, কি হতে পারে? গুরুতর যদি কিছু হয়, ভুবন ঘোষাল ভাবতে থাকে। উদি ফেরে অনেকক্ষণের পর। অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন যেন করছিল, একেবারে মূর্ছা গেছে। মনে হয়েছে বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটা উঠবে। প্রসব হতে গেলে মরবে মাগি এবার। একবেলা এক মুঠো ভাত খায় তো তিন বেলা উপোস, এমনি চলেছে দুমাস। গাল দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। আখায় কাঠ খুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয়, বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যে যাব, আলিশ্যে লাগছে। ভাত খাবে, মোররাতা ভাত? উদি আবদার জানায়। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে, উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার এসেছে। সকালের পিড়িটা যেখানে পড়েছিল তাতেই চাঁকিয়ে বসে। কেমন আছে বউ? ব্যথা উঠেছে, রক্ত ভাঙছে বেশি। ব্যথা তেমন নয়, দুগ্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিত ভাব দেখে ভুবন রীতিমতো ভরকে যায়। একটা বিড়ি ধরিয়ে ভাবে, মদনকেও সে একটা বিড়ি দেয়। মদন বলে হঠাৎ, ভালো কিছু বোনান না, একটু দামি কিছু, সুতা নেই বুঝি? মনটা খুশি হয় ভুবনের, সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি, বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন, এমনি আফসোসের সঙ্গে বলে মদন। বেনারসি জীবনে বুনিনি। এক ঘন্টার মধ্যেই সুতো এসে পড়ে, ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনের, এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনতো? লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে, কিন্তু যা তা উঁচা কাপড় বুনেনি। সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল, তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। ট্যাকে কোজা দাদনের টাকা দুটো যেন ছেঁকা দিতে থাকে চামড়ায়, কিন্তু এদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা। পেটের খিদেটা মরে মরে চাকছে, আবার বউটাও গোঙাচ্ছে একটা না। কি করবে, কি করবে মদন তাঁতি? এখানে এসে এই গল্পটা একটা অদ্ভুত পাক খায়। সামনে অভাব, সারা গায়ে বেদনা তাঁত না চালানোর জন্য। এদিকে দাদন দেওয়া মহাজন কম দামি সুতো পাঠিয়ে কম দামি শাড়ি বুনিয়ে বাজার নষ্ট করতে চায়। কিন্তু মদন তাঁতির যে নাম যশ তার ভালো কাপড়ের জন্যে, এই সুতো দিয়ে সে ভালো কাপড় কি করে বুনবে? তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব পাক খায়, কি করবে সে? দাদনের টাকা তার ট্যাঁকে যেন ছাঁক ছ্যাঁকা দিচ্ছে। সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোর গা ঘুমিয়ে পড়েছে, চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে, মাঝে মাঝে কাছে দূরে কুকুর শেয়ালের ডাক ছাড়া